আকাশ বাণী আগরতলা, আজ শুক্রবার, 26 আষাঢ় 1948 শকাব্দ, 32 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 17 জুলাই 2026 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 50 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমেই হিন্দি সংবাদ এবং এরপর শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

0: আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না, কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না। দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন তো করা যায়, কি তুচ্ছ এই পরিকল্পনা। কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে তাই অনুভব করতে হবে, বিরাট একটা আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন, আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো তারা আজেবাজে জিনিসে ব্যস্ত, যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা। আর যারা মন্দ তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি তার নাম ঈশ্বর, সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র, কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি। অনন্তের তিমির রাত্রে ধুলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বৈত নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে সৌভভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস, তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে, এবং ওইসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে, স্নেহময়ী করুণাময়ী বিশ্বজননী রূপে। উপাসনাকে মাটিতেই পা রেখে দাঁড়াতে হবে, যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা। প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন। মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তিমুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এবারে অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানের শিল্পী নূপুর ছন্দা ঘোষ।

ভক্তিমূলক সর্বশেষ গানখানি শুনলেন রাজন এবং সাজন মিস্টের কণ্ঠে। ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন কক্ষবরক অনুষ্ঠান হায়ংনি খরাং।

0: ফুনকাহাম, আকাশবাণী আগরতলা। তিনি ফাসাদ, তালুম তালনি, শালনিচিতক শালমারি, চিবরিরা থামচিপা, তিপরা বিশিখ, জোলাই তালনি, শালসিনি শালমারি, নৈশাই নিচিতক ইংরেজি বিশি, চীনা পান্দা নৈরা থামচিতক পয়েন্ট বেড়ে মিটার্স, এবার সাসাইনিরা দগচিচগো কিলোহার্য আওয়াইং তাবুক চেংজগো চিনি তিনি ফোনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং, তিনি হায়ুনি খরাং পান্দ যত খাই তঙাই লোকরগ্ন লামসব আও চং তিনি শালব্রমনি হাই খালায়নে কক কাহাম, তিনি কক কাহাম চং খালায়নে স্বামী বিবেকানন্দ সালামানি কগ্র ব সালাংখা ইক নাহারতি সালকচা খে কাউই ফাইকা হাইকে নরক নি থাঙ্গই তংনানি এবা বসকাঙই থাংনানি বাকি মগ দ্রৈ থাঙই তা তংসিদি সিচাদি বাচাদি বসকাঙই থাংনানি জরা সক ফাইকা নরক হা আমানি বসা নাবলা ভারত হা আমানো হামজাক নাবলা হাইকে এ রেংতা তংবাইসিদি থানচা অংশিদি তা নাশিলে লাইসিদি মুজিসা মেথরসা যতন বোমা গাইসেনি বসাসং সিচানা জরা ফাইকা বতাই বসাকা আং পৈতো খাইও কে বো বিনি মান বান্তা মাননানি বাকি চোখ যা খানকে বন হায়ংনে জেসে ফান ফানো শ্যাম্পলে মাইন্ডিয়া ওয়ানসুক মগ্ন চিনি লাংমা অমনি বাকিন লাংমা তংসা চং কাহাম ওয়ানসুক থাই কলাইও কিসা মিশা নাংকুকমানি বাকি তাই শাক শাকনি বাকি সিমি কাইতনি থানি তা সরিদি হনকে বরক তাই বাহিকে অংনাই শাক শাকনি বাকি সরিয়াও বইনি বাকি বিসা সরিদি আশেক জরা চাল স্বামী বিবেকানন্দ সাইকেলাং মানে কগ্র ফাইদি তাবো খালায় না তিনি কগ্র
1: হরি তিনি সাল লাই বোমাও তাম তাম পাতি খাবনো নাইলে নাই তিনি কাইসা নামকুক মানে সাল তঙ্গ আবং খা ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস এখবা হায়ং গনাঙ্গই যে রাই দাচায়াতে চায়া খ্লাইজাক তংমানি কেরংনি বিশিংতে চারিমানি তিনি সাল লোকরকন মৈতু খ্লাইজাগো তে যত বরকন বরকন বাক্সা খ্লাইয়ে বড় মাননানি যুগ হই নাই অ সাল ব মৈতু খ্লাইজাগ অবাহাইকে তঙ্গ তে কবনি রক 1950 বিশু ভারত হা কতর পইলা বীরখুং এক্সিডেন্ট এবা বীরখুং দেরাওই নাই ক্রাইসেংমানি আবো অংখা পাঠানকোট হাস্তে অন পইলা অঙ্গ তে 1996 বিশু হায়ুং দরবার নগ এবা কেরং নগ ভারত হাকতরনি বখরকসা কেরং ফা চংজাখা জাজ চংজাখাতেই অব বেলাই কাইসা ভারতনি বাকি কুংচুকমানি ককতাম হিনকে অবনি বিশিংতেই চং বুঝিমানো যে হায়ুংনি বড়রক এবার তে কবনি হাকতরনি বড়রক ভারত হাস্তে নি বড়রক যে কেরং নতুই সিমুং তংমানে আব বেলাই চুগ তেই দেশ বাই দেশ তুমুং ওয়ালাই সুগলা এবা চায়া এবার গসেলাই গসেলাই মঙ্গ ফাইয়াং তংখাঙ্কাই অ হায়ুং দরবার নক নি বিশিংতি খাই যে

দরবার ফাং টংনাই রক বরক বরকনি কেরংনি বিশিংটি খাই চামা চায়ানো সাকলাই মানো হমা এগেন তঙ্গ 2013 বিশিও চিনি ভারত হাস্তেও ন্যাশনাল ফুড সিকিউরিটি বিল এবা চামুং খাতিমুং কেরং ইউনিয়ন ক্যাবিনেট হাপাং বাই গসিমুং মানখা ও কেরংনি বিশিংটি এবা নাহার মুংখা ভারত হাগনাঙ্গই লুকুরক মা চায়া মা নংয়া এবা যে নাংমা জরা কাহাম চামুং মানিয়া উই টংমানি ন যতনি থানি ন সগ্রিনানি তে যতন ন চামুং মানরিনানি ফাইডিকে আসু জরা খানালাইখা তিনি সালনি লাইবমানি কক্র ফাইডি চিং তাবুক সা খামক্রাই খানানা থাংলায়ানো তিনি চিং স্পাইনাল মাস্কুলার এট্রফি এবার অবন এস এম এ হেনি বচন সাইমানো তাবু অবচন অ বেমার নতিয়াস খনাইয়া তামনিঙ্গ অব মানজাক নাই রক বেলাই ন কিসা তামনিঙ্গ অব যে বুমাবু ফা এবার নক নু খুঙ্গ জাহিতি গোষ্ঠী ও কে বো মানজাকি তংখাঙ্কে আজাইকে তাল চেরাই রকব মানজাকি মানো তিচং সাইমাংখা ও চিনি টিপ্রা হাস্তে ও তাবু খরকসা চেরাই বিনি বুমুং সালি এফিয়াবা খরকসা চেরাই উমহাই চি চার চি চি ছা তালনি চেরাই খরকসা ব ও বেমার মানজাগি তঙ্গ তে আপনি বাকি চং খানা লাইখানা এবার নুক লাইখানা চং লোকরক চিনি অতিপ্রা হাস্তিনি লোকরক চুবা লাইমানি তে অব বেমার ও চেরাই ও বেমার মানজাক তে ও এস এম এ এবার স্পাইনাল মাস্কুলার এট্রফি ইংখা জেফ্রুচিনি বম তম ইয়ারং নাকাডি ইংখা হাংকরা হাংকরাও দেরামু ফাইমানি চিনি মাসলস দেরামু ফাইমানি ও হাংকরানো কেবেল খ্লাইও তে চিনি হাংকরা চিকনই থাঙ্গো দিরক দিরক খে চিনি উগ্লকনি বিষ্মা এবার বম তমনি সিমি বিষ্মা তলা জরা ও বেকরেঙ্গ কাইসা সেলস দঙ্গ আর সেলস নি বুমুংখা মটর নিউরনস তে যে থানিব অ বেমার দঙ্গ ও মটর নিউরন সেল দিরক দিরক খে থুয়ে থাঙ্গো আপনি বাকি চিনি বসাগো জেফ্রু ও সেলস গুড়ি হিমকাই চিনি হাংকরা দিরক দিরক খাই চিকনই কেবেলেঙ্গই তে ইয়াক ইয়াকং এবার বসাক লরিমানিয়া অঙ্গে থাঙ্গো হংকাই হাংকর জেফ্রু লরিমানিয়া হংকাই তাম তাম যেন সালব্রম নিজে সামুং খাইনানি আচুকানি বাঁচানানি হিমনানি আবরক যেন জালফাইসেনাই তেও মাহাইকে এস এম এ বেমার গবাং কুক চিনি বসাকনি ব থাই নি হাংকরা রগো অং হংকাই তাবুগ্রম দি বাংরা সাকানি ইয়াকটক বচাং তে ইয়াকুং সাকা নি হাংকরাও দেরামুং উঙ্গ অ থাই রকনি হাংকরা বাই চং আচুগি মানো বাচাই মানো হিমই মানো মানে খনই তিসাই মানো তেই হামানাহারি মানো তেই চামুং রকব মনগি মানো ফিয়া জেফ্র হাংকরা কেবেল অংরগৈ থাঙ্গো আফ্রুকে সালব্রমনি সামুং খাইনানি ও জং জালফাইসিনাই অ এস এম এ বেমারনি ব কাইবা জুদা জুদা টাইপ দঙ্গ হিনি ব সাজাগো অঙ্কাই বিনি সিনেমারে রুনানি থাঙ্গাঙ্কাই পুইলা ন তাবুন চং সাইপাইও পুইলা সিনেমারে অংখা হাংকরা কেবেল রগি ফাইমানি তে আবনিও ল হংকাই লরিমানি আংমানি হামানানানি জং জালফাইনাই তেও বাহাইকে সাক সাইচুং কেপলেংখে আচুক মানিয়া সোনারি মা তংনাই চামুং মনগি মানিয়াংনাই মোখাংনি হাংকরাবো উল জেফ্রু বারিফ্রুকাই কেবেলং রুগৈ ফাইনাই গেও বাহাই তে গুবনি বেমারকব তাবুক রমদি মানজাগি মানু অবন রমনানি খাই আমজক মুংনি বিশিংটি সিমি বাহাই হিংকাই সেগাংবাড়িয়া যে সাক নাইনাই ব চেরাইনি এবার যে মানজাকনাই বরকনি বিনি মেডিকেল হিস্ট্রি এবার সিনেমারে রক নতুন সঙ্গনাই আবনিও ল থইনি আমজক মুংনি বিশিংটি সাইমানাই যে বুমা বুফানি থইনি আমজক মুংতে চেরাইনি থইনি আমজক মুং নতুইব আবহাইকে রমই মাননাই অ বেমার মানজাক দংখানাক মান

জি রকব চাইয়া থালিগ তাই থালিগব ভাঙব মূসা অংমানে নগিয়াবন বাগাইনা তাবুক নে অ জরাব হতাই হকবানী রায়দাতই থালিগ রকব গাইজাগাই দঙ আমি বাগাইনা টিসু কালচার খালাইজাক থালিগ কাইখাকাই চা কগনে সাজাক তমানি বাগাই তাবুক যে থালিগ কাইনাই রকব অমনন কাইকগ ফিয়াবা ককরে থালিগব সঙ্গে থালিগব তবুই কাইমানো ফিয়াবা নাইকানে খাইতেনে কিসা তালাফি খাইতেনে কিসা কাহাম কে মা খাইনি যা।

0: অমনন কাইকগ ফিয়াবা ককরে থালিকব সঙ্গে থালিকব তবুই কাইমেন ফিয়াবা নাইকানে খাইতে নি কিসা তালাফি খাইতে নি কিসা কাহামকে মা খাই নাই যা অব হাকাই থালিক কাইনানি বাকি তাই বাহিকে তাবুক নাইকানি খাইনাই অব হাকা থালিক কাইমানি ফুরু হাকাই যেন থালিক ইয়াফাংনি সিমি ফুট কাইসা কচুক খাইন যেন হা বলে নানাই তাই গুড়ি ওইন যেন বেড়া দমই রানাই পন মশুক জায়ানি বাকি থালিক ইয়াফাং জাবরা ববরা তংখাই আবো কিসা বন তাঙাই মারানাই জাবরা ববরা করে খাইয়ে থালিক নি বলাই কর্ম সাই টংখাকে আবনো কল খাই চেখরা কে রাই রেনা নাই ওলো হাঁকাই অমহাকে নাইকানি খাইকে যেন তাল দাও খাইকে বা তালচকুনি বিশিংন থালিক পোতাং ফাইমানি নগ তাই যেন তালসা তাই তাল খাকসেন ইয়াগুলো কেন যেন থালিক মনে যাই মানো আশেক জল যেন খানা লাগে তিনি হোক মানে কক থালিক কাইমানো নাকি কক তাবো খালাই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বোতাং যেন তিনি খালাই বেটি বাচাও বেটি পড়াও ও সামু বোতাং রেগে কক আও ভারত হানি হাপাং বরম গুণ যিনি মজা মন্ত্রী বখর ব বেটি বাচাও বেটি পড়াও এ সামু বোতাং নৈশাই জীবানী বিশিং ন গাহামকাই খলাইটি সানানি বাকি তাই বুড়ি রং বসকাং ও বখা ফাইরানি বাকি হরিয়ানানি পানি পথ অক সাকলাই রেখা বেটি বাচাও বেটি পড়াও তাংবো তাংনি নাহার মঙ্খা তংখর বুড়ি রক তাবুক আশেক গাহামকাই এবার গাহাম করংখাই তঙ্গে মানিয়া আবুনি বাকিও বরগ্ন সয় সয়কে বংনি আচুক থাই এবা মান থাই রানি বাকি ও সামুং বোতাং বিশিংতে বরগ্নি কগ্ন ওয়ান সুখ যাক্ষা তাই বরংনি তমং জামুং সেলাই রানি বাকিও ভারত বরগ্ন নি বান্তা বরৈতে চলা বাই বাক্সা বাক্সা তামহকে চিনি ভারত হাও বরক বাংমাও জলারক নিশলাই বরে রক কিসা অংরক অংরক আবনি বাগিনো তাবক বরে রকন বাহাইকে যেন তরি লগে কাহাম করেন খেতলাংমান আবন রগইনো সামং বতাং বরে রকন পরিনানি বাগে রাং চুবাচু রজাকনাই তাই ও চুবাচু বুড়ি রংনি পম বাইয়া বংনি বসাক বাইসে রজাকনাই বুড়ি বসানো কাইনা ফুরব রাং চুবাচু রজাকনাই ও সামুং বোতাং যতনে সেলাই হামানি গনাং আবংখা থৈ দুল টংফ্রুন বুড়ি বসানো বুথারমনি আব মথাগ্রানানি বুড়ি তাই চলানি বিশিং খাক লাইমানি এবার অম বুড়ি কাহাম বুড়িকে হামিয়া চলা কাহাম অ কক ওয়ান সুমুং বাহাইকে কমর অবনি ন অসামং বুতাংনি নাহার মং অসামং বুতাংনি নাহার মং কবুনি হাসতেও সিমিয়া চিনু হাসতেও অসামং বুতাং তাবক তাং জাগাই দঙ্গ অশোক জরা চিং খালাইকে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বেটি বাচাও বেটি পড়াও ও কক ইয়াফাং রেগি কক কিসা
1: কক্থুম খানা ফাইসিং থাংলাইনে তিনি কক্থুম পৈলাও খানালাইনি ও বিশ্বনি 2026 নি মহারাজা বীর বিক্রম কিশোর মানিকিয়া বাহাদুর মেমোরিয়াল অ্যাওয়ার্ড

0: ni bagai koi blai renani shaklai mong oro je bororok rung go hindi culture te heritage ba hukumu note shamung tangi khati mong go belai borok ni yak tongo eba je khlai phai nei ro je muchung nei rok borok shak ni bagai te buini bagi bo siwi tong khangkai ama hai bororok no borok ni bagai koi blai re wi mano te tebo অবনতিয়ই ডিটেইলস এবার সবাই শুক্রবই সাইমানা নেহকাই যে ওয়েবসাইট ICA.tripura.government.in থাঙ্গি নাই সাইমানানো হেঙ্কাই তুমু কয়বলাই রেনা নেহকাই যে নাংমানে বরকনি ওয়েবসাইটে থাঙ্গাই তাম তামো ডকুমেন্টস রকনাং তে তাম রকনাং নো আব রকন সাইমানে নাই অল রেনানি ফ্রু হেঙ্কাই কাইনি থাইরগ থাইরো ইরমানো কাইসংখা গান্ধীঘাট আবো ডাইরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল আফেয়ার্স তে কাইসংখা জানি জানি আম চাইনি ডিস্ট্রিক্ট ইনফরমেশন বাই কালচারাল আফেয়ার্স তাং নগ যে রেনানি তে অবো রেনানি সালমারেংখা তিনি সিমি চেংজাকনাই আবংখা অ জুলাই তালনি চি স্নি সালমারিনি সিমি তংনাই অগস্ট তাল বসকাং তালনি দক শালমারি জরা অমাহাইকে মেইল ইমেইল নিবিশিং তিখে ব এপ্লি কয়বলাইন রহরিমান আবংখা বরকনি ইমেইল আইডি ICAcultureSection@gmail.com অবব অগস্ট তালনি দক শালমারি জরা নতংনাই শারীরিক নি দাম দক তাম্মানি জরা
1: আনি আগু কাইসু তঙ্গ অবহঙ্কাই মুখ্যমন্ত্রী আরোগ্য নিরাময় অভিযান অবনি ওয়াইনি বেরেম ঐ দংখা ও সামং বুতং অবহঙ্কাকাই ই তালনি সালচিবরে সালমারিনি সিমি অমতংন সালনি জিসা জোলাই তালনি সালমারি জরা অ সামং বুতং নৌনি বিশিং তিনি দং ডিস্ট্রিক্ট হংকাই ওয়েস্ট ত্রিপুরা ব্লক হংকাই বামুটিয়া অব ওখানে সাত দুবিয়া কমিউনিটি হল নগ তাই জরা হাঁকাকে ফোনি দাম চিতাম মানে জরা তিনি তাই বতঙ্গ অবহে জিরানিয়া থাই হেঁকাই মজলিশপুর অমব ফোনি দাম চিতাম মানে জরা অনু তাই তাই বতঙ্গ মান্দাই আবহে বীরকুদাস বাড়ি হাই স্কুল রংনগ জরাখাই ফোনি দামচি জরানো তে কেসে তঙ্গ অব হাই ওল্ড আগরতলা আমি থাই হিংকা বেলমোরা ফুংনি দামচি তামমানি জরা গুমতি ডিস্ট্রিক্ট অবহাই করবুক ব্লক অবখাই করবুক মহকুমা হসপিটাল নাই জরাব ফুং দামচি ন ধলাই ডিস্ট্রিক্ট ব্লক হাই ডম্বর নগর বাই মনু অবহন সদানন্দ পাড়া বাই লক্ষণজয় পাড়া আশিক চরাচন কক থমরক খানালাই খা তাবক খানালাইনে সেবগ বরক তলাংমানিক ত্রিপুরা আদার সুপারভাইজার তাই অপারেটর নই সাই নই চিদক ইংরেজি বিশ্বনি সিএসি ও গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড অব হারজাকাই অবনি পোস্ট নিবাই আদার সুপারভাইজার তাই অপারেটর সেবক নিবাগাই জরা খাইজাকা বিশ্বনি সানিবাগাই অবহাই কন্ট্রাকচুয়াল তাই অম সালথাং ত্রিপুরা নিবাগৈন অবহাই আদার সেবা কেন্দ্র এ এস কে রংমারিং নাই ক্লাস টুয়েলভ পাস হেকাবা মাধ্যমিক পাস বিশিখনি আইটিআই নি মানমারি তোনা নাই তাই কেসে তঙ্গ ক্লা মাধ্যমিক পাস হেকাবা বিশিখামনি পলিটেকনিক ডিপ্লোমা খাইজাকনা নাই উমরনা নাই বিশি টিচারনি বিশিং তাই কয়বিলাইরানি পাইথাক সাল হাই এ তালনি সালনেছি সালমারিনি বিশিং আশেক জরা কক থমরক খামবাই গিয়া তাবো খাবাই নবাতিবানিক
0: তিনি নবাতিবার সাকলাই জাকা তিনি হাইনে হাই চমুই কব

যাও তংনাই তে বাকসা বাকসা আমচাই রগ ওয়াতি বাবই ফেরাং ককনাই তে সাকানি তংমারি তংনাই থামচি থামচি নেই পয়েন্ট বা ডিগ্রি সেলসিয়াস তে সাংমারি তংনাই নেইচি বা তক পয়েন্ট চুকু ডিগ্রি সেলসিয়াস তে ওয়াতি তাবুংনি মল সুজাখা নেই পয়েন্ট নেই মিলিমিটার

আশিক জোড়া বিকাশ রায় দেববর্মনে খোক্তি রেসাম জয় রেসাম অংখানা পাইকিয়া আকাশবাণী আগরতলা অরণ্য পাইকিয়া চিনি তিনি ফোংনি কক বরক আওয়াই পান্দা হায়ুনি খরাং যতনন হাম্বায়।

রবি কিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন পূবালী দেবনাথ। আকাশবাণী আগরতলা এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর স্থানীয় বাংলা সংবাদ এবং এরপর শুনবেন ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও শোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একাধিক পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্র গত রাতে ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। আসে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75

পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ের স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয় শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকাশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুর দুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবোট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। কেরালায় নবনির্মিত আধুনিকীকরণ করা 6টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের 75টি অমৃত স্টেশনের পাশাপাশি এই স্টেশনগুলিরও উদ্বোধন করবেন। উদ্বোধন হওয়া স্টেশনগুলি হল চারাকুডি, আঙ্গামালি, তিরুর, তালাসেরি, পারাপ্পা পানানগাড়ি এবং নীলাম্বুর রোড। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিতে আধুনিক প্ল্যাটফর্ম, উন্নত স্টেশন ভবন, নতুন ওয়েটিং হল এবং বিভিন্ন আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি রেলওয়ে, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচিতে অংশ নিতে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের জনগণের মাঝে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই কাজগুলি জনগণের জীবনে, বিশেষ করে দেশের যুবশক্তির উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন। তার বাবা আমির শেখ হামিদ বিন খলিফা আল থানির প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, প্রাক্তন আমিরের অবদান ভারত ও কাতারের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। সফরকালে তিনি সীমা সুরক্ষা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করার পাশাপাশি 18 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলবেন। বিএসএফ সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। বিকেলে তিনি পশ্চিমবঙ্গের সীমান্ত সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের 3টি নতুন ফৌজদারি আইনের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে খবর। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী এটিএস পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। পাটন জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের 3 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গি জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম করার ফলেই তাদের গ্রেপ্তার করা হয়। এই 5 অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এম ভাটিয়ার আদালত 24 জুলাই পর্যন্ত এটিএস হেফাজতে রাখার নির্দেশ দেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে আজ এনডিএর বরিষ্ঠ মন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আগামী 20 জুলাই শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে এই বৈঠকে জোটের সংসদীয় কৌশল চূড়ান্ত করা হতে পারে। বৈঠকে এনডিএর আইন প্রণয়ন সংক্রান্ত কর্মসূচি, জোটের শরিক দলগুলির মধ্যে সমন্বয় এবং অধিবেশন চলাকালীন বিরোধীদের মোকাবিলায় অভিন্ন কৌশল তৈরির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও অন্যান্য বিষয় নিয়ে জোটের অবস্থানও পর্যালোচনা করা হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পনশুল বনসল 720-র মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58%-রও বেশি ছাত্রী। এনটিএ জানিয়েছে, 66টি শহর থেকে শীর্ষ 138 জন পরীক্ষার্থী আছেন। 705-এর বেশি নম্বর পেয়ে শীর্ষ 17 জন পরীক্ষার্থী পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার। এছাড়া 19 জন 700-র বেশি নম্বর পেয়েছেন। 750 বা তার বেশি নম্বর পেয়েছেন 1,492 জন, 600 বা তার বেশি নম্বর পেয়েছেন 10,160 জন এবং 500 বা তার বেশি নম্বর অর্জন করেছেন 90,780 জন পরীক্ষার্থী। প্রথম 138 জনের মধ্যে 93%-রও বেশি প্রথমবার নিট দিয়েছেন। মধ্যপ্রদেশের ভোপালের একটি জুভেনাইল হোমে
অন্য বন্দি কর্তৃক দুটি কিশোরকে শারীরিক ও যৌন নির্যাতনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন মধ্যপ্রদেশের মুখ্য সচিব এবং ভোপালের পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে কমিশন আগামী দু সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে ওই দুই কিশোরের

0: ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে এই নির্যাতনের অভিযোগে সত্যতা মিলেছে। অন্যদিকে বিহারের মুজফ্ফরপুর জেলার কান্তি এলাকায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি নির্মিত অ্যাশ ডাইক লেগুনে ডুবে 3 শিশুর মৃত্যুর ঘটনায় এনটিপিসি দিল্লির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এবং বিহারের মুজফ্ফরপুরের সিনিয়র পুলিশ সুপারকে নোটিশ পাঠিয়েছে কমিশন। এই ঘটনাতেও 2 সপ্তাহের মধ্যে এক বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা 6 রাত সামরিক অভিযান চালালো। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া। ওয়াশিংটন দাবি করেছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলির জন্য তেহরান এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের হরমুজগান প্রদেশের একাধিক এলাকায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি বিমান হামলায় বন্দর খামির কাউন্টির শোর নদী ও কোহরেস্তান গ্রামের নিকটবর্তী 2টি সেতুকে লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে অতি বাম সন্ত্রাসবাদীদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নীতি আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যেসব বিদেশি নাগরিক অতি বাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয় তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক বিনিয়োগ প্রচারের এআই নির্মিত ভিডিওকে সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই ভিডিওতে দাবি করা হয়েছে 20,000 টাকা বিনিয়োগ করলে প্রতিদিন 1,00,000 টাকা এবং মাসে 30,00,000 টাকা নিশ্চিত আয় করা যাবে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প বা প্ল্যাটফর্মের অনুমোদন দেয়নি বলেও স্পষ্ট বলা হয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই 2 দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে এই 2 কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খার্সে সহ একাধিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। অমরনাথ যাত্রীবাহী একটি বাসে আগুন লাগলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান 47 জন যাত্রী। রাজস্থান থেকে আসা তীর্থযাত্রীদের নিয়ে স্লিপার বাসে শ্রীনগর থেকে জম্মুর দিকে যাওয়ার সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ, সিআরপিএফ, সেনাবাহিনী, এসডিআরএফ, দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গতকাল ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে ভারত। ফলে 3 ম্যাচের সিরিজ 1-1 সমতা ফিরেছে ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের নেতৃত্বে ভারত 44 ওভারে 233 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলির ব্যাট থেকে আসে 65 রান। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 45 ওভারেই 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা।
2: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
3: পিএলআই আছে তো?
2: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন পিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ ভারতীয় নকশা ও প্রকৌশলে তৈরি এবং সংযোজিত এই ট্রেনটি রেলওয়ে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন হিসেবে দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে। এই হাইড্রোজেন ট্রেনে 10টি কোচ রয়েছে, ফলে এ পর্যন্ত তৈরি হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলোর মধ্যে এটিই হবে অন্যতম দীর্ঘ ট্রেন। ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে চালানো হবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হওয়ায় ট্রেনটি চলার সময় কোনো কার্বন নিঃসরণ হবে না। ত্রিপুরায় আজ থেকে শুরু হচ্ছে জনগণনা 2027-এর স্বগণনা পর্ব। মহাকরণে আয়োজিত সাংবাদিক

সম্মেলনে গতকাল জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা সফলভাবে বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী 31 জুলাই পর্যন্ত নাগরিকরা ac.census.gov.in পোর্টালে ঘরে বসেই নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এরপর 1 থেকে 30 আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহগণনার কাজ করবেন। তিনি জানান, সংগৃহীত সব তথ্য আদমশুমারি আইন 1948 অনুযায়ী সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ডিজিটাল নিরাপত্তায় উন্নত এনক্রিপশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এদিকে দক্ষিণ উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনও জনগণনা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে পৃথক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের জন্য বিভিন্ন খেলাধুলা এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। TIFT-র কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার ও আধুনিকীকরণের লক্ষ্যে আয়োজিত সভায় গতকাল তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রশিক্ষণ নিলে শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্ন কাজ করে রোজগার করতে পারবেন। সংশোধনাগারের আবাসিকদের সঠিক পুষ্টি চিকিৎসা নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলাবদ্ধতা ও নগর জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রজ্ঞাভবনে আয়োজিত 2-দিনব্যাপী আলোচনা চক্র আজ শেষ হচ্ছে। পূর্ত দপ্তর ও জল সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে গতকাল থেকে শুরু হওয়া এই আলোচনা চক্রে নগর জল নিকাশি ব্যবস্থা, বৃষ্টির জল ব্যবস্থাপনা এবং সুস্থায়ী পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞরা মত বিনিময় করেছেন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গতকাল জিবি হাসপাতাল পরিদর্শন করে মেডিসিন ওয়ার্ডে 24 শয্যার ICU দ্রুত চালু এবং সেন্ট্রালাইজড AC-র কাজ শুরুর নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা, রিং রোড নির্মাণ এবং মূল ফটকে মে আই হেল্প ইউ কাউন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল রথযাত্রা উৎসব যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে, বিলোনিয়া, জুলাইবাড়ি, বাইখোড়া, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। আগামী 7 দিন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন এবং উল্টো রথের দিনে আবার মূল মন্দিরে ফিরে আসবেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস গুজরাটের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। গতকালের বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে জুলাইবাড়ি ব্লকে গতকাল এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন MDC কেনারাম রিয়াং, ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। সভায় জুলাইবাড়ি ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের 2 সেমিফাইনালের লড়াই শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর 19 জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি হরিয়ানা বেড়াইমাও থাঙ্গানো আরব জিন রেলওয়ে স্টেশন নিসিমি জিন তৈ সুনিপত নিবিসঙ্গ ভারতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ানো ভারতনি ডিজাইন তৈ তাংসেপ নিবিসং তৈ স্নামজাক অ ট্রেন হাকতনি হামচাজাক রেলওয়ে তাংবেখ্রেপনি বাবায়ও ভারতনি হামক্রাই ইংমানী ফুরুকমারি অ হাইড্রোজেন ট্রেন কাইচি কোর্স তঙ্গানো আবনো কারিব অ ট্রেন কবংমা বেরেমনি নাইমথাংনি সেপ তঙ্গো অ ট্রেন চেঙ্গজাকমা বাই ভারত হাকতর হাইড্রোজেন

প্রায় ট্রেন চলি নাই সেপনি মুংরেমো ফায়ানো অ মুংরেমো আমেরিকা জার্মানি জাপান চীন বগদালজাক তঙ্গো তিনি সিমি হাস্তেবো চেংজাগানো লুকুলেখামং নই সাই নৈজিসিনি আব উঙ্গানো হাকতনি পুইলা ডিজিটেল লুকুলেখামং আব মোবাইল এপ্লিকেশনস তৈ ওয়েব নিবিসিং তৈ মনিটরিং বাই ককথুম নাহারনানি তৈ আমজগুই নাইজাগানো আবাই লুকুলেখামং স্রাই স্রাই উঙ্গানো লুকুলেখামং নাইখুংনি দাগিফাং রতন বিশ্বাস মিয়া তাং নকতর ককতুমা থুমনাই রকনি থুম অ কক নাকা ব শাকা হাস্তেবো শাক বাই থাংলেখানানি সামং তিনি নিসিমি চেংজাগানো আব চলিবানো অ জুলাই তালনি সালথামচিসা সালমারি জরা আবনি উলো আগস্টনি পুইলা শালমারি নিসিমি আগস্ট সালথামচিসা শালমারি জরা নক নগ থাঙ্গই লেখামুংনি সামুং তাংজাগানো হাস্তেনি লুকু লেখামানি ফিল নই বেরেম বিশি নই সাই নই চিসিনি ফেব্রুয়ারি তালো চেংজাগানো আবনো চাসারনানি বাকি হাস্তে হাপাংতৈ লুকু লেখামুং নাইখুং কথাউই তিয়ার ওংলাই দঙ্গো তিনি নিসিমি অ তালনি সালথামচিসা শালমারি জরা শাক বাই থাং লেখানানি বেরেমো বরক রক নগ আচুগুইন অনলাইন পোর্টাল se.census.gov.in নিবিশিংতৈ জানিজা ককথুম শাক বাইথাং ফিল আপ ক্লাই মানানো দাগিফাং তৈ বসাকা শাক বাইথাং।

0: রথে চড়ে মন্দির থেকে বেরিয়ে আসেন। কিন্তু অনেকেই জানি না এর পরের দিনগুলিতে ঠিক কী ঘটে এবং কেন গুন্ডিচা মন্দিরে তাঁদের অবস্থান এত গুরুত্বপূর্ণ।
1: একদম ঠিক বলেছ, রথযাত্রা শুধু একটা দিন নয়, এটি একটি ধারাবাহিক আধ্যাত্মিক যাত্রা। ভগবান জগন্নাথ যখন মন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে যান, তখন সেটি কেবল স্থান পরিবর্তন নয়, এটি ভক্তদের সঙ্গে ভগবানের এক গভীর সম্পর্কের প্রতীক। আজ আমরা সেই ইতিহাস, তাৎপর্য এবং ভক্তির অনুভূতিকে বিশদভাবে জানার চেষ্টা করব।
0: গুন্ডিচা মন্দির, যা অবস্থিত পুরী শহরে, যা ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত, এই মন্দিরটি মূল জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত এবং রথযাত্রার সময় ভগবান এখানে আগমন করেন। ইতিহাস অনুযায়ী এই মন্দিরটির নামকরণ করা হয়েছে রানী গুন্ডিচার নামে, যিনি এই মন্দির প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন বলে মনে করা হয়।
1: পুরাণ এবং লোকবিশ্বাসে এই মন্দিরকে ভগবান জগন্নাথের মাসির বাড়ি বলা হয়। এই ধারণার মধ্যে রয়েছে এক গভীর মানবিকতা, যেখানে ভগবানও মানুষের মতো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রথযাত্রার মাধ্যমে ভগবান যেন তার ভক্তদের কাছে আরও কাছের হয়ে ওঠেন। গুন্ডিচা মন্দিরে তাঁর অবস্থান প্রায় 7 দিন স্থায়ী হয় এবং এই সময় ভক্তরা বিশেষভাবে তার দর্শন লাভের সুযোগ পান, যাকে অদাপা দর্শনও বলা হয়।
0: গুন্ডিচা মন্দিরে ভগবানের অবস্থান শুধুমাত্র একটি ঐতিহাসিক বা সাংস্কৃতিক ঘটনা নয়, এটি গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে। এই সময় ভগবানকে সাধারণ মানুষের আরও কাছাকাছি মনে হয়। মন্দিরের কঠোর নিয়মকানুনের বাইরে এসে তিনি যেন ভক্তদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেন।
1: আর হ্যাঁ, এই সময় ভক্তদের মধ্যে এক বিশেষ আনন্দ ও ভক্তির আবহ তৈরি হয়। অনেকেই বিশ্বাস করেন গুন্ডিচা মন্দিরে ভগবানের দর্শন লাভ করলে জীবনের পাপ মোচন হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। এই সময় আরাধনা খুবই সরল, আন্তরিক এবং হৃদয়গ্রাহী। এখানে কোনো আড়ম্বর নেই, বরং আছে এক গভীর ভক্তি ও ভালোবাসার প্রকাশ।
0: শ্রোতাবন্ধু, তাই বলা যায় রথযাত্রা এবং গুন্ডিচা যাত্রা আমাদের শেখায় যে ভগবান শুধু মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি সর্বত্র বিরাজমান এবং সকলের জন্য সমানভাবে উন্মুক্ত।
1: এটি আমাদের সমাজে সমতা, ভালোবাসা ও ভক্তির বার্তা ছড়িয়ে দেয়। ভগবান যখন নিজে ভক্তদের কাছে আসেন, তখন সেটি এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে ওঠে।

নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে। শ্রোতা বন্ধু, আজ অত্যন্ত এক পবিত্র এবং ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে আমরা কথা বলব, রথযাত্রা। এই রথযাত্রার পরবর্তী অধ্যায় নিয়ে আমরা প্রত্যেকেই জানি যে রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা

শ্রোতা বন্ধুরা, আজ আবার বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস, যা আন্তর্জাতিক ফৌজদারি বিচার দিবস বা আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস হিসেবেও আমাদের কাছে সুপরিচিত। এটি একটি আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয় যা মূলত আন্তর্জাতিক ফৌজদারি বিচার ব্যবস্থার উদীয়মান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 17ই জুলাই বিশ্বজুড়ে পালিত হয়। প্রতি বছর বিশ্বজুড়ে মানুষ আন্তর্জাতিক ফৌজদারি বিচার ব্যবস্থার প্রসারের জন্য, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে

0: উদযাপিত করে থাকে।
1: শ্রোতা বন্ধু, এছাড়াও আজকের দিনটি কিন্তু বিশেষভাবে স্মরণীয়। যেমন 1823 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল জন অ্যাডামসের প্রস্তাবে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আজকের দিনে। আর আজকের দিনে 1855 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্দেশ্যে নর্মাল স্কুল স্থাপিত হয়েছিল। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন মনমোহন বসুর, যিনি বাঙালি নাট্যকার এবং লেখক, আর সালটা ছিল 1831। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1900 খ্রিস্টাব্দে খ্যাতনামা সেতার বাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1906 খ্রিস্টাব্দে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্য। আর আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1912 খ্রিস্টাব্দে সঙ্গীত, নৃত্য এবং অভিনয়ে পারদর্শিনী অমিতা সেনের।
0: আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত চিত্রনাট্যকার শচীন ভৌমিক 1930 খ্রিস্টাব্দে। আবার 1949 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ফুটবলার মোহাম্মদ হাবিব। তাছাড়া আজকের দিনে আমরা আমাদের মাঝখান থেকে কিছু গুণী ব্যক্তিত্বদের হারিয়েছিও বটে। 1835 খ্রিস্টাব্দে মেঘালয়ের খাসি নেতা তিরোট সিংহের মৃত্যু হয় আজকের দিনে। তাছাড়া 1931 খ্রিস্টাব্দে কবি, ঔপন্যাসিক এবং রাজনীতিবিদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আজকের দিনে পরলোক গমন করেন। আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মালতী ঘোষালের মৃত্যু হয় 1984 খ্রিস্টাব্দে। তাছাড়া আজকের দিনে প্রখ্যাত অভিনেত্রী গায়িকা কানন দেবীরও মৃত্যু হয় 1992 সালে। এবং সর্বশেষে আজকের দিনে 2019 খ্রিস্টাব্দে বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা স্বরূপ দত্ত পরলোক গমন করেন।
1: আর শ্রোতাবন্ধু, আমাদের মধ্যে আজ জাতির বিশেষ কোনো দিন রয়েছে বা যে কোনো শ্রোতাবন্ধুর বিশেষ কোনো দিন বা প্রিয় মানুষের বিশেষ কোনো দিন, তাদের জন্য রইল আজকের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতাবন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকে আমাদের চিঠিপত্রের পালা শুরু করতে হবে। তো প্রথম যে চিঠিখানি পড়ে শোনাব, সেই চিঠি পাঠিয়েছেন নদিয়া জেলা থেকে হীরামন শেখ। বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের বিখ্যাত একটি ব্যঙ্গাত্মক এবং রম্য রচনা হল অত কিম। 1952 এটি তার রচিত একটি জনপ্রিয় গ্রন্থ। এই রচনার মূল বিষয়বস্তু অত কিম। এই বইটিতে মূলত মধ্যবিত্ত বাঙালি সমাজের চালচিত্র, তাদের চিন্তা ভাবনা এবং হাস্যকর দৈনন্দিন সমস্যাগুলিকে খুব সুন্দর এবং মজাদার ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। মূল ভাব কোনো একটি সমস্যা সমাধানের পর বা জীবনের কোনো একটি ধাপ পার হওয়ার পর মানুষ যখন ভাবে এবার কি হবে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করেই এই রচনার গল্পগুলো বোনা হয়েছে। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা এই জাতীয় রচনাগুলি পাঠকদের মনে একাধারে আনন্দ দেয় এবং সমাজকে নতুন চোখে দেখতে শেখায়। হীরামন শেখ, গ্রাম গোংরা, পোস্ট রানাবন্ধ, জেলা নদিয়া।
0: আর আমাদের এই লিখছে তোমায় পর্বে পরবর্তী অনুভূতি জানার পালা। এবারে চিঠিখানি লিখে পাঠাচ্ছেন ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে ডাক্তার সুবল দাস। কি লিখছেন বন্ধু, চলুন পড়ে শোনাই। দিশারি অভিজ্ঞাপন অত কিম, মাত্র দুটি শব্দ, অথচ এর গভীরে লুকিয়ে আছে এক অনন্ত জীবনের দর্শন। জীবনের কোনো এক কঠিন চড়াই পেরিয়ে যখন মনে হয় এই বুঝি চূড়ান্ত প্রাপ্তি, ঠিক তখনই অন্তরের গহীন থেকে জেগে ওঠে প্রশ্ন, এরপর কি? কর্মজীবনের শুরুতে যখন সাফল্য আমাদের দুহাত ভরে দেয়, তখন বিশ্রাম নেওয়ার পরিবর্তে নতুন কোনো দিগন্ত ছোঁয়ার তাগিদই তো অত কিম। আবার জীবনের পরন্ত বিকেলে বার্ধক্যের নিঃসঙ্গ প্রহরেও এই প্রশ্নটি এক নতুন পথের সন্ধান দেয়। এটি কেবল

কোনো জিজ্ঞাসা বা হতাশা নয়, এটি হল নিরন্তর এগিয়ে চলার এক অপ্রতিরোধ্য চালিকা শক্তি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই শব্দ দুটি হতাশার অন্ধকারে এক নতুন ভোরের আলোর মতন কাজ করে। যখনই মনে হয় পথ চলা হয়তো শেষ হলো, তখনই অতকিমের জেঁদোকারী ছোঁয়ায় মনের ভেতরে এক নতুন স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়, পুরনো লক্ষ্যকে পেছনে ফেলে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায়। এই প্রশ্নটি মানুষকে থামতে দেয় না, বরং তাকে নবীন উদ্যমে বাঁচার অর্থ খুঁজে নিতে শেখায়। সুতরাং জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি কঠিন পরিস্থিতিতে অতকিম আমাদের নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগায়। সব জয়ের পরও আরও বড় জয়ের লক্ষ্যে ধাবিত হওয়ার প্রেরণা হল এই দুটি শব্দ। বিশ্বকবির সেই কালজয়ী গানের অমল সুরেই মন গেয়ে ওঠে, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। এই অন্তহীন জাগরণের সুরকে পাথেয় করেই মানুষের এগিয়ে চলার জয়যাত্রা সার্থক হোক। ভবতীয় ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

শ্রোতাবন্ধু, এই চিঠিখানি আপনাদের এবারে পড়ে শোনাব। যে চিঠি পাঠিয়েছেন মঙ্গলপ্রসাদ মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় অভিজ্ঞাপন, বাড়িতে আনন্দ, খুবই আনন্দ। বইতে শুরু করেছে একটি খুশির হাওয়া। আমি চাকরি পেয়েছি, না খুব বড় মাপের চাকরি নয়, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি। কিন্তু তাতে কি, চাকরি তো, আরও আনন্দ, চাকরিটা আমার অঞ্চলের মধ্যেই হয়েছে, বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। বাইসাইকেলে চড়ে ঘর থেকে বেরিয়েই সুন্দর যাতায়াত করা যাবে। অসুবিধা যেটা তা হলো রাস্তাঘাট মোটেই ভালো নয়, বেশিরভাগটাই মেঠো আলপথ। তার মধ্যে আছে শিলাবতী নদীর বিধ্বংসী খাল। অথকিম, আমি সকাল 8টার মধ্যে স্নান করে খাওয়া দাওয়া সেরে ফেলি, 9টার মধ্যে রওনা হয়ে যায় স্কুলের পথে। পথঘাট ভালো নয় বলে অনেক আগেই রওনা হয়ে যায়। স্কুল যাতায়াতের পথে প্রতিদিনই আমার নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়। রাস্তাঘাট যে কি বিভৎস তা বলার নয়। একটুখানি বৃষ্টি হলেই সে রাস্তায় আর চলাচল করা যায় না, তার মধ্যেই আমি যাতায়াত করি। খালে জল কখনো হাঁটুর উপরে, কখনো কোমর অবধি, কখনো বা গলা পর্যন্ত, আর এখানে ওখানে নালা। আমি ব্যাগে গামছা রাখি, গামছা বের করে পরি, সাইকেলটাকে মাথার উপরে উঁচিয়ে গামছা পরে খাল এবং নালা খানা খন্দ পার হই। সাইকেলের উপর আমি নই, সাইকেলই আমার

ঘাড়ে মাথায় চড়ে বসে। আর বর্ষাকালে যে কি অবর্ণনীয় অবস্থা তা বলার নয়। নৌকা করে কোনোক্রমে খালটা পার হই, তারপরেই কাদা ভরা রাস্তা, সাইকেলের চাকা গড়ায় না, কাঁধের উপর চড়ে বসে আমার বাহন সাইকেল। শরীর থেকে ঘাম ঝরে কুলকুল করে, গেঞ্জি ভিজে জামা ভিজে আমি হাঁপিয়ে উঠি। অনেকটা কাদা রাস্তা ভেঙে তবে মোরাম রাস্তার সন্ধান মেলে। কষ্টের গল্প বুকের ভেতরে দানা বাঁধে। অতকিম আমি এগিয়ে যাই কর্মস্থলের দিকে। স্বপ্ন একটাই, আমার জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনা যেন সামান্যতম নষ্ট না হয়। সশ্রদ্ধ নমস্কারান্তে, ইতি বিনীত মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর।

0: এইবারের চিঠিখানি অর্থাৎ আমাদের আজকের মতো শেষ চিঠিখানি লিখে পাঠাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা থেকে রাত্রি ভট্টাচার্য। কি লিখছেন বন্ধু, চলুন আপনাদের পড়ে শোনাই। প্রিয় ভিকাপন অত কিম, এই শব্দটার সঙ্গেই জুড়ে আছে এক অনুসন্ধিৎসা। এরপরে কি আছে, তারপরে কি, এইভাবেই মানুষ জীবনের শুরুর থেকে শেষের দিকে এগিয়ে চলে। প্রকৃতপক্ষে যদি এই অনুসন্ধিৎসা না থাকত, এই জানার আগ্রহটা না থাকত, তাহলে জীবন এগিয়ে যেত না। প্রতিটা জীবনের মোড়ে দাঁড়িয়ে আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করি, অত কিম, এরপর কি, রাস্তার কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে নয়। কখনো কখনো দিকভ্রষ্ট হই, কখনো বা কেউ এগিয়ে এসে জানিয়ে দেয় সেই পথ। অত কিম শুধু একটা অনুসন্ধিৎসা নয়, অনেক আবিষ্কারের জনক বলা যায় তাকে। এরপরে কি খুঁজতে খুঁজতে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে, সভ্যতা এগিয়ে গেছে, মানব জীবন উন্নত থেকে উন্নতর হয়েছে। কিন্তু জীবন পথে চলতে চলতে কখনো কখনো ওই অত কিম, এরপরে কি, এর উত্তরটা পাওয়া যায় না। আর তখনই হয়ে পড়ে মানুষ কিং কর্তব্য বিমূর, কি করতে হবে ভেবে পায় না। যখন সারা বিশ্ব করোনার গ্রাসে পড়েছিল, তখন আমাদের অনেকটা এরকমই অবস্থা হয়েছিল। কিন্তু তার থেকে আমরা ফিরে আসতে পেরেছি শুধুমাত্র এই অনুসন্ধিৎসা দিয়ে, প্রতিষেধক আবিষ্কার করে। আমাদের জীবন জুড়ে জয় পরাজয়ের খেলা চলে। আজ যে জিতেছে কাল সে হারতেও পারে, আবার আজ যে হেরেছে কাল হয়তো সে জয়ীর সিংহাসনে বসবে। কিন্তু সে যদি না জানে এরপরে সে কি করবে, অর্থাৎ জিতলে সে কি করবে বা হারলে সে কি করবে, তাহলে তো তার জীবনের পথে চলার পথটাই কণ্টকাকীর্ণ হয়ে যাবে। শেষে এসে শুধু এটাই বলবো, জীবনে অত কিম, এরপরে কি আছে ভেবে স্থবির হয়ো না, বরং এরপরে কি আছে জানার অনুসন্ধিৎসা বাড়াও এবং যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার শক্তি রাখো। শুভেচ্ছা আনতে রাত্রি ভট্টাচার্য, পোস্ট অফিস বরানগর, উত্তর চব্বিশ পরগনা।
1: শ্রোতা বন্ধু, এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। 77তম রাজ্যভিত্তিক বনমহোৎসব আগামীকাল অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়া টাউন হলে, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং অন্যান্য বিশিষ্টজনেরা। দুপুর 2:30 এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে রাজ্য বন দপ্তরের পক্ষ থেকে।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে জানিয়ে রাখছি। নির্ধারিত সূচি অনুসারে আজ থেকে রাজ্যে শুরু হবে জনগণনা 2027। 17 জুলাই অর্থাৎ আজ থেকে ত্রিপুরা জুড়ে প্রথম ধাপের স্বগণনা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, যা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে নাগরিকেরা ঘরে বসেই অনলাইন পোর্টাল sec.census.gov.in এর মাধ্যমে নিজেদের তথ্য নিজেই পূরণ করতে পারবেন।

0: তার পরবর্তী পর্যায়ে পয়লা আগস্ট থেকে আগামী 30শে আগস্ট সময়কালে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মূল কাজটি পরিচালনা করবেন।
1: শ্রোতবন্ধু, আরও একটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি। উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এর গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে 2026-27 যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ, বেত, কাঠ, খোদাই, যাত্রা, মুখোশ ইত্যাদি তৈরিতে, বিশেষ করে এই অঞ্চলের লুপ্তপ্রায় সংস্কৃতির বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে 15 থেকে 25 বছরের 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। আরও বিস্তারিত জানতে আপনারা www.nezccindia.org.in আপনারা দেখে নিতে পারেন। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ কিন্তু 31শে আগস্ট।

0: শ্রোতা বন্ধুরা, এইবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। ত্রিপুরা স্টেট রাইফেলস অর্থাৎ টিএসআরের বিভিন্ন ব্যাটেলিয়ানে 11 মাসের চুক্তিভিত্তিক মেয়াদে 12টি মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি, ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং চিকিৎসক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 65 বছর। মাসিক সম্মানী 60,000 টাকা। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, TSMC রেজিস্ট্রেশন, অভিজ্ঞতার শংসাপত্র, PRTC, প্রযোজ্য ক্ষেত্রে SC ST OBC সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার ও প্যান কার্ড এবং ইমেল আইডি ও মোবাইল নাম্বার জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 25 জুলাই 2026। আবেদনপত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার, ফায়ার ব্রিগেড চৌমনি কার্যালয়েও জমা দিতে পারেন। যোগ্য প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকা হবে।
1: শ্রোতা বন্ধু, আরও একখানি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা আধার সুপারভাইজার অপারেটর নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। পদের নাম আধার সুপারভাইজার অপারেটর, কর্মস্থল পশ্চিম ত্রিপুরায়। নিয়োগের ধরন কিন্তু 1 বছরের চুক্তিভিত্তিক, আর আবেদনের শেষ তারিখ আগামী 20 জুলাই। শিক্ষাগত যোগ্যতা আপনাদের হতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পাস সঙ্গে ITI পাস হতে হবে 2 বছরের জন্য, অথবা মাধ্যমিক সঙ্গে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকতে হবে। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট csc.gov.in আপনারা দেখে নিতে পারেন।

0: আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিই। ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্টের জন্য মোট শূন্য পদ 10টিতে পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আবেদনের বিভিন্ন ধরন রয়েছে। সর্বোচ্চ বয়স 45 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন, twd.tripura.gov.in আপনারা দেখতে পারেন, এবং আবেদনের শেষ তারিখ আজ পর্যন্ত রয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, বাইরে যখন বৃষ্টি পড়ছে অনবরত, তখন রাস্তাঘাটের কাদা জল আর বাতাসে

0: অধিক আর্দ্রতা আমাদের শরীরের জন্য নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো সেই নিয়েই থাকছে আজকে একটি ছোট্ট করে সুস্থ থাকার টিপস। বৃষ্টিতে ভেজার পরবর্তী সতর্কতা, অফিস থেকে ফেরার পথে বা কাজের প্রয়োজনে বৃষ্টিতে ভিজে গেলে বাড়িতে ফিরেই প্রথম কাজ হবে স্নান করা। কেন? বৃষ্টির জলে বায়ুমণ্ডলের ধুলিকণা বা দূষণ মিশে থাকে যা ত্বকের র্যাশ বা অ্যালার্জি তৈরি করতে পারে। পরামর্শ, হালকা গরম জলে একটু নিম পাতা বা অ্যান্টিসেপটিক লিকুইড মিশিয়ে স্নান করে নিন। স্নানের পর মাথা এবং শরীর খুব ভালো করে শুকনো তোয়ালে দিয়ে অবশ্যই কিন্তু মুছে নিতে হবে। রইল বৃষ্টির দিনে একটা ছোট্ট সুস্থ থাকার টিপস।
1: শ্রোতা বন্ধু, আপনারা হয়তোবা ভাবছেন যে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য কি রয়েছে আজ। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আজ কিন্তু রাজ্যের পশ্চিম খোয়াই, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 32.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 65%। আর গত 24 ঘন্টায় আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 2.2 মিলিমিটার। তো শ্রোতা বন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো অভিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। আজকে আপনাদের সঙ্গে এই পর্বে ছিলাম আমি রাহুল,
0: আর আমি অপরাজিতা।
1: আজ এই পর্যন্তই, নমস্কার। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

নমস্কার, শুভ সকাল। আকাশবাণী আগরতলার যুববাণীর আজকের পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে রয়েছি আরজে রিমা। আজকের অনুষ্ঠানে রয়েছে দুটি বিশেষ পর্ব, গল্পপাঠ এবং একটি বিশেষ আলোচনা পর্ব। শুরুতেই থাকছে বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখা জনপ্রিয় গল্প হাউই। গল্পপাঠে থাকছে আরজে কর্মিতা ও আরজে দেবরপ্রীত। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প হাউই।

বালিগঞ্জে ছোটদের পত্রিকা হাওয়িয়ে দপ্তর। ঘরের মাঝখানে একটা টেবিল, তার পেছনে একটা চেয়ারে সম্পাদক যন্ত্রনন্দী বসে আছে। যন্ত্রর বয়স বছর 35। তার উল্টো দিকে দুটো চেয়ারের মধ্যে একটাই তার

0: বন্ধু তরুণ সান্যাল হাতে একটি সিগারেট নিয়ে বসে ঘরের এক পাশে দেখা যাচ্ছে বেয়ার আলম নতুন হাওয়াই পত্রিকা ডাকে দেবার জন্য সেগুলো ব্রাউন কাগজের প্যাকেটে ভরছে। জয়ন্ত আর তরুণের সামনে চায়ের পেয়ালা। তরুণ তার কাপে চুমুক দিয়ে সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ে। তরুণ বলে উঠল,
1: ভাই 13,000 সাবস্ক্রিপশন, স্টল থেকে 1,000 চারেক বিক্রি হয়, খারাপ আর কি করে বলি বল। আর বিজ্ঞাপন থেকে

0: আছারে। তরুণ বলে উঠল,
1: তা ভাই 13,000 সাবস্ক্রিপশন, স্টল থেকে 1,000 চারেক বিক্রি হয়, খারাপ আর কি করে বলি বল। আর বিজ্ঞাপন থেকেই তো খরচা উঠে আসে। এই মাসে তো 4খানা রঙিন বিজ্ঞাপন আছে, তার মধ্যে 2টো রেগুলার আর 2টো ওকেশনাল। ছাপাও খারাপ হচ্ছে না। আগের প্রেসটা সুবিধার ছিল না, গত বৈশাখ থেকে প্রেস বদলেছি, এখন বেশ ঝরঝরে হয়েছে। এই যে এই এই এই দেখ না, এই দেখ।
0: জয়ন্ত একটা পত্রিকা টেবিলের উপর থেকে তুলে তরুণকে দেয়। তরুণ সেটা উল্টে পাল্টে দেখে। জয়ন্ত বলে উঠল, তোর তো লেখার হাত বেশ ভালোই ছিল, একটা লেখ না আমাদের কাগজের জন্য। তরুণ বলছে, পয়সা দিচ্ছিস লেখকদের? জয়ন্ত বলছে, তা দিচ্ছি বই কি, নেহাত খারাপ নয়। একটা গল্পের জন্য 100 টাকা, উপন্যাস হলে 500। অবশ্য লেখক নতুন না নামে তার উপর রেট খানিকটা নির্ভর করছে। তরুণ বলছে, নামটিও কাগজের বেশ ভালো হয়েছে, হাউ ভ্যারি অ্যাট্রাকটিভ। জয়ন্ত বলছে, এ পুজোর জন্য একটা উপন্যাস পেয়েছি, সম্পূর্ণ অপরিচিত লেখক, নাম নবরুণ চট্টোপাধ্যায়। তোকে বলছি, এমন ট্যালেন্টেড লেখক সচরাচর চোখে পড়ে না, বুঝলি? আমি তো লেখাটা পড়ে বেশ তাজ্জব। ভদ্রলোক থাকেন আবার বাগবাজারে, না হলে একবার ডেকে এনে আলাপ করার খুব ইচ্ছে ছিল। তরুণ বলছে, কি ধরনের উপন্যাস রে? অ্যাডভেঞ্চার, যেমন সব চরিত্র তেমনি পরিবেশ, তেমনি সাসপেন্স, মানে লাদাখের পুরো ব্যাকগ্রাউন্ড। লোকটা হয় নিজে গেছে, না হয় প্রচুর পড়াশোনা করে লিখেছে। আমি তো লেখাটা মানে বেশ পড়ে মোহিতই হলাম।
1: ডান দিকে দপ্তরের রাস্তার দিকে দরজায় টোকা পড়ে একজন বেটে নিরীহ ভদ্রলোক, মাথায় টাক, পরনে গেরুয়া পাঞ্জাবি এবং খাটো ধুতি, দরজার মুখটায় এসে দাঁড়িয়েছে। এনার নাম তিনকড়ি ধারা।
2: বলছি, এটা কি হাওই পত্রিকার অফিস?
1: জয়ন্ত বলে উঠল, আগে হ্যাঁ,
2: আমার একটু সম্পাদক বসার সঙ্গে দরকার ছিল।
1: হ্যাঁ, আমি সম্পাদক, বলুন আপনার কি দরকার?
2: সেটা মানে ওই বসে বলতে পারলে ভালো হতো।
1: ও হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আসুন আসুন আসুন, ভেতরে আসুন ভেতরে আসুন, ভেতরে এসে বসুন। তিনকড়ি বাবু ভেতরে আসেন। তখনই জয়ন্ত বলে উঠল, আপনি আপনি ওই চেয়ারটায় বসুন, আমি আমি একটু ব্যস্ত আছি। তিনকড়ি বাবু টেবিলের চেয়ে একটু দূরে রাখা একটা কাঠের চেয়ারে বসে ধুতির খুঁট দিয়ে খাম মুছেন। জয়ন্ত তরুণের দিকে ফেরে, হ্যাঁ তোকে যা বলছিলাম, এখন সমস্যা হয়েছে আর্টিস্ট নিয়ে। এই গল্পের বেশ জোরদার ছবি না হলে চলবে না। এই তোর তো অনেকেই বই আছে লাদাখ সম্পর্কে, কিছু আছে কি ছবির বই? তরুণ বলে উঠে, থাকতে পারে, আমি দেখবো খন। আচ্ছা, আমাকে যদি দিন সাতেকের জন্য ধার দিতে পারিস তাহলে খুব ভালো হয়, বুঝলি? এখন ছবিতে গোজামল দিলে না চলে না, ভালো রেফারেন্স দিয়ে আঁকা চাই। আশিস মিত্র ছেলেটির হাত তো বেশ ভালো, তোর কাছ থেকে যদি বইটা পেয়ে যাই তাহলে ওই ইলাস্ট্রেশন সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায়। তরুণ বলল, আরে তুই যেরকম বলছিস তাদের তো লেখাটা আমার এখনই পড়তে ইচ্ছে করছে। সত্যি বলতে কিশোরদের লেখা পড়তে না আমার বেশ ভালো লাগে। তখনই রঘুনাথ মুচ্ছুদ্দির প্রবেশ। তরুণের পাশেই আরেকটা চেয়ারে বসে ঘাম মুছলেন। তখনই রঘুনাথ বাবু বলে উঠেন,
3: ভেরি সাকসেসফুল মর্নিং, শারদীয় সংখ্যার জন্য কোনো চিন্তা নাই, 6টা কালার বিজ্ঞাপন পাওয়া যাচ্ছে আর এখন অব্দি 24টা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে। ভারত ইন্স্যুরেন্স আর পোদ্দার বিস্কিট কথা দিয়েছে, মনে হয় হয়ে যাবে।
1: তখনই জয়ন্ত বলল, রেট নিয়ে কেউ বলছি ঝামেলা করেনি তো?
3: না, আজকাল তো সব কাগজই এরকমই রেট হয়ে গেছে, আমাদেরটা যে খুব একটু অতিরিক্ত বেশি তা তো নয়, কাজেই আপত্তি করার তো কোনো কারণই নেই।
1: না, ম্যাটারগুলো সব ঠিক সময়ে পাঠিয়ে দেবে তো? গতবার বিজ্ঞাপন প্রমিস করে পাঠাতে লেট করেছিল বলে আমাদের কাগজ বাড়িতে কিন্তু দেরি হয়ে গেল।
3: আরে আমি তো বই বই করে বলে এসেছি, এখন দেখা যাক। ইয়ে ধনঞ্জয় বলছি, চট করে একটা চা করো তো।
1: তখনই লেখক তন্ময় সেনগুপ্ত রাস্তার দিকে দরজা দিয়ে ঢুকে,
0: তন্ময় বাবু, জয়ন্ত বাবু, গুড মর্নিং স্যার।

0: গুড মর্নিং, আমার লেখাটায় বিষয়ে জানতে এসেছিলাম আপনার উপন্যাসটা। হ্যাঁ, কেন ওটা আপনি এখনো পাননি? ওটা তো ফেরত চলে গেছে, আপনার তো স্ট্যাম্প দেওয়া ছিল। তার মানে কি পছন্দ হলো না? হ্যাঁ গে না, ভ্যারি সরি, ওতে আপনার বিস্তর গণ্ডগোল, বিশ্বাসযোগ্যতার একান্ত অভাব। 10-12 বছরের ছেলেরা ওরকম ভাবেই কথা বলে না, বুঝলেন? আর অত সাহসও ওদের নেই। কিছু মনে করবেন না, কিন্তু এ গল্প ছাপলে আপনার সুনামটা ঠিক হতো না। আমি পাণ্ডুলিপির সঙ্গে একটা স্লিপ অ্যাটাচ করে আপনার কি কি বিষয় দরকার আমার মন্তব্য দিয়ে দিয়েছি। আপনার তো দুটো লেখা এর আগে ছাপা হয়েছে, এটা না হয় নাই হলো। তাহলে আপনার কি এবার উপন্যাস দিচ্ছেন না? দিচ্ছি বই কি, আমি জোর দিয়ে বলতে পারি এরকম উপন্যাস এবারে আর কোনো সংখ্যা পুজোয় ছাপা হয়নি। তন্ময়বাবু বলে উঠলেন, নাম করা লেখক? জয়ন্তবাবু বলছেন, একেবারেই না, আমার তো মনে হয় এটি এনার প্রথম লেখা। কি নাম লেখকের? নবারুণ চট্টোপাধ্যায়, শুনেছেন নাম? না, তা শুনিনি বটে, আমিও নামই শুনেছি আর লেখা পড়েছি, পরিচয় হয়নি। ভদ্রলোক থাকেন সেই বাগবাজারে, ভ্যারি লাকি বলতে হবে। এ তো আর লাকের হয় না, ভেতরে ক্ষমতা থাকা চাই। ইদানিং কিশোরদের লেখা যা দেখছি তার মধ্যে এটাই যে বেস্ট বাইফার, তাতে কোনো সন্দেহ নেই। আমি তাহলে উঠি। ও হ্যাঁ, আসুন, আপনার লেখা দু একদিনই পেয়ে যাবেন। কলকাতার ডাক তো, বালিগঞ্জ টু শ্যামবাজার চিঠি যেতে একটু 7 দিন সময় লাগে।
1: তখনই 3 কুড়ি তার জায়গা থেকে গলা খাঁকড়ে নিলেন।
2: বলছিলাম ইয়ে মানে,
1: তখনই জয়ন্তবাবু ব্যাপারটা বুঝতে পেরে বলে ওঠে, আচ্ছা আপনি একটু বসুন না, শুনছি আপনার কথা।
2: না মানে যদি একটু খাবার জল পাওয়া যেত।
1: হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আমি ধনঞ্জয়কে বলে দিচ্ছি আপনাকে 1 গ্লাস জল দেবার জন্যে। ধনঞ্জয় জল এনে দেয়। ভদ্রলোক ঢক ঢক করে গেলাস শেষ করে আবার ধুতি খুর দিয়ে কপালের ঘাম মুছেন। জয়ন্তর টেবিলের উপর একটা পাখা চলছে বটে, কিন্তু তার হাওয়া 3 কুড়িবাবুর কাছে পৌঁছচ্ছে না। জয়ন্ত আবার তরুণের দিকে মন দেন।
3: হ্যাঁ ভাই, তোকে যেটা বলছিলাম, কাগজের কথা বলতে গিয়ে আর কথাই ভুলে যাচ্ছিলাম, তোর ভাগ্নির তো বিয়ে। তরুণ বলল, হ্যাঁ এ তো আসছে মাসে, তোরা আসিস কিন্তু, তোর নামে চিঠি যাবে। তা তো যাবো, কিন্তু এই পুজোর সংখ্যার চাপে টাইম করে উঠতে পারবো কিনা জানি না রে। এই ওসব আমি শুনছি না, একটা সন্ধে 2 ঘন্টা তোর কাজের মধ্যে থেকে বার করে নিতেই হবে। কি বলছিস ভাই, এখন যে ক্রিকেট তাই দেখা হলো না টেলিভিশনে? এই ওয়ানডের খেলাটা দেখিস নি? কোথায় আর দেখলাম। এ ভাই খুব মিস করেছিস রে, এরম খেলা চট করে দেখা যায় না। তোর উপন্যাসের সাসপেন্স কোথায় লাগে? যাকে আমি ওই আমি আর তোর সময় নেব না, আমি চলি। হ্যাঁ জয়ন্ত বলে উঠলো, বলছি লেখার কথাটা ভুলবি না তো? আরে ভাই দেবো লেখা, তবে পয়সা কিন্তু দিতে হবে, বন্ধু বলে হবে না। তা দেবো কোন, তোর 1 প্যাকেট সিগারেট খাইয়ে দেবো, তা নিতে হবে। আসি। তরুণ দপ্তর থেকে বেরিয়ে যায়। জয়ন্ত 3 কোটিবাবুর দিকে ঘুরতে যাবে এমন সময় দপ্তর আরেকজন প্রবেশ করেন, ইনি অর্ধেন্দু রায়। জয়ন্ত তার বাঁ দিকে ফেরে,
0: আপনার কি দরকার? আমি এসেছিলাম আপনার আপনাদের ওই ওই কাগজের চাঁদা দিতে, আমার ছেলেকে গ্রাহক করতে চাই। এই যে এই কাগজে আপনি পার্টিকুলার্স পাবেন, আর এই হলো টাকা। অর্ধেন্দু বাবু পকেট থেকে কাগজ আর টাকা বার করে জয়ন্তকে দেন, জয়ন্ত সেগুলো নিয়ে নেয়। জয়ন্তবাবু বলে উঠলেন, থ্যাংকস, দাঁড়ান আমি রসিদ দিয়ে দিচ্ছি। আই মুকুল, পেছন দিকের ঘর থেকে একজন তরুণ বেরিয়ে আসে, দপ্তরের কর্মচারী মুকুল। জয়ন্তবাবু বলে উঠলেন, একে একটা রসিদ করে দাও তো, 1 বছরের চাঁদা, এই যে পার্টিকুলার্স। জয়ন্তের হাত থেকে কাগজটা নিয়ে মুকুল রসিদ লিখতে ব্যস্ত হয়ে পড়ে। লেখাটা জয়ন্ত দেরাজ খুলে ভিতরে রেখে দেয়। অর্ধেন্দুবাবু বলে উঠলেন, আপনাদের পত্রিকা ডাকে পাঠাতে হবে না, আমি প্রতি মাসে এসে হাতে করে নিয়ে যাব, এটা অবশ্য আমার কাজের জায়গায় খুব কাছে পড়ে। তো জয়ন্তবাবু বলছেন, আপনি বসুন না। হ্যাঁ না, ঠিক ঠিক আছে, আসলে আমার ছেলে অনেকদিন ধরে ওকে গ্রাহক করে

0: দেওয়ার জন্য বলছিল, তো বয়স কত আপনার ছেলে? এই 10-এ পড়ল। মুকুল রশিদ লিখে দেয়, সেটা নিয়ে অথেন্দু বাবু বেরিয়ে যান। মুকুল পেছনের ঘরে চলে যাবার পর জয়ন্ত 3 কোড়ির দিকে ঘোরে। জয়ন্ত বাবু বলে ওঠেন, আপনি কি লেখা দিতে এসেছেন? আগে না, তবে লেখা আমার আগেই দেয়া আছে, তো সেটা মনোনীত হয়েছে তো? চিঠি এখনো পাইনি, তবে আপনার কথা শুনে মনে হতে হচ্ছে হয়ে যাবে। তার মানে? আমার আসল নাম 3 কোড়ি ধারা, কিন্তু লেখায় নাম ছিল নবরণ চট্টোপাধ্যায়। জয়ন্ত চক্ষু চড়াক গাছ। জয়ন্তবাবু বলে উঠলেন, বলেন কি? আগে হ্যাঁ, ওই লাদাখের উপন্যাস আপনার লেখা? আগে হ্যাঁ, অনেক মেহনতের ফসল ফল আমার, অনেক পড়াশোনা করতে হয়েছে উলিয়াটা লেখার জন্য। কি আশ্চর্য, আপনি নবরণ চট্টোপাধ্যায় না বলে 3 কোড়ি ধারা বলতে গেলেন কেন? ওই নাম বললে কি কোনো ফল হয়? অবশ্য ঠিক, ও নামে লেখা পাঠালে আপনি হয়তো সে লেখা পড়তেনই না, কিন্তু আপনার যখন লেখাটা ভালোই লেগেছে, তখন আমি আমার নিজের নামই ব্যবহার করতে চাই। কারণ লেখা যদি ভালো লাগে তাহলে নামের কথা কেউ ভাববে না। আর ভেবে দেখলাম, নামটা আমার পিতৃদত্ত না, আর পদবি আমার বংশের পদবি। নবরণ চট্টোপাধ্যায়ের প্রয়োজন হয়েছিল শুধু আপনাকে লেখাটা পড়াবার জন্য, আর এখন সেটার প্রয়োজন ফুরিয়ে গেছে। দেখুন তো, আমি না জেনে আপনাকে কতক্ষণ বসিয়ে রাখলাম, তাতে কি হয়েছে? সে না হয় এবার যখন আপনি আমার কাছে লেখার জন্য তাগদা দেবেন, তখন আমি আপনাকে বসিয়ে রাখবো, তাহলেই শোধবোধ হয়ে যাবে। দুজনে হাসিতে ফেটে পড়ে।
1: একটি অসাধারণ গল্প পাঠ আমরা শুনলাম। সত্যজিৎ রায়ের লেখা জনপ্রিয় গল্প হাউই, এই গল্পটির গল্প পাঠে ছিল আরজে কর্মিতা ও আরজে দেবরপ্রীত। এবারে অনুষ্ঠানের পরবর্তী পর্বে আমরা চলে যাব। এই পর্বে আমরা রেখেছি একটি বিশেষ আলোচনা পর্ব, 17 জুলাই বিশ্ব ন্যায় বিচার দিবস। এ উপলক্ষে আজকের বিশেষ আলোচনায় আমরা জানব নারী ও শিশুদের ন্যায় বিচার, অধিকার, আইন ও বাস্তবতা। এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রণশ্রী পাল। কথোপকথনের সঙ্গে রয়েছে আর জে শেষাদ্রি। চলুন শুনে নেওয়া যাক আজকের সেই বিশেষ সাক্ষাৎকার পর্ব।
2: বিশ্ব ন্যায় বিচার দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ডে অফ ইন্টারন্যাশনাল জাস্টিস আজ আমরা পালন করছি। আকাশবাণী আগরতলার যুবাদের প্রিয় অনুষ্ঠান যুববাণীতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং এক আকাশ ভালোবাসা। নারী ও শিশুদের ন্যায় বিচার, অধিকার, আইন ও বাস্তবতা বিষয়ক আমরা আমাদের এই আয়োজনটি রেখেছি। ন্যায় বিচার শুধু আদালতের রায় নয়, এটি একটি মানুষের মর্যাদা, নিরাপত্তা এবং সমান অধিকারের নিশ্চয়তা। কিন্তু বাস্তবতায় নারী ও শিশুরা এখন নানা ধরনের সহিংসতা, বৈষম্য, নির্যাতনের শিকার হচ্ছেন। বিশ্ব ন্যায় বিচার দিবসে আজ আমরা আলোচনা করব আইনের চোখে অধিকার কতটা সুরক্ষিত, বিচার পেতে কি কি বাধা রয়েছে এবং সমাজে সমাজকর্মী হিসেবে আমাদের কি কি করণীয়। আজ আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রণশ্রী পাল। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলাতে।
3: থ্যাংক ইউ, নমস্কার।
2: প্রথমে যেটা আপনার থেকে জানতে চাইব ম্যাডাম, যে আজ আমরা বিশ্ব জাস্টিস ডে পালন করছি, বিশ্ব ন্যায় বিচার দিবস পালন করছি, এই দিবসের তাৎপর্য কি? এই দিনটি আমাদের কি বার্তা দেয়?
3: বিশ্ব ন্যায় বিচার দিবস মানে এটা নিজেই নিজের মধ্যে পরিপূর্ণ একটা ওয়ার্ড।

0: আমার যেটা মনে হয়।
1: হুম হুম
0: তো যদি আমি এটাকে সিম্পলিফাই করে বলি, তাহলে এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে জাস্টিস ইজ দ্য ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি।
1: হুম হুম
0: এই দিনটি আমাদের শিখায় যে নো ওয়ান ইজ অ্যাভাব দি ল, ঠিক আছে, এবং প্রত্যেক নাগরিকেই ইকুয়াল অ্যাক্সেস টু জাস্টিস আছে। কিন্তু ভারতের কনস্টিটিউশন আমাদের রুল অফ ল এবং ইকুয়ালিটি বিফোর ল এর উপর জোর দিয়েছে, আর বিশেষ করে মানে আমাদের যে পিছিয়ে পড়া যে আমাদের মানুষগুলো আছে আমাদের সোসাইটিতে, হ্যাঁ, তাদেরকে কিভাবে ডিগনিটি, সেফটি, প্রোটেকশন দেওয়া যায় তার উপরে কিন্তু বেশি করে মানে গুরুত্বটাও দিয়েছে। তাও আমি যদি সিম্পল ভাষায় বলতে চাই, মানে এটা আমাদের একটা বেসিক অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে জাস্টিস, জাস্টিস পাওয়া, আইনের সামনে সবাই মানে একসাথে ইকুয়ালিটি পাওয়া, এই দিনটা এটাই বোঝায়।
1: বেশ, নারী ও শিশুদের ক্ষেত্রে ন্যায় বিচার বলতে শুধু কি আদালতে বিচার বোঝায়, নাকি এর পরিধি আরো বিস্তৃত?
0: আমার কাছে তো একদম সেটা মনে হয় না যে ন্যায় বিচার বলতে শুধু কোর্টের জাজমেন্ট, সেটা না একদম। আমার মতে কোর্টের জাজমেন্ট হচ্ছে জাস্টিসের একটি অংশ মাত্র।
1: আচ্ছা,
0: ট্রু জাস্টিস মানে প্রিভেনশন, প্রোটেকশন, ইনভেস্টিগেশন, ফেয়ার ট্রায়াল, কম্পেনসেশন এবং রিহ্যাবিলিটেশন। এই পুরো প্রসেসটা যদি একজন নারী বা শিশু নিরাপদ পরিবেশ, শিক্ষা, হেলথ কেয়ার, লিগেল এড এবং সব মানে একদম ইকুয়ালিটি না পায়, তাহলে শুধু কোর্টের জাজমেন্ট দিয়ে জাস্টিস ইজ ইনকমপ্লিট। এটা আমার ব্যক্তিগত ব্যাপার।
1: বেশ, ভারতের সংবিধান নারী ও শিশুদের কোন কোন মৌলিক অধিকার নিশ্চিত করেছে?
0: আমরা যদি দেখি যে আমাদের কনস্টিটিউশন নারী ও শিশুদের অনেক ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টি করে, যেটার মধ্যে হচ্ছে আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 15 জেন্ডার ডিসক্রিমিনেশন প্রোহিবিট করে, এবং মানে ওমেন অ্যান্ড চিলড্রেনদের জন্য স্পেশাল প্রভিশনের অনুমতি দেয়। আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যা সুপ্রিম কোর্ট ইন্টারপ্রিট করে রাইট টু লাইফ উইথ ডিগনিটি, প্রাইভেসি অ্যান্ড সেফটি পর্যন্ত নিয়ে গেছে। আর্টিকেল 21A চিলড্রেনদের ফ্রি এডুকেশন এনশিওর করে। তাই কনস্টিটিউশন শুধু রাইটস দেয় না, স্টেটের উপর একটা ডিউটিও ইম্পোজ করে। কিন্তু
1: অবশ্যই অনেক নারী সামাজিক লজ্জা বা পারিবারিক চাপে অভিযোগ করেন না, এই বিষয়টার উপর আপনি কি বলতে চাইবেন?
0: দেখুন, এটার মধ্যে আমি বলতে পারি যে এটার মধ্যে ফ্যামিলি প্রেশার, কিছু কিছু সময় সোশ্যাল স্টিগমা ব্যাপারটা থাকে, অনেকেরা ফাইন্যান্সিয়াল মানে ডিপেন্ডেন্ট না হওয়াতে তারা হয়তো বা সেই জিনিসটা নিয়ে একটু ভয় পায়। বাট মানে আমরা যেটা বলি, আর অনেকেরা ভাবে যে এই প্রসেসটা অনেকটা লেংদি, যেহেতু লিগেল প্রসেস, কমপ্লেন করতে বাধা আসে মনে, এই ব্যাপার, এই কিছু কিছু ব্যাপার নিয়ে ওদের মনে সেই বাধাটা আসে। তাই সোসাইটির রেসপন্সিবিলিটি হলো ভিকটিমকে জাজ না করে সাপোর্ট করা, আর লিগেল অ্যাওয়ারনেস যে ব্যাপারটা, আমাদের লিগেল অ্যাওয়ারনেসের মানে যতটা মানে বেশি আমরা প্রচার করতে পারি, মানে করতে পারি লিগেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা বেটার হয়। তাহলে মানে এই যে পিছিয়ে পড়া মানুষেরা, তারা বুঝতে পারে যে আইনি সাহায্য নেওয়াটা, সেটা কিন্তু আগের মতন সে এত একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়নি।
1: বেশ, এই যে আমরা শুনি প্রায় সময় গার্হস্থ্য হিংসা, যৌন হয়রানি, ধর্ষণ বা পণের মতো অপরাধের ক্ষেত্র, বিভিন্ন বিভিন্ন বিষয় রয়েছে সেই ক্ষেত্রে, এই যে বিষয়গুলো, এগুলো কি বাড়ছে, গ্রাফটা কি বাড়ছে নাকি কমছে?
0: দেখুন, যতদিন যাচ্ছে আমাদের কিন্তু গ্রাফটা কমতে আমরা দেখছি না, দিনকে দিন সেটা বাড়ছে। আর এই যে বাড়ছে ব্যাপারটা, সেটার কিন্তু আরেকটা বড় রিজন হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের আমাদের সোসাইটি, আমাদের সোসাইটিটা কিন্তু আমরা প্রোগ্রেসিভ হচ্ছি না, আমাদের মাইন্ডসেটটা আমরা এডুকেটেড হচ্ছি, কিন্তু আমরা আমাদের যে মানসিকতাটা সেটা কিন্তু এখনো পিছিয়ে পড়াই রয়ে গেছে। সেই কারণে হয়তো বা আমরা এখনো এইগুলো দেখতে পাচ্ছি প্রত্যেক দিন, প্রতিনিয়ত, এডুকেটেড ফ্যামিলি বলুন, আনএডুকেটেড ফ্যামিলি বলুন, সবখানে এই জিনিসগুলো আমরা ক্রমশ বাড়ছে, আর সেটার কমার কোনো আমাদের কোনো দিকে দেখতে পাচ্ছি না কম।
1: আচ্ছা, ধরুন একটি ব্যক্তি বা একটি একজন মহিলা অভিযোগ দায়ের করলেন, তারপর বিচার প্রক্রিয়ায় সেই নারী কি ধরনের সমস্যার সম্মুখীন হন, পরিবার দ্বারা, সমাজ দ্বারা, বিভিন্ন ক্ষেত্রে?
0: দেখুন, এটা তো একটা ব্যাপার আছে যে একটা কমপ্লেন যখন একটা নারী করেন, কিংবা সে যেই হোক, আমি ঠিক আছে আমি স্পেসিফিক্যালি যদি নারী বলি, তাহলে কমপ্লেন ফাইল করার পর যে সার্ভাইভ

0: একটা মেন্টাল ট্রমা তো ফেস করছে অলরেডি, আর
1: হ্যাঁ
0: তারপরে ওকে রিপিটেড কোয়েশ্চেনিং, ইনভেস্টিগেশন, মেডিকেল এক্সামিনেশন, এভিডেন্স
1: একদম,
0: কালেকশন, কোর্ট অ্যাপিয়ারেন্স, এবং একটু তো লং জুডিশিয়াল প্রসেস আছে, সেটা আমাদের মানতে হবে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, যদিও যদিও আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে, যেখানে যত তাড়াতাড়ি নারী সঙ্গত ব্যাপারগুলোতে আমরা তাড়াতাড়ি জাস্টিস দেওয়ার চেষ্টা করছি, তারপরেও একটা মানে ব্যাপার থাকে একটা, কিছু ক্ষেত্রে ইন্টিমিডেশন বা সেটেলমেন্টের প্রেশারও থাকে। তাই কিন্তু আমাদের যে আইন, সেটার এখন অবজেক্টিভ হলো, যেটা বিএনএসএস, এটার অবজেক্টিভ হলো কিন্তু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে আরো এফিশিয়েন্ট করা, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট।
1: ঠিক তাই, ঠিক তাই। শিশু নির্যাতনের ক্ষেত্রে আমি যদি বলি, সেখানে পস্কো আইন রয়েছে। সেই পস্কো আইনের ব্যাপারে আমরা অনেকেই জানি না, এই আইনের গুরুত্ব কতটা একটু বলবেন।
0: পক্সো যেটাকে বলি আমরা, এটা কিন্তু একটি, এই পক্সো অ্যাক্ট ইন্ডিয়ার অন্যতম স্ট্রংগেস্ট চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট। এই অ্যাক্ট চাইল্ড ফ্রেন্ডলি রিপোর্টিং, ইনভেস্টিগেশন এবং ট্রায়াল এনশিওর করে। সুপ্রিম কোর্টও রিপিটেডলি এমফাসাইজ করেছে যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রে ম্যান্ডেটরি রিপোর্টিং এবং বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি সব প্যারেন্টসদেরকে বলবো, যদি কোনো সাসপিশিয়াস ইনসিডেন্ট ও মনে হয়, মানে তাহলে দেরি না করে কম্পিটেন্ট অথরিটির কাছে রিপোর্ট করুন। আর্লি রিপোর্টিং একটা শিশু ফিউচার বাঁচাতে পারে কিন্তু।
1: বেশ বেশ, আমার আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করার মন চাইলো, তাই আমি রাখছি আপনার কাছে প্রশ্নটা। যদি কোনো শিশু অভিযোগ জানাতে না পারে, তাহলে আইন কিভাবে তাকে সুরক্ষা দেবে?
0: দেখুন, এটা তো আমাদের জানাতে তো হবে, যদি না জানাই তাহলে আইন কিন্তু আমাদের, আমি মানে আইনের পক্ষে যদি আমি কথাটা বলি, তাহলে কিন্তু আইন জানতে পারবে না যে শিশুটির কি সমস্যা হচ্ছে। এবার তার জন্য যে প্যারেন্টস গুলো আছে, ওদের কিন্তু, প্যারেন্টসদের কিন্তু খুব সচেতন হতে হবে যে ওদের বাচ্চাদের মধ্যে কি ওরা ওরা কোনো ধরনের কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছে, ওদের বাচ্চাদের মধ্যে কি আগের থেকে একটু ডিফারেন্ট কিছু অ্যাক্টিভিটিস ওরা লক্ষ্য করতে পাচ্ছে, তাহলে ওই অ্যাক্টিভিটিসকে কাউন্সেলিং করানো দরকার। অ্যান্ড দেন যদি সাসপিশিয়াস মনে হয় কোনো অ্যাক্টিভিটি, দেন আমরা কিন্তু একটা কমপ্লেন লজ করার দরকার কম্পিটেন্ট অথরিটির কাছে।
1: একেবারে মানে এই বিষয়টা নিয়ে কথা বলছি আজ ইন্টারন্যাশনাল জাস্টিস ডেতে, আমরা বলবো যে অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোর জাস্টিস আমরা এখনো পাইনি, আরো পাওয়া অনেক বাকি রয়েছে। তবু ছোট্ট করে আমি একটু আপনার থেকে জানতে চাইবো, সোশ্যাল মিডিয়ার যুগ, সকাল থেকে উঠি স্ক্রিনে আমাদের চোখ, রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন চোখ বন্ধ করি তখনও স্ক্রিনের দিকেই থাকে, এই যে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে শিশুদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে, সেটা অনেক রিসার্চার বলছে কথাটা, এক্ষেত্রে আইন কতটা কার্যকর?
0: দেখুন, আইন কিন্তু আইনের কাজ করছে, আইন বারবার সাইবার সিকিউরিটি সেল যেটাকে আছে আমাদের, এটাকে কিন্তু আরো বেশি স্ট্রং করে দাঁড়া করাচ্ছে। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কি জানেন, সাইবার সিকিউরিটি যদি আমরা বাচ্চাদের জন্য বলি, তাহলে কিন্তু সেটার মধ্যে আবার এসে যাচ্ছে প্যারেন্টসের একটা বড় ভূমিকা। প্যারেন্টসের যে বড় ভূমিকাটা, সেটা হচ্ছে কি, এই যে আমাদের বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইল ফোন, সব বাচ্চাদের হাতে মোবাইল ফোন, আর ওরা কি স্ক্রল করছে, কি অ্যাক্সেস করছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কারণ আমরা কিন্তু সে এনভায়রনমেন্টটা ওদেরকে, মোবাইলের মধ্যে এখন নানা রকম জিনিস আসছে যেটা দিয়ে বাচ্চারা অনেক কিছুতে ফাঁদে পড়ছে। যেভাবে আমরা কিছুদিন আগে কিছু কিছু গেমস এর মাধ্যমে বাচ্চারা সুইসাইড অ্যাটেম্প করেছে, যেটা আমরা অল ওভার ইন্ডিয়াতে দেখতে পেরেছি, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের প্যারেন্টসদের প্রথম দেখা উচিত, বোঝা উচিত অ্যান্ড লক্ষ্য করা উচিত। আমরা এখন সবাই ওয়ার্কিং, তাই হয়তো বা আমাদের বেশিরভাগ টাইমটা আমরা সেই দিকে যাই, বাচ্চাদের উপরে নজরটা কম দিই। আমাদের, আমার মনে হয় আইন তো অনেক কাজ করবে, কিন্তু এর আগে কিন্তু আমাদের প্যারেন্টসদের সবচেয়ে বড় একটা ভূমিকা রয়েছে এই কাজগুলো করার।
1: অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রণশ্রী পালকে। একেবারে যেতে যেতে এই কথাগুলো বললে হয়তো বা শেষ হবে না, তবু শেষ করতে হয় কারণ সময় বলছে আমাদের শেষ করতে হবে। তবে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে প্যারেন্টস এবং স্টুডেন্টসদের ক্ষেত্রে?
0: দেখুন, আমি যেহেতু আজকে যে যে উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রামটা, সেটা নিয়ে আমি বলতে চাইছি, জাস্টিস মানে শুধু পানিশমেন্ট নয়, জাস্টিস মানে প্রোটেকশন অফ রাইট, হিউম্যান ডিগনিটি, ইকুয়ালিটি, অ্যাকাউন্টেবিলিটি, যেটা হচ্ছে মেইন জিনিস, অ্যান্ড রুল অফ ল। আমাদের সবার রেসপন্সিবিলিটি হলো এমন একটি সোসাইটি তৈরি করা যেখানে নারী ও শিশুরা নির্ভয়ে বাঁচতে পারবে এবং প্রয়োজনের সময়ে জাস্টিস সিস্টেমের উপর বিশ্বাস রাখতে পারবে। জাস্টিস ডিলেড শুড নেভার বিকাম জাস্টিস ডিলেড।

0: রাইড।
1: বাহ, অসাধারণ কথা বললেন। আজকের কথোপকথন আমরা এখানেই শেষ করছি এবং অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রমেশ্রী পালকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আমরা আবারও আপনার সঙ্গে জড়িত হব, হয়তো বা অন্য কোনো বিষয় নিয়ে।
2: ধন্যবাদ বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রণশ্রী পালকে এবং তার সঙ্গে কথোপকথনে আর জে শেষাদ্রিকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য। বিশ্ব ন্যায় বিচার দিবসে আজকের আলোচনায় আমরা জানলাম, নারী ও শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আইন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া। আজকের যুববাণী পর্ব থেকে এখানেই আমাদের বিদায় নিতে হচ্ছে। আবারও নতুন বিষয় ও নতুন কোনো আয়োজন নিয়ে আবারও আমরা ফিরে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শুনতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী। নমস্কার।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। প্রথম শিল্পী পঙ্কজ মুখোপাধ্যায়।

দেশাত্মবোধক এই গানখানি শুনলেন সুপ্রীতি ঘোষ এবং তরুণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনে এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার ঝিন্দে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ 20টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে, বেশ কয়েকটি নতুন বিল আসার সম্ভাবনা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের NEET/UG পরীক্ষার ফল প্রকাশ করেছে, ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ ফের শুরু হচ্ছে। গতকাল সন্ধে নামায় স্থগিত ছিল রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার ঝিন্দ স্টেশন থেকে ঝিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাসও করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত সেটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনে 10টি কোচ রয়েছে। শ্রী মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে বিহারের শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। এগুলি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি। কেরালায় নবনির্মিত এবং আধুনিকীকরণ করা 6টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ।

এই স্টেশনগুলি হল চালাকুড়ি, অঙ্গামালি, তিরুর, থালাসেরি, পারাপ্পান গাড়ি এবং নীলাম্বুর রোড। প্রধানমন্ত্রী আজ বিকেলে পাঞ্জাবে জলন্ধর সফর করবেন। সেখানে 5,470 কোটি টাকার বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। জলন্ধর থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় স্টেশনের পুনরুদ্বোধন করবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। বিএসএফ এর ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গে 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে গঠিত এলাকার একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা বৈঠকে যোগ দেবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টা নাগাদ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে এই অধিবেশনে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। এবার 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পঞ্চল বানসল 720-র মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা উত্তীর্ণদের মধ্যে 58% বেশি ছাত্রী। এবার উত্তীর্ণ পরীক্ষার্থীরা এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা 6 রাত সামরিক অভিযান চালাল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। ওয়াশিংটন দাবি করেছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য তেহরান বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অতিবাম সন্ত্রাসবাদীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যেসব বিদেশি নাগরিক অতিবাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয় তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানানো হবে না। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কাশ্মীরি প্রবাসীরা গত বুধবার ব্রিটেনের ব্র্যাডফোর্ডে পাকিস্তানি দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জাকের ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে খতিয়ে দেখার জন্য আহ্বান জানান তারা। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ সকাল 9:30 পুনরায় শুরু হচ্ছে। গতকাল সন্ধে নেমে আসে রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া স্থগিত রাখা হয়। নির্ধারিত সময় অনুযায়ী আজ ফের রথ টানার কাজ শুরু হবে। এদিকে রথযাত্রা উপলক্ষে পুরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশের বহু পুণ্যার্থী ঐতিহ্যবাহী শোভাযাত্রা প্রত্যক্ষ করতে পুরীতে উপস্থিত হয়েছেন। গুজরাটে সন্ত্রাস দমন বাহিনী এটিএস পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। পাটান জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের পাকড়াও করা হয়। আধিকারিকরা জানিয়েছেন চলতি মাসের 3 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গিকে জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম জানা যায়। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস উদযাপন করা হচ্ছে। ন্যায় বিচারের সমর্থন, ভুক্তভোগীদের অধিকারের প্রসার এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ করাই এই দিনটির মূল উদ্দেশ্য।

0: ভারতীয় আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং ওড়িশার বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং বিদর্ভেও কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। আগামীকাল ও 19 জুলাই দুইদিনব্যাপী চিন্তন শিবির আয়োজিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই দুই কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে সহ একাধিক আধিকারিক উপস্থিত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে রবিবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ম্যাচের আগে মার্কিন রাষ্ট্রপতি নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার ঝিন্দে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করেছে, ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ ফের শুরু হচ্ছে। গতকাল সন্ধে নামায় স্থগিত ছিল রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা, জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দ ও শনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ ভারতীয় নকশা ও প্রকৌশলে তৈরি এবং সংযোজিত এই ট্রেনটি রেলওয়ে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন হিসেবে দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে। ত্রিপুরায় আজ থেকে শুরু হচ্ছে জনগণনা 2027-এর স্বগণনা পর্ব। মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকাল জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস এই কথা জানিয়েছেন। আগামী 31 জুলাই পর্যন্ত নাগরিকরা sc.census.gov.in পোর্টালে ঘরে বসেই নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে সংশোধনাগারগুলিতে আবাসিকদের জন্য বিভিন্ন খেলাধুলা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। TIFT-র কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার এবং আধুনিকীকরণের লক্ষ্যে আয়োজিত সভায় গতকাল তিনি এই নির্দেশ দেন। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরে জলাবদ্ধতা এবং নগর জল নিকাশী সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রজ্ঞাভবনে আয়োজিত 2 দিনব্যাপী আলোচনাচক্র আজ শেষ হচ্ছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল রথযাত্রা উৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে, বিলোনিয়া, জোলাইবাড়ি, বাইখরা, সাব্রুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস গুজরাটে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। গতকালের বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। স্বাস্থ্য সচিব কিরণ গীতে গতকাল জিবি হাসপাতাল পরিদর্শন করে মেডিসিন ওয়ার্ডে 24 শয্যার ICU দ্রুত চালু এবং সেন্ট্রালাইজড AC-র কাজ শুরুর নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা, রিং রোড নির্মাণ এবং মূল ফটকে মে আই হেল্প ইউ কাউন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি। চলতি ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ড মুখোমুখি হবে এবং 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে

নামবে স্পেন ও আর্জেন্টিনা। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। শ্রোতাবন্ধু, সকাল 10টায় শুনবেন হিন্দি ছবির গান, 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11টায় বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এরপর শুনবেন বেলা 12টায় ককবরক অনুষ্ঠান লীলামণি চড়া, চাষের কথা দুপুর 12:55, বিষয় লাউ চাষ। আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 1:05, লোকগীতি শুনবেন 1:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 1:50 ছড়ার গানের শিল্পী অন্তরা চৌধুরী। আমাদের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন হিন্দি ছবির গান চিত্রগীতি অনুষ্ঠানে বিকেল 5:10, বিকেল 5:45 অনুষ্ঠান মানবী, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসর। এরপরে শুনবেন লোকগীতি শিল্পী গৌর সুন্দর গায়েন, ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 8:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 8:30 আধুনিক গানের শিল্পী মান্না দে, নজরুল গীতি শুনবেন অপর্ণা চৌধুরীর কণ্ঠে রাত 9:30 গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে ডক্টর রাজীব কর চৌধুরীর সাক্ষাৎকার শুনবেন, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। শ্রোতাবন্ধু, এই ছিল আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আর এই অনুষ্ঠান সূচি কিন্তু প্রয়োজনে শেষ মুহূর্তে পরিবর্তনও হতে পারে। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী অনুপ ঘোষাল।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি আকাশবাণী আগরতলা।
1: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
2: আরবিআই এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
3: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon-R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
4: Get attractive offers up to ₹61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
5: I love my Eco because it's got more power.
4: And it also comes with all new safety features.
6: We love our Eco because we can bring all our friends.
5: We love our Eco because it's made every journey special.
4: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.
7: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
4: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
0: আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন শ্রোতাবন্ধুরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি গান বিভিন্ন ছবি থেকে। প্রথম গানের শিল্পী কুমার শানু এবং আশা ভোসলে। গানখানি শুনুন সালামি ছবি থেকে।

কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে শুনলেন সালামি ছবির সর্বশেষ গানখানি। এবারে সাজেন ছবির গান শুনুন অনুরাধা পারভালের কণ্ঠে।

পঙ্কজ উদাসের কণ্ঠে শুনছিলেন সর্বশেষ গানখানি। শ্রোতাবন্ধুরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে শুনছিলেন হিন্দি গান। আকাশবাণী আগরতলা, এবারে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

গানখানি শুনছিলেন অদ্বিতীয় ছবি থেকে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

গানখানি শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অদ্বিতীয়া ছবি থেকে। এবারের গানখানি শুনবেন গীতা দত্তের কণ্ঠে ইন্দ্রাণী ছবি থেকে।

গানখানি শুনছিলেন ইন্দ্রাণী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন গীতা দত্তের কণ্ঠে একই ছায়াছবি থেকে।

গানখানি শুনছিলেন শ্যামল মিত্রর কণ্ঠে বন পলাশির পদাবলী ছবি থেকে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে মান্না দে এবং স্বপ্না দাশগুপ্তের দ্বৈত কণ্ঠে।

0: বলার বল না আমায়, গালি কেন দিস রে? ওকে
1: ও মাটির ছেকিয়ে আমি বিষ ছাড়ব, দেখ তুই নিজের চোখে।
0: ছাড়া দেখি, ছাড়া দেখি, ছাড়া দেখি কেন? বড় বড় বেড়েছে তোর, তোকেও আমি ছাড়ব না তো, গায়ে হাত পড়লে যে ওর।
1: ঠিক আছে টাকরামিন শেখ, আগে তুই হয় না বাড়ি, আমিও দেখাচ্ছি কি করতে পারি।

কাঁধের প্রদীপ না দিলে যে সুখে নিদ্রা দেয়। কি হলো গো, গোল কিসের? আরে বাদারে ভাই,

গানখানি শুনছিলেন বনপলাশীর পদাবলী ছবি থেকে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।

গানখানি শুনছিলেন মাদার ছায়াছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে একই ছায়াছবি থেকে।

গানখানি শুনছিলেন নতুন জীবন ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনবেন একই ছায়া ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নতুন জীবন ছবি থেকে। এবারের গানখানি শুনবেন আনন্দ আশ্রম ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

0: দীপর কাম যত না আকাশ পেনে আগরতলা লামসুগ যতর নতিনি দীপর জরণ কগর পান্ত আউ ফাইদি পান্দান পিলাবান খানি জাগানো লালমানি জরা লালমানি জর খানি জাগান তাং বিতি হাকে তাং বিতি ও ক্যাপসিকাম নকামিনের গুই থাইসান কক সাবুই নং থানি খানার জাগানো
1: সিকাম কচাং মলনি মৈ কথং ফানো টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস নি সেলাই কিসা হিনকে বুফাং তরিয়াতে কাহামকে বুথাই দারকিয়া বুবারতে বুথাই দারকনা বাগৈ সাল বাই হরনি তুমা মিলিউই 26 নিসিমি 28 ডিগ্রি সেলসিয়াস ওয়াতেই বেলাই কবাং ওয়াখেব বুবারতে বুথাই জরি থাঙ্গ কুচুক থায়ো ফাল্গুন নিসিমি জ্যেষ্ঠ তাল তেই হা সমান থায়ো হিনকে কার্তিক তাল নিসিমি জ্যেষ্ঠ তাল জরা কাহামকে থায়ো তাবুক নি জরাও সেট নেট তেই পলিহাউস রক সিনামা বাগৈ কলমা জরাতে ওয়াতি মলব কাইমানো থাই সাইনানি কাহামকে তৈ মানথককে যত দালনি হাওন ক্যাপসিকাম কাইমানো আবুনি বিশিঙ্গ হা কচাকিনকে বেলাইন কাহাম হানি পিএইচ 5.5 নিসিমি 6.8 নি বিশিঙ্গ তংকে কাহাম হা হামিয়া রগ হিনকে হুকবার খ্লাইনা সকাং চুন্দুই ডলোমাইট রক ফসফেট আকরগ্রিউই হা থিটি খ্লাইনা নাঙ্গ বুচলি সারমাতেই চারা বাহাইকে সামনা নাং বুথাই কবাং থাইনা বাগৈ কাহাম দালনি ক্যাপসিকাম বুচলুই বেলাইখেনো নাঙ্গুগো ওয়ান একর থায়ো কাইনা বাগৈ হাইব্রিড বুচলুই 100 গ্রাম তেই কুবুনি দালনি 120 গ্রাম বুচলুইনি চারা কাইনা নাঙ্গ ফান্তকতেই টমেটোনি চারা সামা হাইখে ক্যাপসিকামনি বুচলুই কাইমানো আবনো কারিব প্লাস্টিক এবা হানি ট্রেও ব চারা খ্লাইমানো বুচলুই সারমানি 8 নিসিমি 10 এবার কেবা সালচার নিসিমি সালসি নি বিশিঙ্গ বুমুক পের ও বুচলুই তলাও কিসা কিসাকে তৈ সারে রিনা নাঙ্গ ক্যাপসিকাম চারানো কাইনানি হাতি বার্সা সেকাং ইয়া ফাঙ্গ তৈ রিয়া তংখে চারা করাক উঙ্গ তেই কাইমা উল কাহাম উঙ্গ হা সামনা তেই চারা কাইনা ফান্তকতে টমেটো কাইমা হাইখেনো হা সামনা নাঙ্গ ক্যাপসিকাম বসা কাইফ্রু পুইলানি বুলাই অংখরমা জরা হাও ফবই কাইনা নাঙ্গ চারা কাইমানি বসুক চালানাং আবো হানি গ্রং হুকবার খ্লাইমানি জরানো রগৈছে বমাহাই দালনি দেই বুফাং নাইছে কাহাম জাতনি ক্যাপসিকাম কায়ো কাইসা বুতাঙ্গ 45 সেন্টিমিটার × 45 সেন্টিমিটার এবা 50 সেন্টিমিটার × 30 সেন্টিমিটার হাকজালখে কায়ো তেই হাইনো হাইব্রিড জাত এবা হাইব্রিড দাল নিহিঙ্গে 60 নিসিমি 70 সেন্টিমিটার × 30 নিসিমি 40 সেন্টিমিটার এবা কবাং এরনাই জাত হাইব্রিড নহিংকে 80 নিসিমি 90 সেন্টিমিটার × 30 সেন্টিমিটার হাকসালকে কাইনা নাঙ্গ লুট কাইনি জাত নহিংকে 45 সেন্টিমিটার × 30 সেন্টিমিটার নিসিমি 45 সেন্টিমিটার হাকসাল তেই বুতাং তাং নিনহিংকে 90 সেন্টিমিটার চালিনানি নাঙ্গ ড্রিপ রাইদাবাই তুই মান থগরিনানি শেপ তংখে বুতাং তুংনি জাত ন যতনি কাহাম তালসা খাকসা হাই উমরনি চারা ব্লাই লাইব্রী লাইবা অংখে কাইনানি উজন উঙ্গ চারা কাইনানি সালচি সকাং পুইলানি বুখ্রুই ন খিবি উইরিখে ক্যাপসিকাম বুফাংব বানচি উতেই বেদেক বুপ্রা রকব অংখরু বুতাং তুংসা রাইদা ও টিপিএস আলু চারা কাইমা হাইখে লুটি সাউই বাবাইসা ফাইসিং 15 সেন্টিমিটার কুচুখে ক্যাপসিকাম চারা কাইখে কাহাম ক্যাপসিকাম কাইনা বাগৈ হানো থিতি খ্লাইফ্রু একর থগৈ ফুর টন কম্পোস্ট এবা মিসকিরিনা নাঙ্গ আবনো কারিব বুবার রতরনানি জাত কাইনা হিংকে একর ব্রুম ন নাইট্রোজেন ইস্টু ফসফরাস ইস্টু পটাস 48:32:20 kg তেই হাইব্রিড কাইখে 80:72:60 kg রিনা নাঙ্গ নাইট্রোজেন ফসফরাস তে পটাস সার সাপলি রিনা নাঙ্গ ইউরিয়া সুপার ফসফেট তে মিউরিয়েট অব পটাস আকরক বুফাংয়া রঙ্গ এবার লুটিসা জাগ তৈ রিনা নি নাঙ্গ সাকানি সারনি নাইট্রোজেন খাকসা সক তে নাংমা সক ফসফেট তে পটাস ন কারৈ চারা কাইনা সকাং তে বাক্সা নাইট্রোজেন সার রিখা হিংকে চারা কাইমানি তালসা তে তালনৈনি বিশিঙ্গ বুফাংয়া রঙ্গ রিখে বেলাই নকাহাম ফিয়াবা নাংমাসলাই কবাং নাইট্রোজেন সারি জাকাহিংকে বুফাঙ্গ ইংসা কুকসা বাঙ্গই বুথাই কিসা থায় তুই নাং মানে ক্যাপসিকাম কাইনা বাগৈ হারাক থায়া এবার বেলাই

0: রাকোফানো কাইমানো তমুং নো ওয়াতি ওয়াইহিনকে আহাক রাক নি সকাং নো 0.65 বার নি কম ইংস হানি তৈ সারই রিনা নাঙ্গো তেই যতই 45 সেন্টিমিটার তৈ নাঙ্গো গ্রান মল রোগো সালব্রই সালবানি উলো ওয়াই চিনুই নি সিমি ওয়াই চিবা হাই তৈ সারই রিনা নাঙ্গো আবুক নি ও মল কবাংকুক নো পাইপ বাই তৈ লুলায়ো ড্রিপ রাইডা বাই তৈ রুই মানখা হিনকে বাক সারাও ব্রিজি হাই তৈ মাগনা থাঙ্গিয়া তেই নাংমানি বারা এবার তৈ কিসা মানে জঞ্জালনি ইয়াকাগৈমানো পাইথাক নি নাইকলমু নাংমাস খলাই জাবরা রক তাঙ্গৈ রিনা নাঙ্গো তৈরিমানি উলহা কাক অঙ্গুই থাঙ্কা হঙ্গেন হানো সুবুক সুবুক খলায়ী তৈ নাংমাস হাতি সাউই নাহারৈ ইয়ারং ফবুই রিনা নাঙ্গো ক্যাপসিকাম বুথাই কাহামকে তরনা বাকই তৈ বুথাই দারকনা বাকই পুইলানি তৈ উলনি গানানি বখ্রৈ ন কাইনৈ তৈ পুইলানি যে বেদেক ব্লাই হামিয়া রক ন খিবিরিখে বুথাই কতরুঙ্গো আবনো মৈতু নারক থাই ক্যাপসিকাম বুথাই ডাইরেক্ট সাতুং নাঙ্গৈ কাহিনকে খামপ্র উই থাঙ্গি মানো একর কাইসাও 10 টন তে হাইব্রিড জাত নখে 18 টন বুথাই মানো
1: আসে খা তং বিটি হাগে তং বিটি ও ক্যাপসিকাম নরি মানের গে থাইসের কক সৌই খা হাইন হাই তাবো লেলমানি জর খাগান জাদুনি রেচামুং জাদুনি রেচামুঙ্গো রানু দেবরম বাই রেচাপ জাক রেচাম রানো খাইসানো

มดทางนาชิงโนยามเออน้องเสสก็มา

আসুজন তৈ লেলামানী জরাও তৈ জাদুনি রুচামুগো রানু দেওনা বাইর চাপজাক রুচামুর খারজাকা আউতাবু খারজাকানু হাজনি খরাং হাজনি খরঙ্গ ফুতুলক্ষ্মী মলসম বাইর চাপজাক রুচামুর খারজাকানু

Cơ giang ai áng xây cơ bà xây nhịn.

Langa.

Sungdaina pata sungdaina jangni namra apakoye.

দিন আমরা নয়ং মালন পশমনি সবরা অমন আজ আমরা।

Let's come up. Nin

Sandy, get some butter. I'm not.

0: চাষের কথা, আজকের প্রসঙ্গ লাউ চাষ। লাউ আমাদের সুপরিচিত সবজি। এর কচি ফল, ডাঁটা, পাতা রান্না করে উপাদেয় তরকারি তৈরি করা হয়। লাউয়ের ভেতর শতকরা 96 ভাগ জল। শ্বেতসারের পরিমাণ খুব কম থাকায় ডায়াবেটিস রোগীদের পক্ষে বিশেষ উপযোগী। লাউ হলো উষ্ণ আবহাওয়ার ফসল। 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ফসল ভালো হয়। তবে তাপমাত্রা এই সীমারেখার 5 ডিগ্রি ওপরে বা নিচে গেলেও লাউ সেটা সহ্য করতে পারে। বাতাসের আর্দ্রতার সঙ্গে লাউ চাষের একটা সম্পর্ক আছে। তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হলে বাতাসের আর্দ্রতায় ফসল ভালো হয়, কিন্তু তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে গেলে শুষ্ক আবহাওয়া উপকারী। জমির অবস্থান উঁচু হওয়া চাই। জল নিকাশের অব্যবস্থার ফলে লাউয়ের ফসল নষ্ট হয়ে যেতে পারে। দোআঁশ মাটিতে লাউ ভালো হয়, তবে বেলে বা এঁটেল মাটিকেও লাউ চাষের উপযোগী করে নেওয়া যায়। সবজি চাষে বেলে মাটির সমস্যা তার জলধারণ ক্ষমতার অভাব, এঁটেলের ক্ষেত্রে এর ঠিক উল্টো, অর্থাৎ সমস্যাটা জল নিকাশের। তাছাড়া এঁটেল মাটিতে উপযুক্ত পরিমাণে হাওয়া চলাচল করে না বলে শিকড় ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, ফলে শিকড়ের কার্যক্ষমতা কমে যায়, গাছ দুর্বল হয়। মূল সার হিসেবে প্রতি বিঘা জমিতে দিতে হবে 2 টন গোবর সার, 2.5 কেজি ফসফেট এবং 1.3 কেজি পটাশ। লাউয়ের ডগা অনেক লম্বা হয়, কিন্তু শিকড় থাকে সীমাবদ্ধ এলাকায়, তাই সারা জমিতে চাষ দেওয়া এবং সার মেশানোর দরকার হয় না। 5 মিটার ব্যবধানেও লম্বা লম্বা কেয়ারি তৈরি করে সমস্ত সার কেবল ওই কেয়ারির ভিতরে দিয়ে দেওয়া যায়। প্রথমে জৈব সার ছড়িয়ে কোদাল দিয়ে কুপিয়ে 25 থেকে 26 সেন্টিমিটার গভীর পর্যন্ত মিশিয়ে দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। বীজ বোনার 4 থেকে 5 দিন আগে কেয়ারিতে রাসায়নিক সার ছড়িয়ে হালকাভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। শুকনো দিনগুলিতে সেচের সুবিধার জন্য কেয়ারিগুলি জমি থেকে একটু নিচু থাকা দরকার। সেচের নালা এমন জায়গা দিয়ে তৈরি করতে হবে যেন সহজেই কেয়ারিতে জল ঢুকতে পারে। বর্ষায় চাষের জন্য কেয়ারিগুলিকে জমি থেকে 10 থেকে 12 সেন্টিমিটার উঁচু করে তৈরি করলে গাছের গোড়ায় বৃষ্টির জল জমবে না। লাউয়ের চাষ সরাসরি বীজ বুনে করা হয়। বিঘাতে প্রায় 500 গ্রাম বীজ লাগে, কখনো কখনো চারাও লাগানো হয়। ফসল ফলন অনুসারে 3 বার বীজ বোনা যায়, বৈশাখ জ্যৈষ্ঠ, ভাদ্র আশ্বিন, পৌষ এবং মাঘ মাস। লাউয়ের বীজের খোসা শক্ত এবং তা গজাতে দেরি হয়। তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে থাকলে বীজ গজাতে চায় না। অঙ্কুরিত করে লাগালে চারা গজানোর সময়টিকে অনেকটাই কমানো যায়। এজন্য প্রথমে বীজগুলিকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এই জলের সঙ্গে প্রতি লিটারে 2.5 গ্রাম সাফ মিশিয়ে দিলে বীজের গায়ে লেগে থাকা রোগ জীবাণু মরে যাবে। ইতিমধ্যে কিছুটা নরম খড় গোবর জলে ভিজিয়ে তার উপর 1 মুঠো গুঁড়ো গোবর সার ছড়িয়ে রাখতে হবে। ভিজানো বীজগুলি একটি ন্যাকড়ায় বেঁধে পুটুলিটাকে ওই খড়ের ভিতর জড়িয়ে মাটির 20 থেকে 22 সেন্টিমিটার গভীরে পুঁতে রাখলে সাধারণত 3-4 দিনেই গজিয়ে যাবে চারা। শুকনোর দিনে ফসলের লতাকে জমির ওপর দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে হয়, কিন্তু বর্ষার ফসলের জন্য শক্ত মাচা তৈরি করে নিতে হবে। ঘরোয়া বাগানে লাউয়ের লতাকে ঘরের চালে বা ছাদে, এমনকি আম, নিম, পেয়ারা প্রভৃতি গাছেও চড়িয়ে দেওয়া যায়। গ্রীষ্মে লাউয়ের লতা ছাদে তুলে দিলে ঘর ঠান্ডা থাকে, কিন্তু গাছে চড়িয়ে দিলে গাছের ক্ষতি হয়। প্রথম চাপানো সার দিতে হবে চারা গজানোর 4র্থ সপ্তাহে। তখন লাগবে বিঘাতে প্রায় 1 থেকে 2 কেজি নাইট্রোজেন এবং 1 কেজি পটাশ। গাছের বৃদ্ধির উপর নির্ভর করে দ্বিতীয় চাপানো সার দিতে হবে আবার 4 থেকে 5 সপ্তাহ পরে, সারের পরিমাণ প্রথম চাপানোর মতো। দ্বিতীয় চাপানো সার দেওয়া হবে প্রথম চাপানো সারের মতো। শুকনো দিনে আবহাওয়া এবং মাটির ওপর নির্ভর করে 7 থেকে 12 দিন অন্তর সেচ দিতে হবে। সেচের জল যেন কেয়ারির বাইরে না যায়, তাহলে আগাছার উৎপাত বাড়বে। বর্ষার ফসলে সেচের চেয়ে জল নিকাশের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। শুনলেন চাষের কথা
1: আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।
2: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज हरियाणा के जींद रेलवे स्टेशन से

গানখানি শুনছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারের গানখানি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন মান্নাদের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার।

0: চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে।
1: ভবিষ্য মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা সোনিপত কা হরিয়ানা কা নাম ভি আয়েগা হি আয়েগা। মে আপ সভি কো পুরে দেশ কো ভারতীয় রেল কি আধুনিকতা সে জুড়ে ইস বড়ে কদম কে লিয়ে বহুত বহুত বধাই দেতা।
0: পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এছাড়াও প্রধানমন্ত্রী 14,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামো নজির হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এই প্রযুক্তি আগামী দিনে নৌ পরিবহন, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যাবে।
2: इसका सबसे बड़ा बेनिफिट ये होगा कि इस टेक्नोलॉजी को अब और दूसरे सेक्टर्स में भी यूज किया जा सकता है। फॉर एग्जांपल ट्रक इन कार्स, इन स्मॉल फिशिंग बोट्स, इट कैन बी यूज्ड इन लार्ज माइनिंग ट्रक्स, माइनिंग इक्विपमेंट, इट कैन बी यूज्ड इन डिफेंस आल्सो। सो एक बार ये टेक्नोलॉजी भारत में बन गई, आईपी राइट्स अपने पास, भारत में आईपीआर अपना है, सो नाउ वी कैन बेसिकली यूज दिस टेक्नोलॉजी इन मल्टीपल सेक्टर्स विदाउट डिपेंडिंग अपॉन एनीबडी।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে এই স্টেশনগুলিকে আধুনিক ও যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের শিবনারায়ণপুর স্টেশনটি আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড ও কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন দুটিও উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে পাঞ্জাবের জলন্ধর সফর করবেন। সেখানে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। জলন্ধর থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় 74টি পুনর্নির্মিত স্টেশনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। 20 জুলাই রাষ্ট্রপতি মলডোভায় পৌঁছবেন এবং সেদেশের প্রেসিডেন্ট মাইয়া স্যান্ডুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। ওই দিনই তিনি মলডোভার আইনসভার প্রধান ইগর গ্রোসুর সঙ্গে বৈঠক করবেন এবং মলডোভা ভারত সংসদীয় মৈত্রীগোষ্ঠীর সদস্যদের সঙ্গে মিলিত হবেন। এছাড়াও তিনি এক বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তব্য রাখবেন এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে কথা বলবেন। এই প্রথম ভারতের কোনো রাষ্ট্রপতি সেদেশে যাচ্ছেন। সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু 21 তারিখে উত্তর ম্যাসিডোনিয়া সফর করবেন। সেদেশের প্রেসিডেন্ট গোর্দান আসেলজানোভস্কা ডাফকোভা ও প্রধানমন্ত্রী রস্টিয়ান মিগলোকসির সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেদেশের আইনসভাতেও তিনি ভাষণ দেবেন। এছাড়াও রাষ্ট্রপতি ভারত উত্তর ম্যাসিডোনিয়া বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তৃতা দেবেন। সফরের তৃতীয় পর্যায়ে 23 তারিখে প্রেসিডেন্ট মুর্মু রোমানিয়া সফর করবেন এবং সফরে সেদেশের প্রেসিডেন্ট নিগুজর ডান এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইলিয়ে বলুজানির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ভারত রোমানিয়া সংসদীয় মৈত্রীগোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তাঁর বৈঠক হবে। অন্যদিকে ভারত রোমানিয়া বাণিজ্য ফোরামের বৈঠকেও তিনি ভাষণ দেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং

0: স্যান্ডেলিয়া এয়ার নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর 1 মিনিটের নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। উল্লেখ্য, 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। আন্তর্জাতিক বিচার দিবস উপলক্ষে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ন্যায়সঙ্গত, সমতাভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব। সমান সুযোগ, ন্যায্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা সম্পন্ন এক সমাজ গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান। মেঘাওয়াল বলেন, প্রতিটি নাগরিকের কাছে বিচার সহজলভ্য করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। বিএসএফের ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টা নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা। অস্ট্রেলিয়ায় এক আন্তর্জাতিক বিমান মহড়ায় পিচ ব্ল্যাক 2026-এ অংশগ্রহণের জন্য ভারতের 4টি রাফাল জঙ্গি বিমান এবং C-17 পরিবহন বিমান সেদেশে পৌঁছেছে। ক্যানবেরায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের জন্য ব্যাপক প্রচার চালিয়েছে এবং তাকে ছোট দেখানোর লক্ষ্যে কোটি কোটি মার্কিন ভোটারের তথ্য চুরি করেছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থার ভেতরেও তা গোপন রাখতে সক্ষম হয়েছে। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা নথি প্রকাশ করার ঘোষণা করেন। এই নথিতে আমেরিকার নির্বাচনী কাঠামোর গুরুতর দুর্বলতা এবং চীনের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা উন্মোচিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনী তথ্যের সর্বাধিক অপব্যবহার বলেও প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদীদের সেদেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক অতিবাম সন্ত্রাসবাদীদের অর্থপ্রদানের পাশাপাশি উস্কানি দেয়, তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসী ট্রাক চালকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হবে। পেনসিলভেনিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ ট্রাক চালকদের বদলে সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের বাণিজ্যিক লাইসেন্স দিয়ে নতুন বৈধ ট্রাক চালক হিসেবে নিয়োগের প্রস্তাব দেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই 2 দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই 2 কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। বিশ্ব দাবা নিয়ামক ফিডে সংস্থা ফিডে এক্সেলেন্স অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত দাবাড়ুদের নামের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর থেকে এই পুরস্কার দেওয়া শুরু করেছে ফিডে। পুরুষ দাবাড়ুদের তালিকায় ভারত থেকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, দেশের 1 নম্বর দাবাড়ু অর্জুন এরিগেসাই এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ স্থান পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া সফর শুরু করবেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম

গানখানি শুনছিলেন গীতা চৌধুরীর কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। এবারের শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ।

ছড়িয়া দে পালুরাইয়া দে ছলছলাইয়া চলুক রে নাও মাঝ দৈরা দিয়া চলুক মাঝ দৈরা দিয়া নাও ছড়িয়া দে পালুরাইয়া দে ছলছলাইয়া চলুক রে নাও মাঝ দৈরা দিয়া চলুক মাঝ দৈরা দিয়া উড়ালি

শালি ধানের শ্যামলা বনে হলদা পঙ্খি ডাকে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী আরে সোনালি রূপালি রঙে রাঙা।

0: এতক্ষণ শুনছিলেন অন্তরা চৌধুরীর কণ্ঠে ছড়ার গান। আকাশবাণী আগরতলা এবারে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হবে।
1: Good afternoon. This is Akashvani and I am Valsa Williams with the Midday News. The headlines. Prime Minister Narendra Modi flags off India's first hydrogen train in Jind, Haryana. Also lays foundation stone and dedicates various development projects worth over 14,000 crore rupees. DGMA directs ship owners to avoid deploying Indian seafarers undertaking voyages through Strait of Hormuz. European Union expresses serious concern

তোর চাবুচিং খাই মান লাইকা সিনে রেসাবনা গরং তাকুক অরুণ দেবর মাবাই রেসাবজা রেসাবমু ফাদিকে চিং হাইন হাই রেসাবমু খনাতো টক খনা লাইমানে বকা থাং লাইয়ানো অর রেসাবমু নরক জতনি বাগাই

নমস্কার শ্রোতা বন্ধুরা, এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, আপনাদের সঙ্গে থাকব একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। আপনাদের সবাইকে চিরায়ত গল্প পাঠের আসরে অনেক স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকের এই গল্প পাঠের আসরে যে গল্পখানি আপনাদেরকে শোনাব তার নাম নিরুপায়। লিখেছেন আশিস বসু।

আজ ভোর থেকেই আকাশটা ভারী, মেঘলা আকাশ ঝিম মেরে আছে, বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে, সকালের আলো ঘরে ঠিক মতো ঢুকতে পারছে না, জানলার গ্রিলে জমে থাকা কালচে জলবিন্দুগুলো আকাশের মুখভারটাকে আরও গাঢ় করে তুলেছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে, শ্রাবণের শেষ হতে চলেছে, এবছর তেমন বৃষ্টি নেই। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে গতকাল সন্ধে থেকে বৃষ্টি শুরু, তার আগে কয়েকদিন ধরে গেছে অসহ্য ভ্যাপসা গরম, প্যাচপ্যাচে গরমে সবাই হাঁসফাঁস করে মরেছে, এখন কিছুটা স্বস্তি। বড় রাস্তার উপর স্টপেজ মানিকতলা, এখান থেকে ডান দিকের গলি ধরে সামান্য এগিয়ে বসুন্ধরা বেসরকারি নার্সিংহোম, মাঝারি মানের হলেও রোগীর চাপ ভালোই। নার্সিংহোমের গেটের উল্টো দিকে সার সার গুমটি। এই মফস্বল শহরের গলি খুঁজির মধ্যে এরকম আরও নার্সিংহোম আছে। বছর চল্লিশের লতা বসুন্ধরাতে আয়ার কাজ করে, ছিপছিপে তন্নি গরণ, সহজ সরল, শান্ত, ধীর স্থির। দিন হোক বা রাত, যেই ডিউটি পড়ে তাকেই আঁকড়ে ধরতে হয়। অভাবের সংসার, এখন এই বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হবে। বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল লতা, চোখে মুখে এক গ্রাস বিরক্তি, ভাবলেই শরীরে অস্বস্তি ছড়িয়ে পড়ে। এ বাড়িতে সকাল একটু আগেই শুরু হয়, প্রতিদিনের মতো আজও খুব ভোরে ঘুম থেকে উঠেছে লতা। তারপর একের পর এক ঘরের কাজ আর রান্না সামলে হাঁপাতে হাঁপাতে নিজের সঙ্গে নিয়ে যাওয়া ব্যাগটা গুছিয়ে নেয়, দুপুরের খাওয়ার সঙ্গে করেই নিয়ে যায়। নার্সিংহোমের ডিউটি সাড়ে আটটা থেকে শুরু, তার আগে সেখানে যেতেই হবে, দেরি হলেই অশান্তি। একমাত্র মেয়ে রিমা ক্লাস সিক্সে পড়ে, সকালে টিউশন পড়তে যায়, সামনে পরীক্ষা, তাই বাধ্য হয়ে লতা মেয়েকে টিউশনে পাঠিয়েছে। এখন মনে হচ্ছে আজ না পাঠালেই ভালো হতো। বাদল লতার স্বামী ঘরের এক কোণে বিছানায় কুঁকড়ে শুয়ে আছে, এখানে মাস ছয়েক ধরে টোটো চালাচ্ছে, গতকাল

দুপুর থেকেই শরীরটা ভালো নেই, গা ম্যাজম্যাজ করছিল। তবু বিকেলে টোটো নিয়ে বেরিয়েছিল, প্রায় রাত ১০টায় বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, রাত গড়াতে গায়ে জ্বর, সারা শরীরে অসহ্য যন্ত্রণা, সারা রাত বিছানায় ছটফট করেছে, সকালেও গাটা গরম। বাদলকে আজ বেরোতে বারণ করেছে লতা। এর আগে গ্যাংটকে বছর খানেক হোটেলে কাজ করেছেন বাদল, পরিযায়ী শ্রমিক। ওখানে হোটেল মালিকদের নানা ছলচাতুরি, পেমেন্ট ঠিক মতো না দেওয়া, সব মাসে বাড়িতে টাকাও পাঠাতে পারত না। সে একদিন গেছে লতার, সংসারের ভার তখন একার কাঁধে। মেয়েকে নিয়ে নার্সিং হোমের কাজ সামলে দিশাহারা, বাধ্য হয়ে বাদল ফিরে আসে। এরপর কিছুদিন ক্যাটারিং এর কাজ করে এখন টোটো চালাচ্ছে। এখানেও অনেক সমস্যা, রাস্তায় টোটোয় ছয় লাভ, প্যাসেঞ্জারের থেকে টোটোর সংখ্যা বেশি, আয় করতে সারা দিন খাটতে হয়। চাকরি না পেয়ে বহু শিক্ষিত ছেলে এই লাইনে নেমে পড়েছে। ঘর থেকে বেরিয়ে লতা সামনের সরু গলিতে নামে, ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। গলিটা নিচু জমি, অনেক জায়গায় নর্দমার জল উপচে পড়ছে, রাস্তাটা ভিজে স্যাঁতস্যাঁতে, কাদায় মাখামাখি। নোংরা জল মারিয়ে যেতে লতার গা ঘিন ঘিন করছিল। তোমাদের কি কষ্ট, এই ওয়েদারেও বেরোতে হচ্ছে? লতা মুখ ঘুরিয়ে দেখে মদন, দু পার্টির দাঁত বের করে বিশ্রীভাবে তাকিয়ে আছে, যেন গিলে খাবে। সন্ডামার্কা চেহারা, গলির মুখে মুরগির মাংস বিক্রি করে, এক নম্বরের হার বজ্জাত, মেয়ে মানুষ দেখলে ঠিক থাকতে পারে না। লতা কোনো উত্তর না দিয়ে গায়ের কাপড়টা ভালো করে জড়িয়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়ায়। রোজ ইচ্ছে করে এই সময়ে মোড়ের মাথায় অপেক্ষা করে, অসহ্য লাগে। বাদল শুনে বলেছে ও একটা লম্পট ছেলে, একদম পাত্তা দেবে না, ছোট লোকটার সঙ্গে কত লড়াই করব। এখান থেকে অটো বা টোটো ধরতে হবে। রাস্তার দুধারে দোকানপাট খুলতে শুরু করে দিয়েছে, বাজার জাগছে, রাস্তাঘাট অস্বাভাবিকভাবে ফাঁকা, গাড়ির সংখ্যাও আজ অনেক কম। লতার ভুরুতে ভাঁজ, এমনিতেই বেরোতে দেরি হয়ে গেছে, এই ওয়েদারে কি পাওয়া যাবে কে জানে। ওদিকে নার্সিংহোমে আয়াদের ডিউটি ঠিক করে শোভনদা আর মিনতিদি, ওরাই সব সিনিয়র স্টাফ, দুটোই শেয়ানা, মিনতির কড়া মেজাজ, একটু দেরি হলেই মুখ খিস্তি করে, রোজ আয়ার কাজ পেতে ওদের পেছনেই ঘুরতে হয়, বিশেষ করে শোভনের। মিচকে শয়তানটা কথা বলার অজুহাতে মেয়েদের গায়ে হাত রাখে, এসব নোংরামি খানিকটা মেনেই নিয়েছে, প্রতিবাদ করার সাহস নেই। বেশি কথা বললেই ডিউটি নট, আলোচনা ছাড়াই বের করে দেওয়া হয়। এমন ঘটনা আগেও ঘটেছে, সুলতা এখানে মাস তিনেক আয়ার কাজ করছিল, গত সপ্তাহে শোভন ওর গায়ে হাত দিতেই ও তীব্রভাবে প্রতিবাদ করে, পরদিনই সুলতাকে বসুন্ধরা থেকে বের করে দেওয়া হয়। সবাই জানে ডিউটি পেতে হলে শোভনকে তেল মারলেই হবে। শুধু আয়ারা নয়, নার্সরাও এর বাইরে নয়। অনেকে বলে বসুন্ধরা আসলে শোভনই চালায়, মালিকের দালাল, লতা এখানে খুবই টেনশনে থাকে। ঘড়িতে ১৯:৩০, নার্সিংহোমের গেটের কাছে পৌঁছতেই লতার সঙ্গে লোপাদির দেখা, রাতে আয়ার ডিউটি সেরে বাড়ি ফিরছেন। লতাকে দেখেই হৈ হৈ করে উঠলেন, তাড়াতাড়ি যা, আভা তোর জন্য অপেক্ষা করছে। লোপাদির দিকে এক নজর দেখে দ্রুত ভেতরে ঢুকে পড়ল লতা।

এমনিতে দিনের ডিউটিতে ঝামেলা অনেক বেশি, এক মুহূর্তও বিশ্রাম নেই, কাজের পর কাজ। পেশেন্টের বেড রেডি করা, তাদের সামলানো, বারবার ওষুধ খাওয়ানো, ধরে ধরে বাথরুম নিয়ে যাওয়া, সিস্টারদের হেল্প করা, দুপুরে গা স্পঞ্জ খাইয়ে দেওয়া, বিকেলে চা, এর বাইরে এ টেস্ট সে টেস্ট করাতে নিয়ে যাওয়া, কিছু টেস্ট করতে অনেক সময় বাইরেও যেতে হয়, সে আরেক ঝঞ্ঝাট। লাইন দিয়ে পেশেন্ট নিয়ে বসে থাকা, সেখানে বসার জায়গাও মেলে না। দ্রুত পা ফেলে দোতলায় জেনারেল ওয়ার্ডে 4 নম্বর বেডের পেশেন্টের সামনে এসে দাঁড়ালো লতা। আজ 3 দিন ধরে এই পেশেন্টকে দিনে লতা আর রাতে আভা, এই কদিন ধরে এইভাবেই ডিউটি করেছে। যতদিন পেশেন্ট ভর্তি থাকে ততদিনই নিশ্চিন্ত, পেশেন্টের ছুটি হলেই দুশ্চিন্তা, পরের ডিউটি পাওয়া খুব সহজ নয়। নার্সিংহোমের সঙ্গে রোজ যোগাযোগ রাখতে হয়, এ অভিজ্ঞতা সবারই। এখন অনেক মেয়েই আছে আয়ার কাজে নেমে পড়েছে, পাশে আভা দাঁড়িয়ে, রাতের ডিউটি সেরে বাড়ি যাওয়ার প্রস্তুতি। পেশেন্ট মাঝ বয়সী পুরুষ, জ্বর কিছুতেই নামছে না, ম্যালেরিয়া, ডেঙ্গু, আরও নানা টেস্ট হয়েছে, তবু কিছু ধরা পড়েনি। স্যালাইন চলছে, পেশেন্ট জেগে শুয়ে আছে। আভা বলল একই ওষুধ চলবে, রাতে জ্বর বাড়েনি। পেশেন্টের মুখ ধুইয়ে দিয়েছি, বিছানা পরিষ্কার করেছি, চা বিস্কুট খাইয়েছি, ব্রেকফাস্ট এসেছে ওটা খাওয়াবে, তারপর ওষুধ দেবে। ঠিক আছে, আমি তাহলে আসছি। মুচকি হেসে আভা চলে গেল। পরের কাজগুলো মনে মনে গুছিয়ে নিল লতা। দক্ষিণ দিকের একটা জানালা খুলে দিল, ঘরে সামান্য আলো ঢুকল। জানলার বাইরের দিকে তাকিয়ে দেখল বৃষ্টি সামান্য ধরেছে, একটু আশ্বস্ত হলো।

10:30 মিনতিদি লতাকে ডেকে পাঠালেন। কাজে যেতেই বললেন, শোন, 12 নম্বর বেডটা একটু পরিষ্কার করে দে, মিলির করার কথা। ওকে একটা অন্য কাজে পাঠিয়েছি, খানিক পরেই চলে আসবে। আর ভালো কথা, সাবধানে ক্লিন করবি, পাশের বেডে এক প্রভাবশালীর পরিচিত ভর্তি আছে। লতা কথা না বাড়িয়ে চুপচাপ মাথা নাড়ল। যদিও সে জানে এই কাজটা তার করার কথাই নয়। দোতলার সিঁড়ির ডান দিকে কেবিনে ঢুকে 12 নম্বর বেডে সামনে গিয়েই লতার নজরে পড়ল চাদরে কোথাও রক্ত, কোথাও বমি লেগে আছে। এই নোংরা চাদর পাল্টাতে হবে। প্রথম দিকে গা পাকিয়ে উঠত, এখন আর কিছু মনে হয় না। লতা আগেই নজর করেছে পাশের বেডে 30 বছরের এক মহিলা চোখ বুজে শুয়ে আছে, হয়তো ঘুমোচ্ছে। টুলে বসে অপরিচিত এক যুবক, সম্ভবত রুগীর পরিচিত। লতা দ্রুত বেড রেডি করে ঘর ছেড়ে বেরোতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে যুবকটি বলে উঠল, ম্যাডাম, একটু জল খাবো। লতা ফিরে এলো, চোখে জিজ্ঞাসা, কে জল খাবে, আপনি না উনি? যুবকটি মুচকি হেসে বলল, আমি। জল দিতে গিয়ে লতা টের পেল যুবকের চোখ তার মুখের

আমাদেরকে হাঁ করে চেয়ে আছে, অসহ্য চাওনি। লতা নিজেকে সামলে দৃষ্টি নামিয়ে নিল। এসব নতুন কিছু নয়, মাঝে মধ্যেই কু ইঙ্গিত, অকারণে গায়ে পড়া, অশ্লীল অঙ্গভঙ্গি সবই এখানে চলে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে এলো। বেলা হতেই নার্সিংহোমের ভেতরে আরেক চেহারা বেরিয়ে আসে। দোতলার কোণের ঘরে আয়াদের গুলতানি শুরু হয়, গসিপ জমে ওঠে। কোন সিস্টারের সঙ্গে ডাক্তার বেশি কথা বলছে, কার সঙ্গে সময় কাটালে ডিউটি কম হয়, আরও ঘনিষ্ঠ হলে নাইট ডিউটি না করলেও চলে, সব চটুল কথাবার্তা। আবার কে কোন ওয়ার্ডে বদলি হতে পারে, শোভনের মুড কেমন, মিনতিদি কি বলছে, নানা কথার চালাচালি। ইয়ার কি ফাজলামি সব মিলিয়ে ভালোই সময় কাটে। লতা খুব কমই এখানে আসে। আজকাল নতুন

সব চটুল কথাবার্তা। আবার কে কোন ওয়ার্ডে বদলি হতে পারে, শোভনের মুড কেমন, মিনতিদি কি বলছে, নানা কথার চালাচালি। ইয়ার কি ফাজলামি, সব মিলিয়ে ভালোই সময় কাটে। লতা খুব কমই এখানে আসে। আজকাল নতুন করে শুরু হয়েছে সেলফি তোলার ধুম, ওয়ার্ডের মধ্যেই চলছে, আয়া নার্স কেউ বাদ নেই। লতা এসব নিয়ে আগ্রহী নয়, নিজের মতো থাকে। কেউ কেউ হেসে বলে, তুই খুব বোকা, একটু চালাক হ, তোর কাজে লাগবে। এখন দুপুর দুটো, খিদেতে লতার গা গুলিয়ে উঠছিল। সেই সাত সকালে দুটো রুটি খেয়ে বেরিয়েছিল, অন্যদিন টুকটাক কিছু জোটে, আজ সেসবের সুযোগ হয়নি। এখানে খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সময় বার করতে হয়। বাড়ি থেকে আনা ভাত আর ডিমের ঝোল কোনো রকমে নাকে মুখে গুজল। পেটে ভাত পড়তেই শরীরটা একটু যেন ঠিক লাগছে। সন্ধে গড়িয়ে রাত, ডাক্তারবাবুরা এখনও কেউ ভিজিটে আসেননি, সময় অনেকক্ষণ পেরিয়ে গেছে। বাইরে পেশেন্ট পার্টি অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের মধ্যে চাপা উদ্বেগ, আতঙ্ক আর ভয়। আর এম ওর ঘরে একজন নার্স ঢুকেছে, তিনি অনেকক্ষণ কাটিয়ে বেরিয়ে এলেন, চোখে মুখে সলজ্জ চাহনি। করিডোরে দাঁড়ানো দুজন নার্স একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে, লতার নজরে এলেও কিছু প্রকাশ করে না। সে জানে বেশি কৌতূহল দেখালে নিজেরই বিপদ। রাত আটটা, লতা ব্যাগ গুছিয়ে নিয়েছিল, আভা চলে এলেই আজকের মতো তার যুক্তি, ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন খুব পরিশ্রম গেছে, তার উপর বিকেলের ঘটনায় এখনও বুক ধরফর করছে, গা শিউরে উঠছে। ঠিক তখনই নার্সিংহোমের ভেতরের বাতাস বদলে যায়। আট নম্বর বেডের পেশেন্ট এক বয়স্ক মহিলা, হার্টের সমস্যা, নাকে অক্সিজেনের নল, হঠাৎ অস্থির হয়ে পড়েন, হাঁকপাঁক করতে থাকেন। ওখানে আয়ার ডিউটিতে ছিল মায়া, মনিটরের দিকে তাকিয়ে ওর সন্দেহ হয়। হেড নার্সকে গিয়ে জানায়, তিনি তখন ফোনে কথা বলছিলেন, বিশেষ গুরুত্ব দেন না। মায়া এসে দেখে পেশেন্টের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ দিয়ে বিশ্রী আওয়াজ বেরোচ্ছে। অবস্থা বেগতিক দেখে লতাও দৌড়ে আসে, সে চিৎকার করে নার্সদের ডাকতে থাকে। পাশের ঘর থেকে লতাও দৌড়ে আসে, গিয়ে দেখে মহিলার মুখে যেন শরীরের সমস্ত রক্ত উঠে এসেছে, শ্বাস নিতে পারছেন না, চোখ ঠেলে বেরিয়ে আসছে, মুখটা ভয়ঙ্কর লাগছে, অথচ অক্সিজেন চলছে। লতার অভিজ্ঞতা ভালোই, সে তাড়াতাড়ি অক্সিজেনের নলটা ঠিক করে লাগায়, কোনো কাজ দেয় না। নার্সরাও এসে বেসামাল হয়ে পড়েন, শুরু হয় ছোটাছুটি, চাপা উত্তেজনা। কিছুক্ষণ পর আরএমও এসে পরিস্থিতি সামাল দেন, অক্সিজেন সিলিন্ডারটাই কাজ করছিল না। সিলিন্ডার পাল্টাতেই পেশেন্ট ধীরে ধীরে স্বাভাবিক হয়, সে যাত্রায় ওই পেশেন্ট প্রাণে বেঁচে যায়। অদ্ভুত ব্যাপার, এরপরই ডাক্তার আর নার্স একসঙ্গে মায়াকে কথা শোনাতে শুরু করে, লতাও বাদ যায় না, যেন সব দোষ তাদেরই। বাইরে বেরিয়ে এসে লতা ভাবে, এরা কি ভয়ঙ্কর শয়তান, মানুষ না অন্য কিছু। আজ রোগীটা মারা গেলে সব দোষ চাপিয়ে দিত মায়া আর তার কাঁধে, ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসে। আভা চলে আসতেই তাকে সব বুঝিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামল লতা, মিনতির পাশ দিয়ে বেরোতে যাচ্ছিল। তিনি মুখ তুলে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছি?

বাড়ি দিদি, ডিউটি শেষ, আভা চলে এসেছে। মিনতি এক মুহূর্ত ঘড়ির দিকে তাকালেন, তারপর চিহ্নিত মুখে বললেন, একটা প্রবলেম হয়েছে, রূপা আসতে পারছে না। 14 নম্বর ব্যাডে অপারেশনের পেশেন্টকে রাত দেখার মতো কেউ নেই, সবাই বেরিয়ে গেছে। আজ নাইটটা তুই করে যা। লতা বিস্ময়ে হতভাগ, দম বন্ধ হয়ে আসে, মরিয়া হয়ে বলল, আজ? আগে তো কিছু বলেননি। বাড়িতে রিমার বাবার জ্বর, মেয়েটাও ছোট, আমারও শরীরটা ভালো লাগছে না। মিনতি কথা শেষ করতে দিলেন না, বললেন, ওসব বলে লাভ নেই, অন্য কাউকে পাচ্ছি না, কাজ তো চালাতেই হবে, তুই থাকবি। লতা জানে কথাগুলো এক ধরনের প্রচ্ছন্ন হুমকি, এখন চলে গেলে পরে ডিউটি পেতে হার হিম হয়ে যাবে, হয়তো বসুন্ধরাতে আর ঢুকতেই দেবে না, সেখানে কোনো কাকুতি মিনতি চলবে না, অসহায় লাগছে। কিছুক্ষণ স্থানুর মতো দাঁড়িয়ে রইল, শেষে হতাশভাবে বলল, আচ্ছা করে দেব। সহসা মিনতির মুখের চেহারা পাল্টে গেল, চোখ নাচিয়ে বললেন, এই জন্যই তো তোকে এত ভালোবাসি, 14 নম্বর বেডে চলে যা, পেশেন্ট একা আছে। কোনো রকমে পা টেনে 14 নম্বর বেডের কাছে এসে লতা দেখল পেশেন্ট অঘরে ঘুমোচ্ছে, স্যালাইন চলছে, ইউরিনের জায়গায় নল লাগানো। স্বস্তির নিঃশ্বাস ফেলল লতা, খানিকটা নিশ্চিন্ত হয়ে টুল টেনে বসল, ফোন বের করে ভাবল বাড়িতে জানানো দরকার, ডাবল ডিউটি আগেও করেছে, সেটা আগে থেকেই জানত, তবু হঠাৎ করে আজ, শরীর আজ একেবারেই দিচ্ছে না, সারাদিন খুব চাপও গেছে, ক্লান্তিতে দুচোখ ভারী হয়ে এলো। রাত নামলেই বসুন্ধরার চেহারা পাল্টে যায়, দিনের কোলাহল সরে গিয়ে এক অদ্ভুত নীরবতা নামে, লম্বা করিডোর ফাঁকা, আশ্চর্য রকমের শান্ত নিস্তব্ধ, একেবারেই শুনশান, রোগীদের আর্তনাদও কমে। লতা জানালার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকায়, বৃষ্টি স্নাত রাত, ম্লান স্ট্রিট লাইটে চারিদিক ঘোলাটে লাগছে, উল্টো দিকে ফুটপাতের গুমটিগুলো ফাঁকা, রাস্তায় লোকজন বিশেষ নেই, যানবাহনও কম, টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে, বাতাসে শিরশিরে ভাব, দূরে কোথাও কুকুর করুণ সুরে ডেকে চলেছে। হঠাৎ লতার বাড়ির কথা মনে হতেই মনটা ভারী হয়ে উঠল, মেয়ে আর অসুস্থ মানুষটা রাতে কি খাবে কে জানে, আজ বাড়িতে থাকাই উচিত ছিল, কিন্তু ভেবে পায়নি কি করবে, পরে বিপদে পড়লে কে দেখবে, কে দেবে তাকে অন্য কাজ, অভাবের হাঁ মুখটা যে অনেক বড়, এই ডিউটির জন্য কত মেয়েই বাবুদের মন জোগানোর প্রতিযোগিতায় নেমেছে, যতটা নিচে নামা যায় ততটাই নামছে, আরও কত কি দেখতে হবে কে জানে। লতার চোখে মুখে উদ্বেগের ছাপ, আর ভাবতে পারছে না সে। এটাও ঠিক, কাজ করেই তো সংসারের হাল ধরে রেখেছে, বাদলের কাজ তো আজ আছে কাল নেই, অনেকদিন ধরেই এরকম চলছে, ওদিকে খরচের হাত অনেক লম্বা, সামাল দেওয়া মুশকিল, তবু ডাবল ডিউটি করলে কিছু বাড়তি টাকা মেলে, রাতের ডিউটিতে পরিশ্রম তুলনায় কম, খানিকটা বিশ্রামও মেলে, কিছুটা সময় চোখ বোঝাও যায়, কিন্তু ইদানিং রাতে ডিউটি করতে লতার ভয় লাগে, চারিদিকে যা সব ঘটনা শুনতে পায়, ডিউটিতে কর্মরত কোনো মহিলাই নাকি রেহাই পায় না, নার্সিংহোম আর হাসপাতালকে কেন্দ্র করে এটাই এখন আলোচনার বিষয়।

এখানেও গভীর রাতে অনেক অপরিচিত লোক ঘোরাঘুরি করে। এদের চোখ মুখের চাহনি স্বাভাবিক নয়। শুনেছে এরা নাকি শোভনের পরিচিত, লতার সঙ্গে দু একবার চোখাচুখিও হয়েছে। হায়নার মতো দৃষ্টি, অকারণে কাছে আসে, কথা বলার চেষ্টা করে। ভয়ে লতার বুক কেঁপে ওঠে, মাথার ভেতরটা দপদপ করে। রাত বাড়ে, চারদিক নিঝুম হয়ে এলো। লতাকে বিভিন্ন কারণে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যেতে হয়। হঠাৎ স্টোর রুমে যায় কিছু জিনিস আনতে। ভেতরে ঢুকতেই সে টের পায় পেছনে কেউ আছে। দরজাটা আধখানা বন্ধ হয়ে যায়। লোকটা খুব কাছে চলে আসে, অপরিচিত, ভারী গরম, গায়ে বোটকা গন্ধ। লতার গা ঘিন ঘিন করে ওঠে। লোকটা ঘনিষ্ঠ হয়ে বলে, ডাবল ডিউটি করছো, ক্লান্ত লাগছে না? গলার স্বরটা ভাঙা ভাঙা, ইঙ্গিতপূর্ণ। লতার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল, বুকের ভেতরটা হিম হয়ে আসে। সে এক পা পিছোতে চায়, কিন্তু জায়গা নেই। লোকটা হাত বাড়াতেই লতা কাঁপা কাঁপা গলায় বলে, দূরে থাকুন। লোকটার মুখে ক্রূর হাসি, চোখ নাচিয়ে বলল, এখানে সবাই মানিয়ে চলে, ভয়ের কিছু নেই। এই মুহূর্তে লতা বুঝে যায়, চুপ থাকলে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। শরীরের সব শক্তি দিয়ে সে প্রবল ধাক্কা দেয়, চেঁচিয়ে ওঠে। দূরে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। লোকটা অপ্রস্তুত হয়ে সরে যায়। লতা বেরিয়ে আসে, ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে। প্রায় ছুটতে ছুটতে নিজের পেশেন্টের ঘরে চলে আসে, হাঁপাচ্ছে, জড়সড় হয়ে টুলে বসল। বেসামাল, টেনশনে গলা শুকিয়ে কাঠ, এলোমেলো দুশ্চিন্তায় প্রাণ ওষ্ঠাগত, চোখ ছাপিয়ে জল। বাকি রাত চোখে ঘুম নেই। ভেতরের জমে থাকা ঘৃণা লজ্জা লতাকে কুড়ে কুড়ে খেতে লাগল। মাঝরাতের পর আর বৃষ্টি হয়নি, ভোরের আলো ফুটেছে, রোদ ওঠেনি, মেঘলা আকাশ, বাইরে ধূসর রং ছড়িয়ে পড়ছে। লতার মুখটা শুকনো, চোখের নিচে কালি, অবসন্ন শরীর মন। পায়ে পায়ে হেড নার্স অনিমাদির সামনে এসে দাঁড়ায়, কোনো রকমে রাতের সব ঘটনা বলে যায়। সব শুনে অনিমাদি নির্লিপ্তভাবে বললেন, এটা এমন কিছু ঘটনাই নয়, তোদের সব ব্যাপারেই বাড়াবাড়ি। আরে বাবা, গায়ে তো হাত দেয়নি। মানে? লতার ঠোঁট ঝুলে পড়ে। অনিমাদি চোখ মুখকে বললেন, নার্সিং হোমে এসব মানিয়ে চলতেই হয়, তুই তো সবই জানিস। লতা আটকে উঠল, এভাবে থাকা যায়? অনিমাদি আর মোরা ভেঙে বললেন, ঠিক আছে, দেখছি, শোভন এলে জানাবো, দেখি কি বলে। একটু দেখবেন দিদি। অনিমাদি মুচকি হেসে বললেন, সত্যি কথা শুনবি? বেশি বললে তোর কাজটাই হয়তো যাবে না। সেটা কি ভালো হবে? এখন কাজের বড় আকাল, তাই একটু ভেবে দেখ। সুলতার পরিণতি তো দেখেছিস। আমার মনে হয় চেপে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। শুনেই লতার চোখে মুখে আশঙ্কার কালো মেঘ। কাজ চলে গেলে কোথায় যাবে সে? কে দেখবে তাদের? মনে একরাশ দুশ্চিন্তা, ভেবে পাচ্ছিল না কি করা উচিত। কথা না বাড়িয়ে ধীরে ধীরে চলে আসে। ডিউটি শেষে সাইড ব্যাগ কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটা দেয় লতা। সারা রাত অনিদ্রায় ক্লান্ত শরীর ভেঙে পড়তে চাইছে, ভীষণ টায়ার্ড লাগছে। একবার পেছনে ফিরে বসুন্ধরার দিকে তাকিয়ে ভাবে, এখানে শুধু রোগীর প্রাণ নয়, মেয়েদের সম্মানও একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। তবু তাকে এখানেই আসতে হবে, শোভনদাকে তোয়াজ করতে হবে।

মিনতিদির কথা শুনতে হবে। রাতের ঘটনা কাউকে ঘুণাক্ষরে বলা যাবে না। বাবুদের মর্জি মতন চলতে পারলে ডিউটি জুটলেও জুটতে পারে, এর বাইরে টিকে থাকার আর কোনো পথ নেই। লতার বুকের মধ্যে মুচড়ে উঠল, মাথাটা ঝিমঝিম করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন চিরায়ত গল্প পাঠের আসরে। এই পর্বে আজকে আপনাদের যে গল্পখানি শোনালাম তার নাম নিরুপায়, লিখেছেন আশীষ বসু।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব সফরনামা। চলুন তাহলে কিছু মিষ্টি মধুর গানের সফরে ভাসা যাক, তার সঙ্গে কিছু গসিপ তো আপনাদের জন্য থাকছে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকবো একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। তাহলে চলুন দেরি না করে একটি সুন্দর গান শুনে নেওয়া যাক।

এই চমৎকার গানটি গেয়েছেন এই প্রজন্মের অন্যতম সেরা গায়ক অ্যাশ কিং, এবং তার সাথে ফিমেল কোরাস হিসেবে ছিলেন সাশা তিরুপতি। গানটির মিষ্টি ও মন ছুঁয়ে যাওয়া সুর তৈরি করেছেন তানিষ্ক বাগচি। গানটির অসাধারণ ও আবেগপূর্ণ কথাগুলো লিখেছেন আরাফাত মাহমুদ এবং তানিষ্ক বাগচি নিচে। ইয়ে মৌসম কি বারিশ, ইয়ে বারিশ কা পানি, এই লাইনগুলো আজও বৃষ্টিপ্রেমী এবং প্রেমিক প্রেমিকাদের মুখে মুখে ঘোরে। ভারতের যে কোনো রোম্যান্টিক গানে বৃষ্টি কিন্তু একটি বড় ভূমিকা পালন করে। এই গানটি শুনলে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি এবং বৃষ্টির একটা মিষ্টি অনুভূতি তৈরি হয়। গানটির ভিডিওতে শ্রদ্ধা কাপুরের বাস্কেটবল খেলার দৃশ্য এবং অর্জুন কাপুরের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার সরল অভিনয় সত্যি দর্শকদের মন কেড়েছিল। গানের কথাগুলো খুব সহজ হওয়ায় যে কেউ খুব দ্রুত এই গানটির সাথে কানেক্ট করতে পারে। আজও যখন বাইরে ঝুম বৃষ্টি নামে, অনেক মানুষের প্লেলিস্টেই এই গানটি সবার উপরে জায়গা করে নেয়। এটি শুধু একটি সিনেমার গান নয়, বরং বৃষ্টি আর ভালোবাসার এক নিখুঁত উদযাপন। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

দেখুন শ্রোতা বন্ধুরা, 2000 সালে মুক্তি পাওয়া এই গানটি এখনও, এই পুরো অ্যালবামটি আজও সঙ্গীত প্রেমীদের হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে আছে। গানটির সবচেয়ে বড় ইউএসপি ছিল সুর আর কণ্ঠের বেলবদন। ওস্তাদ সুলতান খান সাহেবের শাস্ত্রীয় কণ্ঠ এবং সারেগামাপা খ্যাত কে এস চিত্রার মিষ্টি নিখুঁত গায়কী গানটিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। ওস্তাদ সুলতান খানের সারিঙ্গী বাদন এবং তার গম্ভীর কণ্ঠের সাথে চিত্রার মেলোডি একসঙ্গে মিলে এক জাদুকরী পরিবেশ তৈরি করেছিল। গানটির সুরকার ছিলেন সন্দেশ শান্ডিল্য। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে এত সুন্দর ও সহজভাবে আধুনিক পপ ফর্মেটে ফেলেছিলেন যা সব বয়সের শ্রোতাদের পছন্দ হয়েছিল। গানটির কথা লিখেছিলেন ইশরাত সুলতানা। পিয়া বসন্তীরে, এই সহজ অথচ গভীর কথাগুলো বিরহ ও প্রেমের এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। গানটির নাম বসন্তী হলেও এর মধ্যে জড়িয়ে আছে এক মিষ্টি বিরহের সুর। বসন্তের আগমন যেন প্রকৃতিকে রং নিয়ে আসে, তেমনি প্রিয়জনের অনুপস্থিতি যে কতটা ব্যাকুলতা তৈরি করতে পারে তা এই গানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। শুধু গানটিই নয়, এর মিউজিক ভিডিওটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। নবাগত ডন কোটালা এবং মডেল রিয়া সেনের উপর চিত্রায়িত এই ভিডিওটি ছিল অত্যন্ত নান্দনিক। কাশ্মীরের মনোরম পটভূমিতে তৈরি একটি মিষ্টি

ও সরল প্রেমের গল্প দেখানো হয়েছিল ভিডিওতে, যা গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছিল। 2000 সালে এই অ্যালবামটির জন্য ওস্তাদ সুলতান খাঁ এবং চিত্রা MTV ইমি অ্যাওয়ার্ডস এর সেরা পপ অ্যালবাম এবং সেরা গায়িকার পুরস্কারও জিতেছিলেন। আজ এত বছর পরেও বর্ষা বা বসন্তের কোনো অলস বিকেলে রেডিওতে বা প্লেলিস্টে যখনই এই গানটি বেজে ওঠে, তখনই এক নিমেষে মনটা কেমন উদাস হয়ে যায়। সত্যি কিছু গান কখনো পুরনো হয় না। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

এই গানটির কথাও যদি বলি, এই গানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর কণ্ঠশিল্পী নির্বাচন। একদিকে ছিলেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের কিংবদন্তি সারেঙ্গী বাদক ও গায়ক ওস্তাদ সুলতান খান, আর অন্যদিকে ছিলেন তৎকালীন নবাগতা কিন্তু অসম্ভব সুরেলা শ্রেয়া ঘোষাল। সুলতান খানের গম্ভীর মাটির গন্ধমাখা কণ্ঠের সাথে শ্রেয়ার কোকিল কণ্ঠি গায়কি মিলে এক অভূতপূর্ব মেলোডি তৈরি করেছিল পিয়া বসন্তীরে। এর বিশাল সাফল্যের পর সুরকার সন্দেশ শান্ডিল্য আবারও প্রমাণ করেছিলেন যে কেন তিনি শাস্ত্রীয় ও পপ সঙ্গীতের মেলবন্ধন ঘটানোর ক্ষেত্রে ওস্তাদ। ইরশাদ কামিলের লেখা সহজ সরল অথচ মন ছুঁয়ে যাওয়া কথাগুলোকে তিনি এমন এক মিষ্টি সুরে বেঁধেছিলেন যা সহজেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। পরবর্তীকালে তানিষ্ক বাগচির সুরে ধোয়ানি ভানুশালী এই গানটির একটি রিক্রিয়েশন বা রিমেক বলতে পারেন সেটা গিয়েছিলেন, যা বাণিজ্যিক সাফল্য পেলেও আসল গানটির যে একটা চিরন্তন আবেদন এবং আত্মিক টান ছিল তা অনেকেই মিস করেন। শ্রোতাদের কাছে আজও ওস্তাদ সুলতান খান ও শ্রেয়া ঘোষালের গাওয়া আসল সংস্করণটি সেরা এবং অতুলনীয়। এই গানটি আসলে কেবলই একটা গান নয়, এটি একটি পুরো প্রজন্মের শৈশব বা কৈশোরের নস্টালজিয়া। বৃষ্টির দিনে বা অলস বিকেলে এই গানটি শুনলে আজও যেন 2006 সালের সেই চেনা দিনগুলোতে ফিরে যাওয়ার ইচ্ছে হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

0: গানটি শুনলেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে ব্লু ছবি থেকে। এবারে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি।
1: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon-R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
2: Get attractive offers up to rupees 61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.

শুনলেন কে চাত্রী ডি ছবি থেকে সেলিম ভট্টের কণ্ঠে। চিত্রগীত অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে গানটি শুনুন হান্ড্রেড ছবি থেকে কে কে এবং সুজনের দ্বৈত কণ্ঠে।

0: আজকের মানবী পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরি মহিলাদের স্বাবলম্বী হয়ে ওঠার গল্প বা কাহিনী, গৃহিণী থেকে কিভাবে ছোট ছোট কাজে একজন মহিলা নিজেকে নিয়োজিত করে স্বাবলম্বী হতে পারেন, মূলত এই হচ্ছে আমাদের মানবীদের গল্প। তেমনি আজকে আরও একজন মানবীর গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। চলুন তাহলে আলাপ পর্বটা সেরে নিচ্ছি। নমস্কার, আজকের মানবী পর্ব আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে আপনার কাছে জানবো আপনার পরিচয়।
1: আমার নাম সুদীপ্তা দাশগুপ্ত, আমি রামনগর একই থাকি।
0: এবারে শুনতে চাইব আপনার স্বাবলম্বী হয়ে ওঠার গল্প বা রাস্তাটা কেমন ছিল।
1: ঠিক স্বাবলম্বী হয়ে ওঠার জন্য কাজটা করেছি সেটা নয়, আমি শখে শখে অনেক কিছু শিখেছি। বলতে পারো ছোটবেলা থেকে একটা শখ ছিল যে আমার পাশের বাড়ির দিদি ছিল, ক্রোশ দিয়ে পুতুল বানাতো, তা আমার খুব ভালো লাগলো জিনিসটা। আরে এটা তো আমি জানি না, তাই বললাম আমাকে শিখিয়ে দেবে এটা। ওই রকম করে আর কি একটু একটু করে শুক্লা ম্যাডামের কাছে, শুক্লা চক্রবর্তী আমাদের এখানে স্বনামধন্য পুতুল শেখান, কাপড়ের পুতুল, ওনার কাছে সুযোগ পেলাম, দেখলাম এক মাস উনি শেখাচ্ছেন, শিখলাম। তো এই ছোটখাটো জিনিস কোথাও দেখে কোনো জিনিস এইভাবে করে, কিন্তু যখন আমি মনে করলাম যে আরে এটা দিয়েও তো স্বাবলম্বী হওয়া যায় আমার ব্যক্তিগত দরকারে, তখন আমি ভাবলাম যে এটা দিয়ে শুরু করি না, দেখাই যাক কি হয়।
0: আপনি কবে থেকে এই কাজটি শুরু করেছেন?
1: আমি ঘরে বসে বানাতাম, করতাম এটা শখে, কিন্তু পেশাগত ভাবে শুরু করেছি 2021 থেকে।
0: প্রথম যখন শুরু করেছিলেন তখন কত টাকা মূলধন নিয়ে এই কাজটিতে আপনি যোগদান করেছিলেন?
1: যখন শুরু করেছিলাম মূলধন বলতে কি, আমার তখন ম্যাক্সিমাম জিনিস ছিল ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে ঘর সাজানোর জিনিস বানানো। তো সেক্ষেত্রে ওয়েস্ট মেটেরিয়াল সবার ঘরেই থাকে, যেমন ধরো একটা এক্সাম্পল দিই, প্লাস্টিকের প্লেট, বড় প্লেট থালার মতো আমরা ইউজ করি বা একটা সময় করতাম অনেকে। তো অনেক সময় হয় কি, ব্যবহার করতে করতে এটা ক্র্যাক করে যায় বা রং উঠে যায়। তো আমি দেখলাম এটাকে না ফেলে এটাকে আমি ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও ব্যবহার করতে পারি,

0: তো ওই রকম প্রথম মূলধন অতটা লাগেনি প্রথম প্রথম, কারণ ম্যাক্সিমাম আমার জিনিস ছিল ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে, প্লাস সঙ্গে আমার এক বান্ধবী ছিল, দুজন মিলেই আমরা শুরু করেছিলাম। ও ম্যাক্সিমামটাই গয়না বানাতো, হাতে তৈরি গয়না, আর আমি অল্প কয়েকটা বানাতাম, কিন্তু ম্যাক্সিমাম ছিল ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে জিনিস। বলতে পারো তুমি 2-3 হাজার টাকার আমার মূলধন মূলধনের জিনিস লেগেছে। এখন যেগুলি করি সেগুলোতে একটু বেশি লাগে।
1: এই কাজটি শুরু করার জন্য আপনার কোথাও কি প্রশিক্ষণ নিতে হয়েছিল বা কোনো কোর্স কি করতে হয়েছিল?
0: এক্ষেত্রে আমি বলবো আমার কাজটা কিন্তু শুধু একটা নয়, অনেকগুলো হাতে তৈরি অনেকগুলো কাজ, যেমন গয়না বানানো, ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে জিনিস বানানো, পুতুল বানানো, ক্রোশের পুতুল বানানো, কাপড়ের পুতুল বানানো, ফুলের যে বোকে সেটা বানানো, তারপর এখন যেটা চলছে ব্রেসলেট বানানো, তারপরে গ্লাস পেন্টিং, তারপর তোমার মিরর ডেকোরেশন, তো বিভিন্ন ধরনের সবগুলো তার প্রশিক্ষণ নিয়ে কোথাও দেখে শিখেছি, আর এখন তো ম্যাক্সিমাম ইউটিউবে অনেক হেল্প পাওয়া যায়। তারপর হ্যাঁ, প্রশিক্ষণ যেটা নিয়েছি সেটা পুতুল বানানো, তো কাপড়ের পুতুলের জন্য

0: বানানো, তারপর এখন যেটা চলছে ব্রেসলেট বানানো, তারপর গ্লাস পেন্টিং, তারপর তোমার মিরর ডেকোরেশন, তো বিভিন্ন ধরনের সবগুলো তার প্রশিক্ষণ নিয়ে কোথাও দেখে শিখেছি, আর এখন তো ম্যাক্সিমাম ইউটিউবে অনেকগুলো পাওয়া যায়। তারপর হ্যাঁ, প্রশিক্ষণ যেটা নিয়েছি সেটা পুতুল বানানোতে, কাপড়ের পুতুলের জন্য শ্রীমতী শুক্লা চক্রবর্তীর কাছে রান্নাঘর একই শেষে থাকেন, ওনার কাছে আমি এক মাসের প্রশিক্ষণ নিয়েছিলাম, বা এখনো মাঝে মধ্যে ম্যাডামের বাড়িতে যাই, সময় করে উঠতে পারি না কিন্তু যাই, চেষ্টা করি। আর ক্রুশের পুতুল তো বললামই, আমার পাশের বাড়ির দিদির কাছে শেখা, সেটা প্রশিক্ষণে এমনিতেই শখে শখে শেখা। আর বাকি যেসব বলতে পারো ডিজাইন বা মিরর ডেকোরটা করে ডিজাইন জিনিসটা, ওইগুলি আমি আমার মার কাছ থেকে শিখেছি। শিখেছি বলতে মা আমাকে হাতে ধরে শেখাননি, মাঝে করতেন, আমার মা খুব ভালো সেলাই করতেন, তো ওইগুলি দেখে বিভিন্ন সুন্দর ডিজাইন করতেন, ওইগুলি দেখে দেখে আমার শেখা।
1: যখন আপনি কাজটি শুরু করেন তখন মনের মধ্যে নিশ্চয়ই, আমরা যখন কোনো কাজ করি তখন তো নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা থাকে বা প্রতিজ্ঞা থাকে, বা এমন অনেক মানুষ থাকে যাদের দেখে আমরা চিন্তা করি বা আমরা নিজে কিছু করার
0: আমিও কিছু করতে পারি। তো প্রথম প্রথম সেই ক্ষেত্রে আমি টিউশন করতাম, ঘরে বসেই ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতাম, ঠিকই আছে, হয়ে যেত আমার, কিন্তু মানে একটা বলে না মনের খোরাক, সেটা মিটত না, কারণ ওই হাতের কাজগুলো ওইগুলি করতে আমি সবসময় ভালোবাসতাম। তো আর তাগিদ একটা ছিল, একটা প্রতিজ্ঞাও ছিল মনে মনে, কিছু করে দেখাতে হবে। আর ফলো করেছি বলতে, বা আইডল যদি বলো, আমি শ্রীমতী শুক্লা চক্রবর্তী আর ওই যে ক্রুশ শিখেছিলাম পুতুল দিদি পিউ দাস, শ্রীমতী পিউ দাস, ওদের দুজনকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে সংসার করেও কি করে স্বাবলম্বী হওয়া যায়।

0: চেন আছে, ওর থেকে আমি আনি, প্লাস আরো দুজন দাদা আছেন মার্কেটে, ওদের থেকে আমি সংগ্রহ করি। আর যদি যেতে পারি, যদি যখন যাই বাইরে কলকাতায় যাই, বা এবার যেমন আমার বেবি ফেস্ট, আমি যখন আমার স্টল দিয়েছি, ম্যাক্সিমাম জিনিস আমি ঝিনিতে, সেটা আমি চেন্নাই থেকে এনেছি। তো ওই রকম যখন যাই তখন কালেক্ট করি, নাহলে এখানেই যা আছে সেটা দিয়েই করি, বা ওদেরকে বললে ওরা আনিয়ে দেন।
1: একটা জিনিস যখন শুরু করি, সেই জিনিসটি সমাপ্ত হতে বা শেষ করতে আপনার কতদিন লাগে?
0: একটা জিনিসের এক এক রকম সময় লাগে। যেমন ধরুন এই কাপড়ের পুতুল, ওগুলি করতে মোটামুটি আমি যদি প্রতিদিন 2-3 ঘন্টা করে নিয়ে বসি, তাহলে আমার 4 দিন লাগবে শুকানো টুকানো সবকিছু মিলে। আবার গয়না বানাতে বললে হয়তো একদিনে 3-4টা করে সেট উঠেও যায়, কন্টিনিউয়াস যদি বসতে পারি। না বসতে পারলে তখন এক একদিন একটা করে করি, সবসময় যেমন সময় হয় না, ঘরের কাজ থাকে, মেয়ে আছে, মেয়ের এক্সাম থাকে, থাকে না, প্রচুর কাজকর্ম থাকে, তখন ধরো দিনে একটাই করলাম। কিন্তু এখন অর্ডার টর্ডার থাকলে তখন তো সময়টা ওইভাবে ম্যানেজ করে নিতে হয়। আর
1: এই কাজে আপনি কি সহযোগিতা করার জন্য কেউ কি রয়েছেন, না নিজেই আপনি সবটা কাজ করেন?
0: বেসিক্যালি আমি নিজেই সবটা করি, কিন্তু তারপরে বলবো আমার একজন ছোট সহকর্মী আছেন, সেটা হলো আমার মেয়ে। আমাকে দেখে দেখে এখন সেও ওই রকম কাজ করে, ও বিশেষ করে পেন্টিংটা করে, বিভিন্ন ধরনের ডিজাইন করতে ভালোবাসে, তো আমার সঙ্গে সঙ্গে সেও এগুলো করে। তো ওর তো পড়াশোনা আছে, সবসময় ওকে ডাকতে পারি না, তবে ছোট্ট সহযোগী হিসেবে সে আমার সঙ্গে আছে।
1: যখন এই কাজটা শুরু করেছিলেন বা নিজের ভালো লাগাটাকে নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য ভেবেছিলেন, তখন কোথাও কি মনে হয়েছিল যে এই যে জিনিসটা নিয়ে বা শখটাকে নিয়ে আমি কাজ করছি, সেটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, এই নিয়ে আপনার মাথায় কি চিন্তা ভাবনা ছিল?
0: চিন্তা ভাবনা তো একটা ছিল যে কি করে লোকের কাছে পৌঁছবো। তো সেই ক্ষেত্রে বললাম না, সব প্রথম আমরা দুই বান্ধবী মিলে, আমি এবং সোমা ব্যানার্জি দুই বান্ধবী মিলে, আমরা আরেক বান্ধবী আমাদের শিল্পী সাহ, ও একটা ইয়ে করেছিল, ওই ছোট্ট খাট্টো একটা বলছিল 3 দিনের প্রোগ্রাম করবো, তো তোরাও তো এরকম জিনিস টিনিস বানাস, তোরাও আয়। তো ভাবলাম ঠিক আছে যাই, অ্যাটলিস্ট লোকে তো চিনবে। কিন্তু পার্মানেন্টলি করার একটা ইচ্ছে ছিল যে কিছু একটা করতে হবে লোকে যাতে জানে। তো সেই ক্ষেত্রে সুযোগও পেলাম, 21 তোমার সুযোগ পেলাম বেবি ফেস্ট, যে পিয়াসী দেববর্মন, যেটাতে যিনি এটার মেইন আর কি, পিয়াসী দেববর্মন এটা করেন বেবি ফেস্ট। প্রতি বছর বছরে 3 বার হয়, বৈশাখ মাসে হয়, পুজো রাখতে হয় আর উইন্টারে হয়, তো বছরে 3 বার হয়, বছরে 3 বারই করি। মানে বেবি ফেস্টের জন্য আমি সত্যি কথা বলতে কি, আমার প্রচুর লোক আমায় চিনেছে, জেনেছে।
1: যে জিনিসগুলো আপনি তৈরি করেন সেগুলোর মানুষের মধ্যে কেমন চাহিদা রয়েছে?
0: মানুষের মধ্যে তো চাহিদা রয়েছে, আর চাহিদা রয়েছে বলেই আমি প্রতি বছর দেবী ফেস্টে বসতে পারছি, লোকে নিচ্ছে জিনিস। বলতে পারেন আমার জিনিস আগরতলায় তো অনেকে নিয়েছে, তার মধ্যে বাংলাদেশেও গেছে, গুয়াহাটি গেছে, মণিপুর পর্যন্তও গেছে, চাহিদা নিশ্চয়ই আছে, ভালোবাসে লোকে, তার জন্যই তো নিচ্ছে।
1: রাজ্যের বাইরে কি কখনো আপনার জিনিস গেছে বা ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে?
0: রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার তো পরিকল্পনা আছে। তো আমি ওই একটু আগে বললাম না দেবী ফেস্টের কথা, বছরে 3 বার হচ্ছে, তো দেবী ফেস্টের মাধ্যমে আমার জিনিস রাজ্যের বাইরে অলরেডি গেছে, অর্ডার পাইনি, ওখান থেকে কিনে নিয়ে গেছে ওরা, তো মোটামুটি গেছে চিনি। আরো ইচ্ছা আছে আরো রাজ্যের বাইরে গিয়ে আমার জিনিসগুলোকে প্রদর্শনী করা, এটা তো থাকেই স্বাভাবিক। আমি যখন এটাকে পেশা হিসেবে নিয়েছি, আমি চাইবো আমার জিনিসগুলো যাতে আরো বাইরে যায়, আরো লোক জানুক। অলরেডি তো বাংলাদেশ গেছে, তারপর আসাম গেছে, গুয়াহাটি, তারপর মণিপুরে গেছে, মোটামুটি গেছে।
1: যদি আপনাকে জিজ্ঞেস করি, অনেকের মনেই এই চিন্তা ভাবনাটা কাজ করে যে একটা মেয়ে যখন বিবাহিত জীবনে প্রবেশ করে, তার যে গুণাবলী থাকে, তার যে শখ থাকে, সেক্ষেত্রে অনেকটাই পূরণ হয় না, এ বিষয়ে আপনার কি মতামত?
0: সবার ক্ষেত্রে তো এক নয়, সে অনেকটা পূরণ হয় না বিয়ের পরে, অনেকেরই, অনেক মেয়েদেরই, আবার অনেক মেয়েদের অনেক সাপোর্ট থাকে তার শ্বশুর বাড়ির বা বাবার বাড়ির, যেটা বললাম। তো আমার যেটা হয়েছে, আমি 2 বাড়িরই সাপোর্ট পেয়েছি, শুধু সাপোর্ট না, আমি বলবো নিজের যদি তাগিদ থাকে না করার, একটা ইচ্ছে যদি থাকে যে আমি করবোই, আমার দাঁড়াতে হবে নিজের পায়ে, তাহলে বোধহয় কারোর সাপোর্টের প্রয়োজন হয় না, নিজেই চলা যায়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত।
1: এবার যে প্রশ্নটা, সেটাও আমার আগের প্রশ্নটার মতোই অনেকটা, সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন যখন একটা মেয়ের সাংসারিক জীবন শুরু হয়, ধীরে ধীরে তার পরিবারের লোক সংখ্যা বাড়তে থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা মেয়ে কিভাবে সংসার সামলেও নিজের শখকে কাজে লাগিয়ে আপনার মতো স্বাবলম্বী হতে পারে?
0: তো একটু আগেই বললাম, যদি আমার নিজের ভেতর তাগিদ থাকে, কোনো বাধাই আমার বাধা হয়ে দাঁড়াবে না, এটা আমি মানি, আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি। আমার যদি এখন নিজের তাগিদই না থাকে, সংসার তো সবারই করতে হয়, প্রত্যেকটা মেয়েরই সংসার করতে হয়,

0: সংসার সামলেও নিজের ইচ্ছে পূরণ করা যায় যদি আমার নিজের ভেতর সেই তাগিদটা থাকে, সেই ইচ্ছা শক্তিটা থাকে। তা আমি বলবো যদি নিজের ইচ্ছা শক্তি তাগিদ থাকে, একটা সংসার সামলেও কাজ করা যায়।
1: আপনার তৈরি জিনিসগুলির বাজার মূল্য কেমন রয়েছে, আনুমানিক একটা ধারণা?
0: বাজার মূল্য মোটামুটি ভালো, আর আমি অত দামি জিনিসও করি না, যেটা করি মোটামুটি রেঞ্জের মধ্যে, মানে সবাই কিনতে পারবে, সবাই নিতে পারবে।
1: এবারে যে প্রশ্নটা আপনার কাছে জানবো, যে ভবিষ্যতে আর কি কি করার পরিকল্পনা রয়েছে?
0: ভবিষ্যতে তো আরো পরিকল্পনা আছে, এক্ষুনি সেটা বলছি না, প্রকাশ করতে চাইছি না, কারণ সবাই তো চায় আমি আরো উপরে উঠি, আরো উপরে উঠি, আমাকে আরো লোকে জানুক চিনুক। তো আমিও তো সবার মধ্যেই না, আমিও সেটাই চাইবো। তো ভবিষ্যতে তো অনেক পরিকল্পনা আছে এটা নিয়ে কিছু করার। একটা বলতে পারি, লোককে শেখার, কেউ যদি শিখতে চায় সেটাও আমি করতে পারি। তো আছে এরকম ভবিষ্যতে, ইয়েটাতেই তো বললাম যে আরো যাতে যায়, আরো যাতে চেনে লোকে আমাকে, রাজ্যের বাইরেও আরো বিভিন্ন জায়গায় যাতে যায়।
1: এই মুহূর্তে আমাদের যারা শুনছেন তাদের উদ্দেশ্যে, সেই সব মহিলাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন?
0: এই মুহূর্তে যারা শুনছেন আমাকে, সেই মহিলাদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো, সংসার সামলেও নিজের ইচ্ছেটা পূরণ করা যায়। শুধু নিজের ভেতরে একটা জেদ থাকতে হবে, একটা তাগিদ থাকতে হবে যে আমি করবো, এবং একটা পজিটিভ ভাইবস সব সময় থাকতে হবে যে আমি করবো এবং আমি পারবো, আমার দ্বারা হবে। আমাদের ম্যাক্সিমাম মহিলারা, আমাদের কি হয় জানো তো, কিছু করার আগে না সেরেছে, আমি বোধহয় পারবো না, আমার দ্বারা আর হবে না, একবার ফেল হলাম আমার দ্বারা আর হবে না গো শেষ, এই জিনিসটা নয়। একটা জেদ থাকতে হবে ভেতরে, আর পজিটিভ ভাইবসটা সব সময় থাকা দরকার। সে আমার এই কাজের ক্ষেত্রে, হাতের কাজেই হোক বা যে কোনো কাজেই হোক, মহিলাই হোক বা পুরুষই হোক, যেটা আমি পারবো, আমাকে করতে হবে এবং আমি পারবো, তাহলেই দেখবো সব বাধা কাটিয়ে, সংসার সামলে, বাচ্চা সামলে, সবকিছু সামলে নিজেরা একটা জায়গা করে নেওয়া যায়।
1: অনেক অনেক ধন্যবাদ দিদি, আজকের মতো মানবী পর্বটি এখানেই শেষ করছি, আর আপনার ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক অনেক শুভ।
0: অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে একটা ছোট্ট মানুষকে একটা অত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, আমার কথা লোকে শুনবে এই জায়গাটা করে দেওয়ার জন্য, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

করছি, ইউ প্লিজ বি কনসেন্ট্রেট। চ্যাপ্টারটি টুগেদার, অল দ্য স্টোরিজ টুগেদার ডিসপ্লেস দ্য ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ অ্যাবাউট ট্র্যাডিশন, কালচার, ড্রেস, ড্রিঙ্ক, ফুড, কমিউনিটি অ্যান্ড অল আদার গ্রাউন্ডস। লেট আস ডিসকাস দ্য ফার্স্ট চ্যাপ্টার অ্যাট এ গ্ল্যান্স। দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ এ বেকার ফ্রম গোয়া, লেখক লুসিও রড্রিগস। তিনি এই গল্পে গোয়ার গ্রামের ট্র্যাডিশনাল রুটি প্রস্তুতকারকের চিত্র তুলে ধরেছেন, যারা এখনও গোয়ার সমাজে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিফোর ইন্ডিপেন্ডেন্স অফ গোয়া, দ্যাট ইজ 19th December 1961, গোয়া ওয়াজ আন্ডার দ্য রুল অফ পর্তুগিজ। আফটারওয়ার্ডস পর্তুগিজ লেফট, বাট দ্য বেকারস অফ দ্য ফেমাস ব্রেড অফ দেয়ার টাইম স্টিল এক্সিস্ট। পরবর্তী সময়ে পর্তুগিজরা চলে গেছে, কিন্তু ওই সময়ের রুটি প্রস্তুতকারকরা এখনও আছেন। অ্যাকচুয়ালি দেয়ার লিগেসি ইজ কন্টিনিউড বাই দেয়ার সার্ভাইভার্স, তাদের পরম্পরা চালু রেখেছে তাদের উত্তরসূরীরা, অর্থাৎ পুত্ররা। বেকারস অফ গোয়া আর নোন এজ প্যাডার, গোয়ার এই রুটি প্রস্তুতকারীরা প্যাডার নামে পরিচিত। দ্য ফার্নেস সার্ভাইভার্স হু মোল্ড দ্য ব্রেড লোভস, এভরিথিং ইজ স্টিল দেয়ার। বেকারির চুলা রুটির টুকরাগুলিকে যারা ছাঁচে ফেলে তারা সবাই এখনও আছেন। দ্য জিংলিং থার্ড অব দ্য বম্বু স্টিক ক্যান স্টিল বি হার্ড ইন সাম পার্টস অব দ্য ভিলেজ, এখনও গ্রামের কোনো কোনো অংশে বাঁশের লাটির ধূপধাপ শব্দ শোনা যায়। ইন দ্য ন্যারেটার্স চাইল্ডহুড ডেজ, বেকার কেইম টুয়াইস এ ডে। ন্যারেটারের ছেলেবেলায় বেকাররা দিনে দুবার আসতেন, ওয়ান্স ইন দ্য মর্নিং উইথ ফুল বাস্কেট অ্যান্ড অ্যাগেন ইন দ্য ইভিনিং আফটার ফিনিশিং হিজ সেল। একবার সকালে আসতেন ভর্তি জুড়ি নিয়ে, আবার বিক্রি শেষে ফিরে যাওয়ার সময় বিকালবেলা আসতেন। ইন দ্য মর্নিং টাইম দ্য বেকার উড স্ট্রাইক হিজ বম্বু থার্ড উইথ এ জিংলিং, সকালের সময় বেকার তার বাঁশের লাঠিটার ধপাধপ আওয়াজ করত, দ্যাট উড ওয়েক আপ দ্য স্লিপিং চিলড্রেন, যা শিশুদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলত। দে ইউজ টু রান টু দ্য বেকার উইদাউট ব্রাশিং দেয়ার টিথ অর ওয়াশিং মাউথ প্রপারলি, তারা দাঁতব্রাশ ছাড়াই বা ঠিকমতো মুখ না ধুয়েই দৌড়ে যেত বেকারের কাছে, অ্যান্ড পিট ইন টু দ্য বেকারস বাস্কেট ফর দেয়ার ফেভারিট ব্রেড বাঙ্গেলস, এবং বেকারের ঝুড়িতে উঁকি মারত তাদের প্রিয় বাঙ্গেলস, অর্থাৎ চুরির মতো অনেকটা দেখতে রুটির জন্য। দ্য মেড সার্ভেন্ট কালেক্টেড দ্য লোভস অফ ব্রেড, পরিচারিকারা বড়দের জন্য রুটির মন্ড সংগ্রহ করতেন। বেকার অ্যান্ড ব্রেড ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল ওকেশনস ইন দ্য কালচার অফ গোয়া, রুটি এবং রুটির নির্মাতারা গোয়ার সংস্কৃতিতে যে কোনো উৎসব অনুষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সুইট ব্রেড কল্ড বল অ্যাট ম্যারিজ, স্যান্ডউইচ অ্যাট এঙ্গেজমেন্ট, কেকস অ্যান্ড বোলিনহাস অ্যাট ক্রিসমাস অ্যাজ ওয়েল অ্যাজ আদার ওকেশনস ওয়ার ভেরি এসেন্সিয়াল। মিষ্টি রুটি বা বল বিয়ের অনুষ্ঠানে, স্যান্ডউইচ এঙ্গেজমেন্ট পার্টিতে, কেকস এবং বোলিনহা অন্য সমস্ত অনুষ্ঠানের সাথে ক্রিসমাসের জন্যও খুব প্রয়োজনীয় ছিল। আলিয়ার বেকার ওর এ ইউনিক ফ্রক অফ নি লেন্থ নোন এজ কাবাই, আগে রুটি প্রস্তুতকারীরা হাঁটু পর্যন্ত ফ্রক পরতেন যেগুলোর নাম ছিল কাবাই। দ্য বেকার রোড দ্য অ্যাকাউন্ট অন দ্য ওয়াল, বেকাররা হিসাব লিখতেন দেওয়ালে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অব দ্য মান্থ হি কেম টু কালেক্ট দ্য মানি, মাসের শেষে সে টাকা কালেকশন করতে আসত। বেকিং ওয়াজ এ প্রফিটেবল প্রফেশন, দ্যাটস প্রুভড বাই দেয়ার জ্যাকফ্রুট লাইক অ্যাপিয়ারেন্স। এই বেকাররা যে ব্যবসাটা সেটা যে প্রফিটেবল ছিল সেটা তাদের কাঁঠালের মতো চেহারা দেখলেই বোঝা যায়। এই হলো আমাদের ফার্স্ট পার্ট। স্টুডেন্টস, হোপ দ্য ফার্স্ট পার্ট ইজ আন্ডারস্টুড। ওকে, নাও দ্য সেকেন্ড পার্ট। দ্য সেকেন্ড পার্ট ইজ কুর্ক, রিটেন বাই লোকেশ আগরওয়াল, আবরল, লোকেশ আবরল। কুর্ক ইজ এ স্মল ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, ইট ইজ অলসো নোন এজ কোদাগো। কর্ণাটকের একটা ছোট্ট জেলা হলো কুর্ক, এটা কোদাগো নামেও পরিচিত। ইন বিটুইন মাইসোর অ্যান্ড ম্যাঙ্গালোর, কুর্ক ইজ এ বিউটিফুল প্লেস। মাইসোর এবং ম্যাঙ্গালোরের মধ্যবর্তী স্থানে এই কুর্কটা খুব সুন্দর জায়গা। ইট সিমস দ্যাট এ পিস অফ হেভেন হ্যাজ ড্রিফটেড অ্যাওয়ে ফ্রম গডস কিংডম অ্যান্ড হ্যাজ সেটেলড অন দ্য আর্থ। কুর্গ এবং মনে হয় যেন ঈশ্বরের রাজ্য থেকে এক টুকরা স্বর্গ এসে এখানে স্থায়ী হয়ে গেছে। ইট ইজ অ্যান এরিয়া উইথ লো হিলস অফ আনইকুয়াল হাইটস ফেমাস।

for even evergreen rainforest, spices and coffee plantation. এটা এমন একটা জায়গা যেখানে ছোট ছোট অসমান উচ্চতার পাহাড় আছে, চিরসবুজ বনভূমি, মশলা ও কফির জন্য খুব বিখ্যাত। The men are brave warriors and the women are very pretty. পুরুষেরা সাহসী যোদ্ধা আর মহিলারা খুব সুন্দরী। The place has a variety of wild animals too. জায়গাটিতে বিভিন্ন প্রকারের বন্যপ্রাণীও আছে। The period from September to March is ideal for visiting the Korg. এই কুর্গ ভ্রমণের আদর্শ সময় হল সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। দ্য এয়ার দেন ইজ ফিল্ড উইথ দ্য স্ট্রং ফ্র্যাগনেন্স অফ কফি ডিউ টু দ্য অ্যাবান্ডেন্ট কফি প্লান্টেশন। প্রচুর কফি বাগিচা থাকায় কফির কড়া গন্ধে বাতাস ভরে যায়। কি বন্ধুরা, একটু কফি খেতে ইচ্ছে করছে? ঠিক আছে, আগে পরে নাও, পরে খেয়ে নিও। দ্য পিপল অফ কুর্গ আর বিলিভড টু বি অফ গ্রিক অর আরবিক অরিজিন and are generally furious. মনে করা হয় কুর্গের লোকেরা গ্রিক কিংবা আরবীয় বংশধর এবং তারা সাধারণত হিংস্র হয়। দ্য কালচার অব দ্য পিপল ইন কুর্গ অ্যান্ড দেয়ার রিচুয়ালস আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম হিন্দুজ। কুর্গিদের রীতিনীতি সংস্কৃতি হিন্দুদের থেকে সম্পূর্ণ আলাদা। দে মেরি উইদিন দেয়ার কমিউনিটি, তারা তাদের জাতিগোষ্ঠীর মধ্যেই বিয়ে করে। দে ইউজ টু উইয়ার লং ফ্রক, লং ব্ল্যাক কোট উইথ অ্যান এমব্রয়ডার্ড ওয়েস্ট বেল্ট নোন এজ কুপিয়া। তারা এমব্রয়ডারি করা কুমারবন্ধ সহ লম্বা কালো কুট পরতেন যা কুপিয়া নামে পরিচিত। দ্য পিপল আর ভেরি ওয়েলকামিং অ্যান্ড ওয়ার্ম ইন নেচার, লোকগুলি ছিল প্রকৃতিগতভাবেই খুব মিশুক এবং বন্ধুভাবাপন্ন। দে ওয়ার ভেরি ইন্টারেস্টেড টু রিকাউন্ট টেলস অফ ভেলোর রিলেটেড টু দেয়ার সন অ্যান্ড ফাদার্স, এরা এদের পিতাপুত্রের বীরত্বের গল্প করতে খুব আগ্রহী ছিল। ফার্স্ট ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল করিয়াপ্পা ওয়াজ এ কুর্গি। প্রথম ভারতীয় আর্মি চিফ জেনারেল করিয়াপ্পা ছিলেন একজন কুর্গি। ইভেন নাও অনলি কোদাবোস ইন ইন্ডিয়া আর পারমিটেড টু ক্যারি ফায়ার আর্মস উইদাউট লাইসেন্স। এখনও একমাত্র কুর্গিরাই ভারতে লাইসেন্স ছাড়াও বন্দুক রাখতে পারে। দ্য রিভার কাবেরী অরিজিনেটস ফ্রম কুর্গ, কাবেরী নদীর উৎপত্তিও হয়েছে কুর্গ থেকে। মহাশির ফিশ ইজ ফাউন্ড ইন ইট, এতে মহাশির মাছ পাওয়া যায়। Many animals and birds like kingfisher, langur, squirrels and elephants can be spotted there. সেখানে মাছরাঙ্গা, ল্যাঙ্গুর, কাঠবেড়ালি এবং হাতি দেখা যায়। Climbing to the Brahmagiri hills give the visitors a panoramic view of the entire mist landscape of Kurg. ব্রহ্মগিরি পাহাড়ে চড়লে সমগ্র কুর্গের কুয়াশাচ্ছন্ন মনোরম দৃশ্য দেখা যায়। A walk across the roof bridge leads to the 64-acre Nisargadama Island. দড়ির সেতু হেঁটে পেরিয়ে গেলে 64 একর নিসারগাদামা দ্বীপে পৌঁছে যাবে। সেকেন্ড পার্ট এখানেই শেষ হলো। কি ভালো লাগলো তো? নাও লেটস স্টার্ট থার্ড অ্যান্ড দ্য লাস্ট পার্ট অব দিস স্টোরি, টি ফ্রম আসাম। ইট ইজ রিটেন বাই অরূপ কুমার দত্ত। The writer provides the readers with some rare and unique information about tea and tea cultivation in Assam in a conversational manner. এই অধ্যায়টি কথাবার্তার মাধ্যমে চা এবং আসামের চা চাষ সম্পর্কে কিছু দুষ্প্রাপ্য ও অদ্বিতীয় তথ্য দিয়েছেন। Let's highlight in the chapter. Pranjal and Rajbir are class friends in Delhi. Pranjal এবং Rajbir দিল্লিতে ওরা একই ক্লাসে পড়াশোনা করে। Pranjal belongs to Assam and Rajbir belongs to Delhi. প্রাঞ্জলের বাড়ি আসামে আর রাজবীরের বাড়ি দিল্লিতে। প্রাঞ্জল ইনভাইটেড রাজবীর টু ভিজিট হিজ হাউস ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। প্রাঞ্জল সামার ভ্যাকেশনের সময় রাজবীরকে তার বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করেছে। বোথ অফ দেম আর ট্রাভেলড টু আসাম বাই ট্রেন, এরা দুজনেই ট্রেনে চড়ে আসামের উদ্দেশ্যে রওনা হলো। রাজবীর ওয়াজ এক্সট্রিমলি এক্সাইটেড টু সি দ্য বিউটিফুল গ্রিনারি অ্যান্ড দ্য লর্ডস অফ টি প্ল্যান্টেশনস। সুন্দর সবুজায়ন আর প্রচুর চা বাগান দেখে রাজবীর খুব খুশি। হি কম্পেয়ার দ্য টিপল্যান্ডস উইথ সি, সে চা বাগানগুলিকে সমুদ্রের সাথে তুলনা করেছে। ইন এ স্টেশন এ ভেন্ডার ক্রাইড ফর হট টি অ্যান্ড

দেটুক। একটি স্টেশনে একজন বিক্রেতা গরম চা বলে চেঁচাচ্ছিল এবং তারা চা নিল। রাজবীর টোল্ড ফ্রাঞ্জল দেট ওভার 80 ক্রোর কাপস অফ টি আর ড্রাঙ্ক এভরিডে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। রাজবীর প্রাঞ্জলকে বলল যে 80 কোটির বেশি কাপ চা পৃথিবীতে একদিনে পান হয়। রাজবীর ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য গ্রিন অ্যান্ড গ্রিন এভরিহোয়ার, এ ম্যাগনিফিসিয়েন্ট ভিউ। রাজবীর চারিদিকের সবুজায়ন আর অসাধারণ দৃশ্য দেখে খুবই মুগ্ধ। হি সেড দ্যাট নো ওয়ান রিয়েলি নোজ হু ডিসকভার্ড টি, সে বলেছে যে কেউ সত্যি সত্যি জানে না যে চা কে আবিষ্কার করেছিল। হি টোল্ড প্রাঞ্জল দ্যাট দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাটাচড টু সি টি। সে প্রাঞ্জলকে বলেছে যে চায়ের আবিষ্কার নিয়ে বহু গল্প প্রচলিত আছে। ওয়ান চাইনিজ স্টোরি ইজ দ্যাট, একটা চাইনিজ স্টোরি হলো যে চাইনিজ এম্পায়ার বয়েলড ওয়াটার বিফোর ড্রিঙ্কিং, চীনা সম্রাট জল খাবার পূর্বে ভালো করে সিদ্ধ করতেন। ওয়ান ডে এ ফিউ লিভস ফেল ইন টু দ্যাট ওয়াটার অ্যান্ড ডেলিশিয়াস ফ্লেভার কামস আউট, একদিন কিছু পাতা ওই সেদ্ধ জলে পড়ে এবং সুন্দর গন্ধ বেরিয়ে এলো। হি নেমড ইট টি, তিনি এর নাম দিয়ে দিলেন চা। অ্যানাদার লিজেন্ড, আরেকটি গল্প হলো এনসিয়েন্ট বুদ্ধিস্ট মঙ্ক বুদ্ধিধর্মা ফেল্ট স্লিপি ডিউরিং হিজ মেডিটেশন। একজন বুদ্ধিস্ট সাধু নাম যার বুদ্ধিধর্মা, ওনার ধ্যানের সময় ঘুম ঘুম পাচ্ছিল। সো হি কাট অফ হিজ আইলিডস অ্যান্ড থ্রু দেম অন টু দ্য গ্রাউন্ড, সুতরাং তিনি তার চোখের পাতাগুলো কেটে মাটিতে ছুঁড়ে ফেলেন। 10 plants grew out of the eyelids, চোখের পাতাগুলো থেকে 10টি গাছ জন্মায়। When the leaves of these plants were put in hot water and drunk, sleep was banished, যখন এই গাছগুলোর পাতা গরম জলে ফেলে পান করা হলো ঘুম কেটে গেছে। দিস ওয়ার টি প্ল্যান্টস, এইগুলিই ছিল চা পাতা। রাজবীর টোল প্রাঞ্জল দ্যাট টি ওয়াজ ফার্স্ট ড্রাঙ্ক ইন চাইনা ইন 2700 BC। রাজবীর প্রাঞ্জলকে বলেছিল যে চীন দেশে প্রথম চা পান করেছিল খ্রিস্টপূর্ব 2700 খ্রিস্টাব্দে। দ্য ওয়ার্ডস লাইক চা অ্যান্ড চিনি হ্যাভ চাইনিজ অরিজিনস, চা এবং চিনি শব্দগুলির উৎস চীন দেশ। টি কেম টু ইউরোপ ইন দ্য 16th century, আর 16th শতাব্দীতে চা ইউরোপে পৌঁছেছে। ইনিশিয়ালি ইট ওয়াজ ইউজড মোর অ্যাজ এ মেডিসিন দেন অ্যাজ এ বেভারেজ, প্রথম দিকে এটা পানীয়ের থেকে ঔষধ হিসাবে বেশি ব্যবহৃত হতো। প্রাঞ্জলস প্যারেন্টস রিসিভড দেম ফ্রম মরিয়ানি জংশন, প্রাঞ্জলের মা বাবা মরিয়ানি জংশন থেকে তাদের রিসিভ করতে এলো। আফটার ওয়ান আওয়ার জার্নি উইথ এ কার থ্রু দ্য টি প্ল্যান্টেশন দে এন্টার্ড ইন টু দ্য দেখিয়াবাড়ি টি প্ল্যান্ট, গাড়িতে এক ঘন্টার জার্নির পর তারা দেখিয়াবাড়ি প্ল্যান্টে প্রবেশ করল, হুইচ ওয়াজ ম্যানেজড বাই প্রাঞ্জলস ফাদার, যে বাগানটির ম্যানেজার ছিল প্রাঞ্জলের বাবা। দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার থার্ড পার্ট। ফ্রেন্ডস, দিস চ্যাপ্টার গিভস আস এ পিকচার অফ ডাইভার্সিটি ইন ইন্ডিয়া, অধ্যায়টি আমাদেরকে ভারতের বৈচিত্র্যতার একটা চিত্র দিয়েছে। ইনফ্যাক্ট দ্য ডাইভার্সিটি ভ্যারিজ নট অনলি অ্যামং নর্থ দ্য সাউথ দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট অফ দ্য কান্ট্রি বাট অ্যামং রিজন টু রিজন অলসো, আসলে বৈচিত্র্য শুধুমাত্র উত্তর ও দক্ষিণ কিংবা পূর্ব ও পশ্চিমের মধ্যেই নয়, অঞ্চলে অঞ্চলেও বৈচিত্র্য দেখা যায়। এজ এক্সাম্পল গোয়া অ্যান্ড কুর্গ অ্যাট এ ডিস্টেন্স অফ 600 কিলোমিটার্স, এর উদাহরণ হিসেবে আমরা গোয়া এবং কুর্গের কথা বলতে পারি যা মাত্র 600 কিলোমিটারের দূরত্ব। হোপ দ্য চ্যাপ্টার ইজ আন্ডারস্টুড। নাও ট্রাই টু রিয়েলাইজ লাইক এভলিন গ্লেনি হুইচ ইউ স্টাডিড ইন ক্লাস 9, তাহলে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। চলো এখন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমেই শিখে নেবে অল স্টোরিজ অ্যান্ড রাইটার্স নেম, তাছাড়া পড়বে যেমন হো রুল্ড ওভার গোয়া, কারা গোয়াতে রুল করত, পর্তুগিজ রুল্ড ওভার গোয়া, পর্তুগিজরা করতো আমরা স্টোরি থেকে জেনেই নিয়েছি, হু ওয়ার নোন অ্যাজ প্যাডার ইন গোয়া, গোয়াতে প্যাডার বলতে কারা পরিচিত ছিল, বেকারস ওয়ার নোন অ্যাজ প্যাডার ইন গোয়া,

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 67%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 5.4 মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সিপাহী জেলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: আকাশবাণী আগরতলা।
1: লোন প্রসেসিং হতে এত দেরি? এসব না, তোমার দ্বারা হবে না।
2: তাহলে তুমি করে দেখো।
1: দেখো, চুপ করো, বলেছি না?
2: এদিকে এসো। কি ব্যাপার?
3: ফাইনান্সিয়াল অ্যাসেসর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
2: দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমার স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
4: বাবা, এটা কত সেটা
2: আরবিআই কথা বলে।
1: জেনে রাখুন,
2: সতর্ক থাকুন।
5: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।
1: নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ত্রিপুরায় তৈলবীজ চাষ। আমাদের এই রাজ্যে তৈলবীজ চাষ করে চাষিরা কতটা লাভজনক হতে পারেন কিংবা কতটা এর বাজার রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানব। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ শান্তনু চক্রবর্তী। নমস্কার শ্রী চক্রবর্তী।
2: নমস্কার,
1: আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ত্রিপুরায় তৈলবীজ চাষ, এটাই তো আমাদের আজকের বিষয়। তো তৈলবীজ কী কী রয়েছে যেটা আমাদের এই রাজ্যে চাষ হয়?
2: ঠিক বলেছেন, এমনিতে আমাদের ত্রিপুরাতে মূলত তিনটা তৈলবীজের চাষ খুব বেশি হয়, তিল, চীনাবাদাম আর হচ্ছে সরিষা। তো এমনিতে সারা ভারতবর্ষে অন্যান্য অনেক রকমের তৈলবীজের চাষ হয়ে থাকে, তার মধ্যে সয়াবিন, তারপর আপনার ক্যাস্টর, তারপর সানফ্লাওয়ার, এগুলো আছে, সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার তেল, এগুলো চাষাবাদ হয় না। ত্রিপুরাতে মূলত তিল, চীনাবাদাম এবং সরিষা, এই তিনটেই চাষ হয়ে থাকে।
1: ত্রিপুরাতে তিল, সরিষা
2: এবং চীনাবাদাম,
1: এই তিনটির চাষ হয়ে থাকে। এগুলোকে বাণিজ্যিকভাবে চাষ করা হয়?
2: হ্যাঁ, বাণিজ্যিকভাবে তো অবশ্যই চাষ করা হয়। তবে বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে যে প্রস্তুতি বা যে ধরনের যত্ন পরিচর্যার দরকার বা যে পরিমাণ জমির দরকার, সেগুলোকে কি করে বাড়ানো যায়, সুসংহত করা যায়, এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে সেই বিষয়গুলো উঠে আসে এবং তার গুরুত্ব তাটা বাড়ে। তো ত্রিপুরাতে খারিফ খন্ডে দুটো তৈলবীজের চাষ হয়, সেটা হচ্ছে তিল এবং আপনার চীনাবাদাম, আর রবি খন্ডে শীতকালে আপনার সরিষা এবং চীনাবাদাম, এই দুটোর চাষ হয়। অর্থাৎ চীনাবাদামটা দুই সময়ই হচ্ছে, বছরের দুই সময়তেই এটা করা যায়। তো মূলত আপনার তিল এমন একটা শস্য, এই তিনটে তৈলবীজের মধ্যে আপনার তিল এবং সরিষা, এটা তো বহু বছর ধরে অনাদিকাল থেকে ত্রিপুরার চাষিরা করে আসছেন। সমতলের চাষি এবং পাহাড়ি অঞ্চলের যে উঁচু জমি সেখানেও এই চাষটা হয়। যেমন ধরুন আপনার তিল জুমেতে তো চলে আসছে শতাব্দী ধরে, কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা তার যে একক ভূমিখণ্ডের গড় ফলনটা কত বাড়াতে পারি এবং জাত প্রতিস্থাপনের মাধ্যমে ভ্যারাইটিগুলোকে যদি আমি রিপ্লেসমেন্ট করে দিই তাহলে তার ফলনটা বাড়তে পারে এবং আপনার পদ্ধতিগুলো, চাষাবাদের পদ্ধতিগুলো পাল্টাতে হবে বা সময় সময়ে যেরকমভাবে নতুন প্রযুক্তি আসছে সেই প্রযুক্তিগুলির ব্যবহারের ফলে উৎপাদন বাড়ানোটাই হচ্ছে এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এটা চলে আসছে।
1: হ্যাঁ, উৎপাদন বাড়ানোটা একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা এবারে আপনার কাছে জানতে চাইব, উৎপাদন বাড়াতে গেলে কি জৈব পদ্ধতিতে চাষ করা উচিত না রাসায়নিক পদ্ধতিতে?
2: দেখুন,
1: এটা আমরা এখন জৈব পদ্ধতির দিকে আবার যাওয়া,
2: ঠিক বলেছেন, ঠিক বলেছেন, এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক। আমি উত্তরটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, এই কারণে দিচ্ছি যাতে কৃষক বন্ধুদের বুঝতে সুবিধা হয়, যে আমি এটাকে সরাসরি বলবো না যে জৈব পদ্ধতিতে করলে উৎপাদন বাড়বে না রাসায়নিক পদ্ধতিতে করলে উৎপাদন বাড়বে। জৈব পদ্ধতিতে চাষ করার প্রয়োজনীয়তাটা, গুরুত্বটাকে আমাকে আগে বুঝতে হবে। দেখুন, ক্রমাগতভাবে যদি আমি রাসায়নিক সার ব্যবহার করতে করতে কি হয়, জমির যে মাটির গঠন এবং গ্রথন, স্ট্রাকচার এবং টেক্সচার দুটো নষ্ট হয়ে যায়। তার মধ্যে অর্গানিক ম্যাটারের পরিমাণটা কমে যায়, যাদের জৈব পদার্থের যে পরিমাণ মাটিতে সেটা কমে যায়, মাটির জল ধারণ ক্ষমতা কমে যায়, মাটির মধ্যে বায়ু চলাচলের ক্ষমতা যেটা সেটাও কমে যায়। অর্থাৎ কিনা মাটির ভৌতিক এবং রাসায়নিক এবং খাদ্য পুষ্টি সাপ্লাইয়ের যে ব্যবস্থাপনা থাকে সেইগুলো নষ্ট হয়ে যায়। সেই জায়গাটাকে আগে মাটির স্বাস্থ্যটা বিঘ্নিত হয়, ডাউন হয়ে যায়। মাটির স্বাস্থ্যটাকে আগের জায়গায় ফিরিয়ে আনাটাই হচ্ছে জৈব কৃষির মূল
1: উদ্দেশ্য।
2: এবং শুধু মাটির স্বাস্থ্যটাকে ফিরিয়ে আনা নয়, পাশাপাশি

0: মোটামুটি উচ্চ ফলন দেওয়ার মতন যে মাটির ক্ষমতা স্বাস্থ্যটা আগে ছিল সেই জায়গাটাতে নিয়ে আসাটাই হচ্ছে জৈব কৃষির মূল লক্ষ্যটা, লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বিষয়টাকে এইভাবে দেখতে হবে, কৃষক ভাইদেরকে এইভাবে দেখতে হবে যে আমাদের গড় ফলনটের থেকে বেশি পেতে হবে বা গড় ফলন পর্যন্ত আমাকে অ্যাচিভ করতে হবে, পাশাপাশি দীর্ঘস্থায়ীভাবে যাতে বেশি ফলনটা আমরা পেতে পারি, মাটির স্বাস্থ্যটা যাতে বজায় থাকে, তার জন্য জৈব পদ্ধতি বা জৈব চাষের যে পদ্ধতিগুলি ছোট ছোট পদক্ষেপগুলো আছে সেগুলোকে আমার করে নিয়ে যেতে হবে। ব্যাপারটা এরকম, অর্থাৎ একটু সহজ করে বলছি, মনে করুন আপনার যেমন ধরুন শস্য পর্যায়টা পদ্ধতি, কৃষক ভাইয়ের তো ভূমিকম্প একটাই, জমি তো একটাই, বিভিন্ন ঋতুতে ওরা বিভিন্ন রকম ফসল করছেন। তো এখানে আমার বক্তব্য থাকবে যে শস্য পর্যায়টার মধ্যে যেন একবার অন্তত বছরে একবার অন্তত ডাল জাতীয় চাষের চাষ করা হয়। তাতে কি হয়, মাটিতে বাতাসের নাইট্রোজেনটা সরাসরি আবদ্ধ হচ্ছে, আর ক্রপ রেসিডিউ অর্থাৎ ডাল চাষের যেগুলো আছে ওগুলোকে আবার মাটির সাথে মিশিয়ে দিলে কি হয়, মাটির জলধারণ ক্ষমতা এবং জৈব পদার্থের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তারপরে আপনি যদি তৈলবীজ চাষ করেন অটোমেটিক আগের পদ্ধতিতে একই জাত একই সার পরিমাণ দিয়ে যদি আপনি চাষ করেন তাহলে কি হবে, তার ফলনটা বেড়ে যাবে। তো এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, ছোট্ট দৃষ্টান্ত, এরকম দৃষ্টান্ত ছোট ছোট অনেকগুলি হতে পারে। তো এটা এটা শুধু তৈলবীজ চাষের জন্য নয়, এটা বিভিন্ন রকম শস্য পর্যায়ে বা বিভিন্ন রকম শস্যের চাষ করতে গিয়ে আমাদের এই জৈব চাষের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। জৈব চাষের অনেকগুলো দিক আছে, তো সেগুলো আলোচনা আমি তৈলবীজ চাষের সঙ্গে খুবই সম্পৃক্ত, তো এটা এটা আলাদা আলোচনার বিষয়বস্তু,
1: ছুঁয়ে যেতে হয়।
0: হ্যাঁ, ছুঁয়ে যেতে হয়, ঠিক। তো ডাল চাষের শস্য চাষের আলোচনা হচ্ছিল, তো সেখানে আমার মাথায় রাখতে হবে যে আমি যে কিভাবে আমরা একই জমি থেকে গত বছর আমরা তৈলবীজের যা ফলন পেয়েছিলাম তার থেকে যদি আমরা একটু ফলন বাড়াতে পারি, একটু বলতে ধরুন তিল, তিল গড়পড়তা উৎপাদন হচ্ছে 2 মন 2.5 মন প্রতি কানি জমিতে বর্তমানে, কিন্তু এই তিলের কিন্তু ক্ষমতা আছে 4 থেকে 4.5 মন পর্যন্ত প্রতিকানিতে ফলন দেওয়ার, যে জাতগুলি কৃষি দপ্তরের ব্যবস্থাপনা। ও আরেকটা বিষয় কৃষি দপ্তর বলাতে আরেকটা বিষয় চলে আসছে, ত্রিপুরা একটা ছোট্ট প্রান্তিক পাহাড়ি রাজ্য, তো এখানে কি হচ্ছে ভূমিখণ্ডগুলো মানে একক হোল্ডিংগুলি ছোট ছোট, মার্জিনাল হোল্ডিং বেশি, মার্জিনাল ফার্মার বেশি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু তার বিপরীত চিত্র, জমি বেশি, জমির পরিমাণ বেশি, প্রতি মাথা পিছু কৃষকের জমির পরিমাণ ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলের পরিমাণ থেকে অনেক বেশি। স্বাভাবিকভাবে কি হয়, ওখানকার কৃষকরা ওখানকার রাজ্য সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় সবাইকে বীজ বা সার উপলব্ধ করানোটা সম্ভব হয় না তার বিশালতার কারণে। ত্রিপুরাতে পিকচারটা কিন্তু অন্যরকম, চিত্রটা অন্যরকম। এখানে আমাদের যে উন্নত জাতগুলির কথা আমরা আলোচনা করি, উল্লেখ করি, সবই কিন্তু ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের মাধ্যমেই দেওয়া হয়। তো সুতরাং জাতের দিকটা সম্পর্কে আমাদের চিন্তা নেই, ওটা ভালো ভালো জাতগুলি দেওয়া হয়, উন্নত উচ্চ ফলনশীল জাতগুলি দেওয়া হয়। রাসায়নিক ব্যবস্থাপনাতে আমরা কি করি, কৃষকরা যেটুকু দরকার ঠিক ততটুকুই যেন প্রয়োগ করা হয়, এমন যেন না হয় কানি খেতে 5 কিলো ইউরিয়া দেওয়ার কথা 15 কিলো ইউরিয়া দিচ্ছে। এতে কৃষক ভাইয়ের এই ব্যাপারগুলো বুঝতে হবে, কৃষক ভাইদেরকে মানে সর্বনিম্ন অনুরোধ থাকবে, আপনারা নিকটস্থ যারা কৃষি আধিকারিক বা মাঠ পর্যায়ে যারা কৃষিকর্মী আছেন তাদের, হ্যাঁ, জিএলডব্লিউ যারা আছেন ইন্সপেক্টর, ওনাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখুন এবং ওই মাত্রাটা জেনে নিন। আপনি যদি নিজে জানতে পারেন তো ভালো কথা, না জানলে আপনারা জেনে নিন এবং যতটুকু বলা হয় ততটুকুই দিন। তাতে কি হচ্ছে, জমির মাটির স্বাস্থ্যটা ভালো থাকছে, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আজকাল দিকে দিকে এই যে বার্তাটাই দেওয়ার চেষ্টা হচ্ছে, সচেতনতার বার্তাটাই দেওয়ার চেষ্টা হচ্ছে যে রাসায়নিক সার দিতে দিতে দিতে দিতে জমির উর্বরতা শক্তি একদম তলানিতে চলে গেছে। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে পাঞ্জাব, সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে পাঞ্জাব।

0: প্রক্রিয়ায় বাড়াতে থাকবেন তিনি তত বেশি লাভবান হবেন। ইট ইজ এ নো ডিনায়াল ফ্যাক্ট, এর ভেতর কোনো দ্বিধা সংকোচ বা দ্বিতীয় চিন্তার কোনো স্থান নেই। তো এই জন্যই সরকার থেকে উৎসাহ দেওয়া হচ্ছে, প্রচুর প্রচার করা হচ্ছে, প্রাকৃতিক কৃষির কথা বলা হচ্ছে, জৈব কৃষির কথা বলা হচ্ছে। তো এখন এই রাসায়নিক সারের কথাটায় আসছিলাম, আমি সবগুলো ফসল নিয়েই কথা বলছি। হ্যাঁ, যে যে রাসায়নিক সার যতটুকু বলা হয় ততটুকু, যেমন আপনার এখানে তিল চাষের ক্ষেত্রে বা বাদাম চাষ বা সরিষা চাষের ক্ষেত্রে আপনার কানি খেতে ইউরিয়া লাগতে পারে 13-14 কিলো, কেমন সুপারফসফেট সার লাগতে পারে 30 কেজি, আর পটাশ সার লাগতে পারে 8 কিলো। আমাদের লক্ষ্য যেন থাকে ওইটুকুই দেওয়া, কিছু কিছু অঞ্চল আছে ত্রিপুরা যেখানে যাটুকু দরকার সেটুকু দেন না, এটাও কম ফলন পাওয়ার একটা কারণ। আবার কিছু কিছু অঞ্চল আছে এত সচেতন যে যাটুকু দরকার তার দ্বিগুণ পরিমাণ তিনগুণ পরিমাণ প্রয়োগ করেন, তাতেও কিন্তু উনি সঠিক ফলন পাবেন না। দ্বিতীয় ক্ষেত্রে একটা এক্সট্রা প্রবলেম আসবে, সেটা হচ্ছে আপনি যদি পরিমাণের থেকে কম দেন তাহলে মাটির স্বাস্থ্যটা অন্তত ফলন কম পেলেন কিন্তু মাটির স্বাস্থ্যটা বৃদ্ধি হলো না, কিন্তু দুগুণ তিনগুণ যদি বেশি দেন ফলনটা কম পেলেন, ফার্স্ট লস, সেকেন্ড লস হচ্ছে আপনার মাটির স্বাস্থ্যটাও নষ্ট হয়ে গেল এবং পরবর্তী ফসলে আপনি আবার ফলন পাবেন না। তাহলে আপনার উৎপাদন খরচটা সেই ফলনটা পেতে গেলে আপনি রিপিটেডলি আবার সেই দুইগুণ তিনগুণ পরিমাণ সার দেবেন, আর এতে করে কি হবে, আপনার উৎপাদন খরচাটা বেড়ে যাবে, ব্যবসায়িক লাভটা কমে যাবে, কৃষক হতাশ হয়ে যাচ্ছে এইসব কারণে।
1: একদম, হিসেব করে যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া উচিত। ঠিক, আমরা যেমন ওষুধ খাই, হ্যাঁ, ওভারডোজ হয়ে গেলে আমাদের বিভিন্ন রকম
0: সমস্যা হয়, ঠিক,
1: আবার না খেলেও সমস্যা হয়,
0: একদম।
1: হ্যাঁ, যতটুকু ডাক্তার প্রেসক্রাইব করেন ততটুকু আমাদের খেতে হয়,
0: ঠিক,
1: এবং তাতে আমরা সুস্থ থাকি।
0: আরেকটা দিক দেখুন, যদি আপনি অতিরিক্ত রাসায়নিক সার অথবা রাসায়নিক
1: কীটনাশক
0: বলছেন, তো আমি বলবো এটাকে রাসায়নিক বিষ। হ্যাঁ, যেমন ধরুন আপনি আপনার আমাদের অসুখের কথা উল্লেখ করেছেন, আমরা যখন অসুস্থ, মানব দেহ যখন অসুস্থ হয় ডাক্তাররা কিন্তু বিষ দিয়ে এটাকে কাটায় না, তা তো রোগী মারা যাবে, কিন্তু গাছপালার ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে কিন্তু রাসায়নিক বিষ দেওয়া হচ্ছে সরাসরি,
1: একদম।
0: তাহলে এতে করে কি হয়, যখন আপনার মাটির দুর্বল থাকে তো গাছ দুর্বল হয়, গাছ দুর্বল হলে রোগ এবং পোকার আক্রমণ বাড়বে, তো তারপর অতিরিক্ত পরিমাণে রাসায়নিক বিষ দেওয়া হবে, দিলে পরে ফসলের উৎপাদন শক্তিটাও কমে যাচ্ছে আর যারা জনস্বাস্থ্যের উপরও ডাইরেক্ট চাপটা আসছে। তো আপনি যেদিক দিয়ে বিচার করুন না কেন, রাসায়নিক কৃষির কতগুলো দীর্ঘস্থায়ী কুফল আছে সেখান থেকে উঠে আসা এখন খুব জরুরি। তো তিল চাষের ব্যাপারে একটা কথা বলছিলাম, বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কি, এই যতগুলো আপনার তৈলবীজ ত্রিপুরাতে চাষ হয় তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাপূর্ণ তৈলবীজ হচ্ছে গিয়ে তিল।
1: তিল
0: আপনি প্রশ্ন করতে পারেন যে কেন, কীভাবে, উত্তরগুলো হচ্ছে দেখুন, সরিষা গরমকালে হয় না কিন্তু তিল সারা বছর হয়,
1: বর্ষাকালে তো তিল পাকতে দেখেছি।
0: হ্যাঁ, তিল আপনার শুধু শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে ঠান্ডার দুটো মাস ছেড়ে দিলে আপনি প্রতি মাসে 10 মাস প্রতি মাস আপনি তিল বপন করতে পারেন এবং তিল হবে।
1: একটা সময় দেখতাম এই সময় তো পাট গাছ তোলা হতো, তো পাট গাছের সঙ্গে আপনার তিল চাষ করা হতো,
0: করা হতো হয়তো এখনো অনেক জায়গাতে হয়, কিন্তু বাণিজ্যিক চাষের আলোচনা হচ্ছে, সেখানে আপনাকে একক চাষই করতে হবে, মনোক্রপই করতে হবে, এবং সেক্ষেত্রে তিলটা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাপূর্ণ, বাণিজ্যিক সম্ভাবনাপূর্ণ ত্রিপুরা প্রেক্ষাপটে। আমাদের আভ্যন্তরীণ বাজারে ত্রিপুরাতে যে পরিমাণ তিল লাগে সেই পরিমাণ তিল কিন্তু ত্রিপুরাতে তৈরি হয় না, যার জন্য বাইরে থেকে আনতে হয়।
1: এটা আমরা পরিমাণে বাইরে থেকে আসছে, টন টন
0: আসছে, সেটাকে আমরা আটকাতে পারি, আর আটকালে যে টাকাটা বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা ত্রিপুরার কৃষকদের ভাইয়ের ঘরে যাচ্ছে, যেতে পারে। তিল চাষের একটা জিনিস দিক, আমি চাষাবাদের খুঁটিনাটি বলতে গেলে এত অল্প সময়ে টকশোতে এগুলো কাভার হয় না, আবার আমি চেষ্টা করব যে আমার যে অভিজ্ঞতা কর্মজীবনের বিভিন্ন জায়গার সেইখান থেকে আমি বলতে চাইছি যে কৃষক ভাইদেরকে একটা কথা বলবো, যে বর্ষাকালে যখন তিল লাগাবেন শুধু এটুকু ক্যালকুলেশনে লক্ষ্য রেখে লাগাবেন যাতে করে যখন তিল পাকবে কেটে আপনার বাড়িতে নিয়ে আসা হবে ঝাড়াই বাছাই শুকানোর

0: সেই সময় যেন ভরা বর্ষাকাল না থাকে, তাতে কি হয় তিলটা নষ্ট হয়ে যায়, তিলের আপনার উৎপাদনটা কমে যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তিল যখন আপনি শুকনো সময়ে যখন লাগাবেন, কৃষক মাঠে যখন তিল পাকবে তখন যেন সময় মতন তিলটাকে কাটা হয়, ফসলটা তোলা হয়, নাহলে কি হয় তিন ভাগের এক তৃতীয়াংশ আপনার জমিতে ফেটে তিলটা পড়ে যায়, নষ্ট ওয়েস্ট হয়ে যায়। এগুলো হচ্ছে স্যালাইন পয়েন্ট,
1: তিলের একটা বৈশিষ্ট্য, এটা
0: তিলের একটা বৈশিষ্ট্য।
1: হ্যাঁ, পেকে গেলে এটা ফেটে
0: ফেটে যায় এবং লস হচ্ছে।
1: হ্যাঁ, ফেটে গেলে পড়ে যাবে মাটি,
0: পড়ে যাবে এবং এটাকে এস্টিমেট করে দেখা গেছে 1/3, 33%
1: তাহলে
0: ভাবুন তিন মন ধান হলে, তিন মন তিল হলে এক মন তিল মাটি থেকে যাচ্ছে,
1: মাটি থেকে যাচ্ছে।
0: তো এই হচ্ছে একটা ব্যাপার, আর জাতের ব্যাপার
1: সমস্যার মধ্যে একটা,
0: এটা খুব মানে এই জন্যই আমি এটা উল্লেখ করলাম। হ্যাঁ, যারা সচেতন তারা ঠিক বুঝে নেবেন এটা, যে সময় মতন কাটাই করা আর ভরা বর্ষাতে বৃষ্টিপাতের সময় যেন ফসলটা না পাকে, তার এক মাস আগে যেন পাকে, এটা হিসেব করে আপনি বপন করবেন। এই দুটো জায়গা আর 14 কিলো, 30 কিলো আর 8 কিলো, হ্যাঁ এটুকু যদি আপনার সার দিতে পারেন তাহলে তিল 3.5 থেকে 4 মন পাওয়াটা কোনো অসম্ভব অবাস্তব চিন্তা নয় ত্রিপুরা প্রেক্ষাপটে।
1: কারণ আমাদের তৈলবীজ বলতে আমরা এর থেকে যে তেল বের করতে হবে তেমন কথা নেই,
0: না না একেবারেই না,
1: আমরা আমাদের এ রাজ্যে ওই অর্থে তেলের তেল তৈরি করার ফ্যাক্টরি নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অন্যভাবে এটাকে কাজে লাগাতে পারি, অন্যভাবে চাহিদাও রয়েছে।
0: না না, আমাদের ত্রিপুরাতে তো ভোজ্য, হ্যাঁ ভোজ্য শস্য হিসাবে তো তিল প্রচুর ব্যবহার হয়, পুজো পার্বণ বা বিভিন্ন
1: জায়গায়
0: খাবার হিসাবে, এটার জন্য যে পরিমাণ তিলের দরকার সেটার উৎপাদন তৈরি হচ্ছে না। তো তো এই জায়গাটা আমার একটা গ্যাপ, এই গ্যাপটাই কিন্তু অন্যদিকে ভাবলে একটা অপরচুনিটি, একটা সুযোগ,
1: বিশাল সুযোগ,
0: বিশাল সুযোগ। এবং আপনি দেখুন 1 কিলো তিল আপনার খুচরো বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, বিভিন্ন

0: একটা সুযোগ,
1: একটা বিশাল সুযোগ,
0: বিশাল সুযোগ। এবং আপনি দেখুন, 1 কিলো তেল আপনার খুচরো বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, বিভিন্ন জায়গায় অনেক রকম রেট, আমি 100 টাকার উপরেই ধরলাম। কৃষক যখন বিক্রি করছে 70-75-80 টাকা করে পাচ্ছে, তাহলে এবং 4 মণ হচ্ছে, আপনি হিসাব করে দেখুন কানি খেতে কি পরিমাণ হয়, এবং সারা বছর হচ্ছে, এবং আপনি একটা জমিতে 3 বার তিল চাষ করতে পারেন যদি সেরকম উর্বরা এবং ভালো ব্যবস্থাপনা থাকে। তো এইটা হচ্ছে একটা দিক। আপনার সরিষা চাষের ক্ষেত্রে একটা যে পয়েন্ট লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার সময় খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি এটা শীতকালে হয়। এবার সরিষা বাজারে গেলে আপনি দু রকমের পাবেন, দেখবেন দোকানিরা বলে সাদা সরিষা না লাল সরিষা। তো সাদা সরিষা বা হলুদ রঙের হয়, একটা আছে লাল সরিষা, এটা হচ্ছে তরিয়া, এটার উৎপাদনটা কম হয় এবং এটা আগে লাগাতে হয়, আশ্বিন কার্তিক মাসে লাগাতে হয়। আর যেটা হলুদ সরিষা বা সাদা সরিষা বলে, সেটা আপনার অগ্রহায়ণ মাস পর্যন্ত লাগানো যায়। এই এই বিষয়টা মাথায় রাখতেই হবে এক সরিষা চাষে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার এই যে জলসেচ এবং গাছের সংখ্যা। আমি বিভিন্ন ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে যখন সরিষা ক্ষেতে পরিদর্শন করতাম, তখন দেখতাম যে প্ল্যান্ট পপুলেশন বা সারিতে বুনছে, সেটা ঠিক আছে, কিছু কিছু জমিতে ছিটিয়ে বুনছে, কিছু সারিতে বুনছে, কিন্তু সারির মধ্যে গাছ থেকে গাছের দূরত্ব প্রচুর, গাছের সংখ্যা প্রচুর, দূরত্বটা কম। 1 বিঘত দূরে দূরে যেন গাছগুলো থাকে, একটা জমিতে তস থাকে না। তাই যখন বৃদ্ধি হবে, মানে ভেজিটেটিভ গ্রোথ থাকবে, যখন গাছ শুরু শুরুতে মাসখানেক বয়সে যখন ডালপালা ছাড়তে শুরু করবে, তখন একটা জল লাগবে, ফুল আসার আগে একটা জল লাগবে, আর যখন সরিষাটা পাকতে শুরু করবে তখন একটা জল লাগবে। এই 3টে জল কিন্তু খুব মানে সেচটা দেওয়াটা খুবই দরকার,
1: মানে সরিষা চাষের জন্য। সরিষা তো অবশ্যই শীতকালে চাষ হবে।
0: চীনাবাদামের ব্যাপারে একটা কথা বলি, যে আপনারা কৃষক ভাইদেরকে বলবো, আপনারা বাদাম চাষ প্রথাগতভাবে করছেন, জ্যৈষ্ঠ মাসে লাগাচ্ছেন বর্ষার জলের উপর ভিত্তি করে, নিচু জমিতে বা নাতি উচ্চ জমিতে, একটাই অনুরোধ থাকবে, আপনারা ক্রমাগত সারিতে লাগাচ্ছেন। 50% কৃষক ছিটিয়ে বুনছে, 50% সারিতে বুনছে। যারা সারিতে বুনছে তাদেরকে অনুরোধ করব, আপনারা 2 লাইন 6 লাইন 2 লাইন 6 লাইন এই ফর্মুলাতে লাগান। অর্থাৎ কি না, আপনার 6 লাইন লাগানোর পর প্রতি লাইন থেকে প্রতি লাইনের দূরত্ব থাকবে 1.20 সেন্টিমিটার 8 ইঞ্চি, তারপর 2 লাইন ছেড়ে দিয়ে আবার 6 লাইন লাগান। এতে করে কি হয়, আপনার ওই 2 লাইন যে ছেড়ে দিলেন 8 ইঞ্চি 8 ইঞ্চি 16 ইঞ্চি, দ্যাট ইজ প্রায় 50 সেন্টিমিটার, ওখান থেকে মাটি তুলে তুলে 6 লাইনের মধ্যে রাখলে ওই ওটা একটা ভেটির মতন উঠে যাবে, তাতে করে আপনার লুজ আলগা মাটি থাকবে, ঝুরঝুরে মাটি হবে, তাতে পেট ফরমেশনটা বেশি হবে, তাতে বাদামের সংখ্যাটা বেড়ে যাবে গাছ প্রতি।
1: ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার। শ্রোতা এতক্ষণ শুনছিলেন ত্রিপুরায় তৈলবীজ চাষ এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ শান্তনু চক্রবর্তীর সাক্ষাৎকার।
2: ভাগ্যশ্রী আসরে এখন শুনবেন লোকগীতি, শিল্পী গৌরসুন্দর গায়েন।

0: আর কতকাল থাকিব দয়ালে
1: এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন বৌ সুন্দর গায়েন। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনি ভাষিং খাপাংনি হামজা মিয়া ফরে তাবুক চেংজাগো চিনি তিরিনি সানজা জরানি কক বড় আওয়াই পান্দা তিনি খানাবাই না ডাক্তারনি পান্দা তিনি ডাক্তারনি পান্দা খানাবাই না লি থাকমানো তুই ককলাম সামানি পান্দা
1: সময় নাঙ তাই আমার কাছে স্টেজ স্টেজ দো আবার তিনটা স্টেজ দো থ্রি স্টেজ নো পইলা আহ পেরিমেন পোসুং আবাকে নিনি 40 ইয়ার্স নিছিনা চেঙ্গো আবার পরে আবার পাইনি 7 8 ইয়ার্স আইঙ্গো এরপরে 50 বা 51 থাকি নাই মেন পোসুং ইউ তুমি মেন পোসুং খা নি সামনে কক লাইক মানে যে ফান বুই যে ফরু ব 12 মান্থস জর তুই যদি নরি সুই আনি তখা মানে রি সুই মালি আবো মানে বছর কাই সংখ্যা কাপন সং বনো মেন পোসুং আমি তাই যাও রং 6 মান্থস জর তুই ব ইয়ানি তখা বা 8 মান্থস নরি সুই আনি তখা কে জঙ্গাবো মেন পোসুং নি মাইয়া মেন পোসুং নি ডেফিনিশন মানে ব যে ফরু 12 মান্থস ইংলিশ নরি সুই আনি কে সিঙ্গাপুর বনো মেন পোসুং ওকে মেন পোসুং ইন্টারস্টেস আকাশিন সামনে হাই পে মেন পোসুং মানে মেন

0: এই সময় থাকি আনিছে কারণ একচুয়ালি প্রসেস এনেই কম এরপরে ইস্যু থাকা এরপরে এই সময় থাকি এরপরে তাছে যে স্টেশন নাম পোস্টম্যান পোস্টম্যান পোস্ট হলো তারপর নাও প্রবলেম স্টার্ট মানে চেঞ্জ হয় একচুয়ালি
1: যে আপনার চিনি বেড়ে রং খা সঙ্গে লাইখানে চিনি মশা হয়ে দো যে চিনি কৃষক সা খামিয়া বহগ নি বেমার বা কাবাং মানে চিনি বহগ বহগ সাও কেব কেব বা পাংয়াং মান দরাও এই সময় দরাও বাসানি বা বহগ রক সাও আও গাকে ও বহগ রক সামানি রতে বিকে সাং সঙ্গে নিমসঙ্গ আবার তামগাই ও জরাও গাকে বহগ রক সানানি লাই
0: যদি কোন কারণে তকটি অংশলিয়া মানে মেন সিং লিয়া থাচিং সিং যে কক সামা হাই যে মেনোপোজ নেই কক সামা হাই যে মেনোপোজ মানে বিন শাক নেই তকটি পাই থাকা আপনাকে তাই মেন সিং লিয়া তা আপনার সঙ্গে মেন থাকুক হনু তাবো কাইসা কাইসা বুড়ি নি লাইভ বা বিন ক মেচুর যে মেন সিং স্টার্ট হো আপ আর তকটি নি নাম্বার খা অ্যারাউন্ড 350 to 400
2: ট্রিটমেন্ট বিথি বতঙ্গ সার্জারি বতঙ্গ সেগাম পইলা বিথি রে নাই বিথি বাইন হামজি থাকো আমার হাই আর যে রিসুমা থাকো আপুর সে আর হামুয়ো আবন নিথি রেব কমপ্লিটলি হামনি মাইয়া রমনি অপারেশন খাই না অপারেশন খাই যদি কি খাই রেখা অবারি পোলা রাইখি আর হামনাই অবারি রাইখি মাইয়া ব রিসুমা থাকি থানাই সার্জিক্যাল মেনোপোজ হনু
0: বরং শাক নিয়ে ইস্ট্রোজেন কমাই থাকো ইস্ট্রোজেন বাই বড়ি রক আবার ইস্ট্রোজেন বাইসে

0: যে কষ্ট অঙ্ক আমার হচ্ছে 800
1: তুমফলা মানি রক বা খাদক দক কলি মানি রক
0: মুক্তি মায়াং মারক জলি মারক আমার হামুটা তাইছে কমি উঠা
1: আবো কি ইনজেকশন নি বিশিংতি দেং নাই না সামুনি বিশিংতি
0: আবো ট্যাবলেট অঙ্ক ট্যাবলেট বড় উঠা কি আবো অঙ্ক ক্রিম বতঙ্গ ক্রিম কাকেন ক্রিম ফুল জানি কা ফুজে দাখন ফুল কাকে আবো বসা হাফ থাম উঠা
1: ও ও গাং কি আবো তো বেলাখিনা নাঙ্কক মানি কে নরক তো খানাই তং খানা লোকর কে আম হাই জরাও তাবক নি চিনি বড় রক্ত সামু নং মাই বেলাখিন সারনি মানে চামা বাই চিনি জরা সপায় চানি পানো যারা সপায় চানি পানো বাক্সা বাক্সা বা আমহাই যে 40 ইয়ার্স বা 50 ইয়ার সপায় চানি পানো বাক্সানি বা সে কেবে মুখ যাগো আমহাই থাকছো বাক্সো আমহাই চুং খানা মানে চুং তো বুড়িবা আমহাই বুমা রক কক রক চা থাকা কে 42 45 রকম থাকছো বাক্সো নি বড় আমহাই কে সিং সার চং সাইব কলার আমহাই নুক যাগো চিনি তাবো নজরা বতো বেলাখিন মল হামিয়া জরা চুং সামু নং মুং বাহাইনো চুং কাহাম সমাসা লাই আগিন হেয়ার গানি আগিন হে পিউ নি কোন চামুক সে ক্রিকা হাইনি বাগি নজং তাবো তো নব আমার বাই ফাজা হে আবনো সারানি মুসুঙ্গো চাবুক সাইমানা যে আবনি কাইসা লামা তঙ্গো আর মলম ফুলেমানো ক্রিম ক্রিম হাই জাতীয় ফুলেমানো চিনি বসাকন ইনস্ট্রোজেন হরমোন বাড়ি বাড়ি রানি বাকি তে চামুং ব টেবলেট রক সাউই মানো আমহাই ক্যালসিয়াম রক গে আউ চিনি বেলাখেন অমহাই কক রক খস খায়কো পিয়া চিনি অমহাই কক রক দিনে খালা চাক মানে জরাও কেবে মাইকে বা চাই সকাং বা থাকি পাইখানকে বাহাইকে টংনাই আব্রনাতে দিনে সালাই দো গানকে অ জরাও তাইব সুনানি মুচুঙ্গো চিনি তিনি বেলাখেন কপাল কাহাম হানি মানো বাকসা বাকসা বা আমহাই বেমার হাই কফাওয়াই থাঙ্গো তাই যে ব হামাইছে মানিয়া মানে ব বি মেন্টেলিটি ব কাইসা ওয়ান ছক মানে ব নক নক খুঙ্গো বি তাম হাই আং খরকসা মকল বসকাং নক মানে খরকসা বাসৈন ব যেফুর বি থাকা আপনাকে ব ন হসপিটাল বটিমা খাইছো আমি ইংতে ইংতে ইংতে ব বিশি বিশিতাম পরে একদম থাক সকই থাকা আপনি ইয়াগুল ব হসপিটাল ক্লাইনে নাকা গবাং মানে বি কেমন মাইকা হিংকে আ জরাও তাবক সঙ্গে থাকা হিংকে থাক সকই থাকমানে ইয়াগুল ব চামুখলাই টাই নাক আপনি কিসা সঙ্গে থাক সকই থাকা ব তাবুক থাকি বিশি যা বিশি নেই ইং থাকা হিংকা আপনি ইয়াগুল বই বন চাম খাত চালানি বা নানি বা তাম খাত টংখা চিনি ব হামনাই
0: আবতো বেলাই কাহাম কুইশন আং সানামুসুমানি হিংকে সঙ্গাইছি সালাইমানি হাই যে থাকি থাকা কেন যে প্রবলেম যে নুকচকমানি আবো একচুয়ালি আমার হাইয়া যে যত বরং থাকানো বিথি নাঙো যত বরং কাইসা কাইসা জেসমেন্ট কাইসা অঙ্গ নাঙো ক্যালসিয়াম বা ট্যাবলেট চালানো আমার হাইয়া আবো বরক টু বরক ডিপেন্ড খাই আং থাইছি যে সামানে হাই যে বরক সোয়াগ নুন টংনাই মানে ইয়াকে কবর হাই মা হাইয়া যত বরক তুই ইয়াবলে আবো আমার হাইয়া তাকে আবো পার্সন টু পার্সন বেরি খাই এনেকে আমার হাইয়া যে যত বরক নরি সুমা থাকা কেন বিটি চালানা নাই বা মনে যে সব কাছা অঙ্ক ট্রিটমেন্ট বানানো আমার হাইয়া কারণ বাচ্চা বরক কোন প্রবলেম ইয়া ফান মানো বড় বাচ্চা বড় সয়তো অঙ্গ নাম হাইতা এটা বলছে বরক যে নুক জাখা উমেন হেলি সুতি কাছে সারি খাই ওয়াল হেলি এনেকে আজাগো অস্তারি নুক জাখা যে যত বুড়ি নো রি সুমা থাকা নো বিটি নাম আমার হাইয়া যে বরক প্রবলেম গো আমার হাই বড় অংশ মিছে বিটি রি নেই কাছা নো তোমরা স্টার্ট তো আবন বাগিন সঙ্গো সঙ্গ হসপিটাল আউ দূর ফাইয়া হে যত বরং ট্রিটমেন্ট নিয়ে একচুয়ালি যে বরক প্রবলেম যাগো আ বরং ট্রিট খাই হ্যাঁ তাবুক ট্রিট টাম খাই এবার যে বরক রিসুন থাকে না খাই বরং ক্যালসিয়াম চালানি বাকি এনকারেজ খাই যেমন নম দি যেফুর
1: বিনি উমর নাই দা বিনি বয়স নাই
0: আসি আং সামা হাই যে আবার তো তিনটা স্টেজে থাকো পেরি মেনে পোস না মানে থাকনানি নাই নাই তো খা মেনে পোস সঙ্গে থাকা আং পোস মেনে পোস এল সঙ্গে আপুস সিমটম ফাইও বা প্রবলেম নক যা
1: থাকছো কই থাকা কে
0: হ্যাঁ ও অঙ্ক একচুয়ালি দা মানে এই সিঙ্গা বিনি 50-51 ইন্ডিয়া হবো ম্যাক্সিমাম রিনো রিসুমা থাকো
1: জরাও বাকসা একদম বৃষ্টি কালন বসারক খেপ মানে আমার আগে খানাকা হিনি সালাই যে বৃ রক রি থাক মানে সকাং তাই রি থাক মানে জরা তাই রি থাক মানে গুলো তাম তাম চিনি সাগো বেমার গফা বা চিনি জালো নুক যাক আও গে অবনো চিনি বৃ রক চিনি বৃ রক বেলাখেন চিনি সাকন

কাশিজোড়ার ডাক্তার পাঁধ বরির অমনি রিথা মনে রোগে কগলাম সাময়িক খান মনে পান্ধা খান বাজা তিনি কগলাম সামান পান্ধা মানচখা ডক্টর অমূল্য দেব বর্মা আকাশবাণী আগরতলা তাবো খানা বাইনে রচাম রচামঙ্গ খানা ফপরি দেব বর্মা।

ওনা যদ নাই বাদব থাকতে থাকতে আসিব ফাইতে ফাইতে।

Hôm nay nhờ em nay nhờ có thêm này đọc khơi. Hôm nay khát lệ.

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মন্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ের স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণ সুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ পুলকারে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়া সহ 3 জনের মৃত্যু। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা রেলের। সরকার জানিয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ 2026 কর্মসূচি চালু করেছে। সংসদের বাদল অধিবেশনের প্রাকালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ের স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। চণ্ডীগড়ে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 505 কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নত মা ও শিশু সুরক্ষা কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পের ফলে চণ্ডীগড়ের মানুষের জীবনযাত্রার পরিবর্তন হলেও এর সুফল শহরের গণ্ডি ছাড়িয়ে হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশ পর্যন্ত পৌঁছে যাবে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে শনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের স্বপ্ন সফল হয়েছে। স্বয়ংভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও প্রধানমন্ত্রী জানান।
1: भविष्य में जब भी हाइड्रोजन ट्रेन का जिक्र आएगा तो जिंद का, सोनीपत का, हरियाणा का नाम भी आएगा ही आएगा। मैं आप सभी को, पूरे देश को भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন চালিত এই ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে।
2: जींद में हाइड्रोजन बनाने का प्लांट लगाया गया है। उस हाइड्रोजन से बिजली बनती है और उस बिजली से ट्रेन चलती है। कोई धुआं नहीं, कोई पेट्रोल या डीजल की रिक्वायरमेंट नहीं, एकदम साफ स्वच्छ।

0: और सिर्फ निकलता है पानी की बूंदे। मैं इस बड़ी उपलब्धि के लिए भारत के नेतृत्व को, माननीय प्रधानमंत्री जी को और भारत के इंजीनियर्स की टेक्निकल क्षमता को सल्यूट करता हूँ।
1: প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 85টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। জলন্ধরে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেবভাব এই মানসিকতায় প্রতিফলিত হয়। অমৃত ভারত প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিঘাট ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,000,000 টাকা। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুল কাটে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10,00,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌড়িগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক যাতায়াত করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এই কমিটির নেতৃত্ব দেবেন। একই সঙ্গে রেলের অপারেটিং ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের 3 শীর্ষ আধিকারিকও এই কমিটিতে থাকবেন। অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রায় যাদব বলছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। সেজন্য এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বাস্তবায়ন সংক্রান্ত দুদিনব্যাপী জাতীয় পর্যালোচনা সভায় মন্ত্রী একথা জানান। শ্রী যাদব উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ভবিষ্যতের উপযোগী স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল ভিত্তি স্থাপন করেছে এবং এর আওতায় 94 কোটিরও বেশি আভা নম্বর তৈরি করা হয়েছে এবং 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্র বা রেকর্ড সংযুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআই নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধী নিষ্পত্তির লক্ষ্যে বিশ্বাস 2026 কর্মসূচি চালু করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছে যে এটি একটি এককালীন বিরোধ নিষ্পত্তি প্রকল্প যা নিয়োগকর্তাদের স্বচ্ছ সম্পূর্ণ ডিজিটাল এবং সময়ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মামলাগুলি নিষ্পত্তির সুযোগ করে দেবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে 6 মাস পর্যন্ত এই কর্মসূচি কার্যকর থাকবে। কর্মীদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি স্বেচ্ছায় নিয়ম মেনে চলাকে উৎসাহিত করা, আইনি বিবাদ কমানো এবং জরিমানা ও ক্ষতিপূরণ সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বাস 2026 আওতায় 14 জুন 2024 আগের সময়কালের বকেয়া বা ত্রুটির জন্য প্রযোজ্য ক্ষতিপূরণ ও জরিমানা উল্লেখযোগ্যভাবে কম হারে পুনরায় গণনা করা হবে। এই হার হবে 2 মাস পর্যন্ত বকেয়ার ক্ষেত্রে মাসিক 0.25%, 2 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে 0.50% এবং 4 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে মাসিক 1%। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাজীব রঞ্জন সিং, কিঞ্জ রাপু রামমোহন নাইডু এবং কিরেন রিজিজু উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন বাদল অধিবেশনের জন্য কৌশল নির্ধারণ করেন। উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন চলতি মাসের 20 তারিখ শুরু হয়ে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। রাত 9টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টিয়ার মুখ্য কার্যালয়ে গিয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমা চৌকিতে এক অনুষ্ঠানে পাহাড়ি সম্মেলন, বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের

0: উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন উত্তরকন্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসে 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over 3 decades.
0: ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশ আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। তিনি আগামীকাল সেমিফাইনালে চীনের বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চেন ইউফিয়ের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো পর্যন্ত। এরপরের খবর 7:50।
2: পঞ্চমুখ নরেন্দ্র মোদী তিনি হরিয়ানানি জিন্দ রেলওয়ে স্টেশন নি সিমি হাকত নিপুলা হাইড্রোজেন ট্রেন ও চেঙ্গি লিখা হস্তপা ইন্দ্র সেনা রেটিন আলো লোকবর্ণ লুকুলেখ মং নৈসাই নি সিসিনি তাং বতাং ও মান জাগই ত্রিপুরা ও বাই থাং লেখ মং নি বেরম ন চেঙ্গি লিখা মন্ত্রক প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা হামক্রানি বেরম ত্রি প্রহাতন মং তিনি হাকত লগি তি সদা নিট ইউ জি নৈসাই নৈচি দক আমজ মং ন অংখারি কারিখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী তিনি হরিয়ানানি জিন রেলওয়ে স্টেশনে সিমিয়া হাকতনে পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গি দেখা জিন সোনিপত রোট চেংজামা অ ট্রেন টংখরদা জাগতে কাম কো টাংসে নি ফুনক মারি হাকতনে টাংসে পাইছে নামতা কাইসে কোস নি অ ট্রেন খরক নি সাইদ প্লাস থাংলাই সুখাইনে রং তুই মানো হাইড্রোজেন ফুয়েল সেল টাংসে বাইছরি নাই অ ট্রেন নে কার্বন অংখইরা তুই নি পাপ সিমি কাসা নাই নাই মু থাংনি বাগে কাম কো বেরে নি সেব অ ট্রেন তনি জাখা অ ট্রেন চেংজামা বাই বারর ব জার্মানি জাপান চীন আমেরিকা বাই বাক্সা হাইড্রোজেন ট্রেন চল নে হাকতনে মুংলে মানুখা
3: ये हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। साथियों, ये हाइड्रोजन ट्रेन बाकी ट्रेनों से बिल्कुल अलग है।
2: হাস্টেও তিনি নিসিমে লোক লেখামং নৈ সাই নিসে সিনে চেংজাখা পুইলা বেরম তিনি নিসিমে চেংজাখা বাই থেং লেখামং বেরম আবো টঙ্গানা জুলাই সাল থামচি সজরা লুকুরক অ জরাও নগ আসুকুন্য এস ই ডট সেন্সাস ডট গভ ডট ইন পোর্টাল তাই বাই থেং তাই নুখুনি কক্তুমিয়া ফরমানন হাগতুর পুইলা ডিজিটাল লোক লেখামং মোবাইল অ্যাপ্লিকেশন তাই ওয়েব বেরম নে বিশিং তে কক্তুম থুমু নাচের মং খলাই জাগান হাস্টে পা ইন্দ্র সেনা রেডিনাল লোক ভবন লোক লেখামং নৈ সাই নিসে সিনে তাং বতাং মানজা গৈ ত্রিপুরানে পুইলা বড় কংগে বাই থ্যাং লেখামং নে বেরম চেঙ্গে দেখা আবনে ওলো হাস্টেফা কক্টমা থুমনারে উনি থুমো লোক লেখামং নে নাংকুক মানো খরসাই সাকা ব হাস্টেনে লোক রং ন অ তাং বতাং মানজাং নানি কবখা ব সাকা জুতা জুতা হাংখর পোড়া আমচা

0: কামে পঞ্চায়েত বেরোমো হাপানি তহবিলনি বাকসাকে বাক মংতাই সামং চাসারি থানে নাং মানে কক ওয়ামংনি বাগই চায়া করে কাইসা লোকুলা খামং বুলাইনিও নাং কুক মানে হাস্টেপা শাখা অ লোকুলা খামং কাইনি বেরোমো পাইরি জাগানো পুইলা বেরোমো টংথাইনি টংখ নু খুং নাইচেরমুং সেপ সাপ তাই রামরিন তুই কক থুম থুম জাগানো অ বেরোমো থুমজা কক থুম উলসাই বেরোমো লোকুলা খামংনি বিশিং তুই নাইচের জাগানো বতেব শাখা লুলা খামং বেরোমো খরক সাফানো
1: নাগরিক হোক ইসমে ইনভাল্ভ হনে কাজ পার্টিসিপেট করতে কাজ।

0: नागरिक है वो सब लोग इसमें इन्वॉल्व होने का, पार्टिसिपेट करने का जरूरी है। और ये इंफॉर्मेशन ठीक से होना, एक्यूरेटली होना है, और इसमें हर आदमी हर फैमिली का एनरोलमेंट होना जरूरी है।
1: मंत्रालय प्रोफेसर डॉक्टर मानिक साहा तिने आगरतला ने हापांगे तंगथाय नगो बायथांग लेखामंगनि बिसिंते लोगो लेखामंग नैसाय नेसिसिनि बिसिनि तांगबतांगो मानजाखा मो बायथांगो अनलाइन बायथांगनि कखथुम रिखा बसाखा लोगो लेखामंग कायसा मारि सिमिया आबो जुदा जुदा हामख्रायनि सामुने ककवा मुंग मुखथां ख्लायनानि ला यांगो मेयर दीपक मजुमदार तुइ दुमुंग बाय সংসদা পান্ডব আগরতলা পুরো আমতা লোকলে খামুন নাই সাইনি জিসে চায়া করে সাই সাইকে পাই না পাগে শুকুর শালে জাকা মান জাকা আগরতলা পুরো নিগনে ডিপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর তে কমিশন সাজু ওয়াহিদ এ মন্ত্রকর প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হামক্রানি বের ম ত্রিপুরা হাস্তিনে মুক্তিনে হাকত রগই 30,000 আবনের রুগুন থাংনাই বিশি কিসা রমে হাস্টেনর কেন্দ্রনে বখাক্তই জুদা জুদা বেরম সরকার জাফর জাগি তঙ তিনি অরুন্ধতী নগনে গ্রাম স্বরাজ ভবন সংসদাক হাস্টেনি পঞ্চায়েত সরকার জাফর পান্ডব বম ককসাকা তিনি নে পান্ডব বেবাগে কাই বাচিসার সরকার কপলাই রনি ইয়াগো ইয়াফাই রেখা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জুদা জুদা তিন বেরানে আলাদা জুগালি মুং করুন কুক সেবক লাইনাই তাই চেং মুং নি লুয়া জি মুং নাহানাই রন সরকার ইয়াফার জাকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ও ককটুমা খানাই তঙ্গায়ু আকাশবাণী নে কক্তমানে আপডেট মানান বাগে লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র কক্তমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গন মন্ত্রী নরেন্দ্র মোদী ও তালিন জিদক শালমারি কক্তি শালী ফুং দামসি সাহ আকাশবাণী মন কি বাত পান্ডব হাকতরতে বই হাকতনি লুকুরো বা কগলাম সালাইন আবো উঙ্গান মন কি বাত নি ফিল সারা থামসি দক বেরেমনি পান্ডা মন্ত্রী বকরক লুকুরং বরুংনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত সাহনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরংনি ওয়ান সুমুং রং রহরি মানান টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুমুং রং রেকর্ড খাই মানান আবন কারিব 1922 নম্বর মিস কল দিব জেলিং মানান আবুদিব এস এম এস খাই মান বাইন ফোন লাইন অত্তালি বিসকাং শাল নৈশিবি শালমারি জড়া ফিয়ক জাক তোমান থানাই বিশুব মুংসীমা ভারত ব্রিটেন তৈবানিয়াক খালাইমা পাইথক সামগ্র চাচরি জাখা জুলাই কাল শিবানী সিমে হাকত বেবাকসে ত্রিপুরা কতাল অংশ তুমি লেখা মুখলাই জাগি তঙ দত বেরম হাপাং বেরম কতাল আসা সঙ্গে বাগে মান খা খা ফাংসা তত ক খনাদি আবরতি কাছে কক মু ত্রিপুরানি আলাদাকাই মানিনি বাগৈ ব্রিটেন হাতিও বানিয়ানি কতাল শেপ নাম জাগানে হাসিনি সামখরতে বানিয়া তান্ত্রা কিরণ গীতে আবনতি শাখা
2: এই ট্রেড প্যাক্টের জন্য আমাদের ভারত দেশের কৃষক MSME এন্টারপ্রেনার্স স্টার্টআপস আমাদের স্টুডেন্ট আর যে আমাদের শিল্পী এ সবাই জন্য এটা অনেক লাভবান হবে
3: বেবাক মিলে মুই কতাল সামঙ্গফ নাংজাকমা CETA ত্রিপুরানি বানিয়ানি দেখিল ব হামক্রাইনে কতাল লাম পিয়গই রওয়ানে ককতমা খতল নিশমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
1: নিট ইউজি নৈ সাই নিষেধক আমজমুংনি অংকারী কারিখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাকলাইনি অ আমজমুংগ খরক চিসা সাইনি গবাং আমজমুংগ আশুক নাইরক মেডিকেল ডেন্টিস্ট আয়ুষ তাই কলিংজা কোর্স বর্তিনি বাগে কোয়ালিফাই ইংখা আমজমুংগ আশুক নাইরক হাপাংনি ওয়েবসাইট নিসিমি স্কোর কার্ড ডাউনলোড খাইমানা কোয়ালিফাই ইংনি বিশিং রাবো বাছিসা সঙ্গনাই জক এন টি এ নি বখাকি সাজাকা অংকারী জরো সাকলাই জাকা জেতিখে মেডিকেল

পরবর্তীতে কাউন্সিলিং রাইডে জড়ানোরকে খেলায় মানাতই কেন্দ্র হাপাং এম এস এম ই বেদিনী বিশিঙ্গ খবজাক পিয়াম বিশ্বকর্মানি শেফসাত নাহান্নাই রঙত তুই তিনি কয়লা শহর হজামুনি সামং বোতাং কাছা সংসাখা এম এস এম ইনি আগরতলা হাবানক নিবাকাকে সংসাখা ও সামং বোতাং ব্যান্ডিং পে মার্কেটিং তে কলাম সারে জাখা চেঙ্গি খা হাঙ্কর সুনাম করে কেন্দ্রনি জেনারেল ম্যানেজার গোলাম সাদেক মিয়া অনুকুটি হাঙ্কর খরক থাম সাই সারা থাম চিসা সামং তাং নিরো ও সামং বোতাং মান জাখা এম এস এম ইনি দাগে ফাঙ্গিয়াক সু হর্ষবর্ধন কানাকালা শাখা হস্তে ও তাবক খরক নিচি সাই ব্রেরা সিনি চুব্রে বরক জুদা জুদা কাছি সার বেরম ও যোজনা বাই গ্রহণজাক তঙ্গ বিস্কাংগ্রাম নিশিবরিয়া সালথান গুমতি দক্ষিণ সিপাহী জলাতে খয়হাং করে বেড়াকে ওয়াতি বাইমান হিনে হজমং লিখা নবতি বেনাখুং কানা সানি সাকানি তুমারে থামছি থামতে খামানি নিচি দক ডিগ্রি সেলসিয়াস গানি গিনো তঙ্গানা তিনি সানি সাকানি তুমারে কমানি থামছি দশম নিতে খামানি তিছি বা দশম চুকো ডিগ্রি সেলসিয়াস শারীরিক দামাতামি সহতে থামছি জলাতে ওয়াতে ওয়াকা বা দশমে ব্রিম মিলিমিটার কখনো পানি সকাম কখনো বুবাগ্র তাবে শাফিরো মঞ্জু বকর নরেন্দ্র মোদী তিনি হরিয়ানা নিচিন রেলওয়ে স্টেশন সিমনি হাক কতনি পুলা হাত দুইজন ট্রেন চাঙ্গি দেখা আসতে পা ইন্ডাস নারে ডিনার লোক বমন লোক লেখা মন হইছে নিচিন তাম বতম মঞ্জু ত্রিপুর বাই থেং লেখা মন বেরম চাঙ্গি দেখা মঞ্জু বকর প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাম করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কক্টমা তিনি অরণ পাঠিয়ে কক্টমা আওয়াই মানে কানা ফুং দাম সিনি সচিব বলেছিল।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জনগণনা 2027 কর্মসূচি। রাজ্যপাল ইন্দ্রসেন নাল্লু জনগণনা কর্মসূচিতে রাজ্যের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। রাজ্যে আজ থেকে জনগণনা 2027 শুরু হয়েছে। প্রথম পর্যায়ে শুরু হয়েছে স্বগণনা পর্ব, তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ থেকে নাগরিকগণ এই সময়ের মধ্যে ঘরে বসেই se.census.gov.in পোর্টালের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনায় মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হবে। 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই করবেন। রাজ্যপাল ইন্দ্রসেন নাল্লু আজ লোকভবনে জনগণনা 2027 কর্মসূচিতে অংশ নিয়ে ত্রিপুরায় স্বগণনা পর্বের সূচনা করেন। রাজ্যের প্রথম নাগরিক হিসেবে স্বগণনা সম্পন্ন করেন রাজ্যপাল শ্রী নাল্লু। এরপর এক সাংবাদিক সম্মেলনে তিনি জনগণনার গুরুত্ব তুলে ধরেন। রাজ্যপাল রাজ্যের জনগণকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন জেলা, পৌর এলাকায় এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সরকারি তহবিলের সুষম বণ্টন এবং কার্যকর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য একটি নির্ভুল জনগণনা অত্যন্ত জরুরি। সম্পদ বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে। রাজ্যপাল বলেন, এই জনগণনা দুটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে আবাসন পরিস্থিতি, পরিবারের বিবরণ, সুযোগ সুবিধা এবং সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এই পর্যায়ে সংগৃহীত তথ্য দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনার মাধ্যমে যাচাই করা হবে। তিনি এই প্রক্রিয়ায় প্রতিটি পরিবার এবং কর্মক্ষেত্র গণনার আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন। জনগণনা কর্মসূচি কার্যক্রমে পূর্ণ সহায়তা প্রদানের জন্য তিনি মুখ্য সচিব থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রাম কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
1: হর আদমি জিতনে ভি সিটিজেন্স ইন্ডিয়াকে, ভারতকে সিটিজেন্স হ্যায়, নাগরিক হ্যায়, ও সব লোক ইসমে ইনভলভ হোনে কা, পার্টিসিপেট করনে কা জরুরি হ্যায়। অর ইয়ে ইনফরমেশন ঠিক সে হোনা, অ্যাকুরেট ভি হোনা হ্যায়, অর ইসমে হর আদমি হর ফ্যামিলি কা এনরোলমেন্ট হোনা জরুরি হ্যায়।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় সরকারি বাসভবনে স্বগণনার মাধ্যমে জনগণনা 2027 প্রক্রিয়ায় অংশ নেন। তিনি নিজেই অনলাইনে নিজের তথ্য নিবন্ধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা শুধু

0: মাত্র একটি পরিসংখ্যান নয়, বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। জনগণনা 2027 আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে স্বগণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে মেয়র দীপক পূজনদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে আগরতলা পুর এলাকায় জনগণনা 2027 প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুল স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটরগণ এবং কমিশনার সাজু ওয়াহিদ এ। কেন্দ্রীয় সরকারের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ বা এমএসএমই মন্ত্রকের অধীন পিএম বিশ্বকর্মার সুবিধাভোগীদের নিয়ে আজ কৈলাসহরে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এমএসএমইর আগরতলাস্থিত কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় ব্র্যান্ডিং এবং বিপণন নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। উদ্বোধন করেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদিক মিয়া। ঊনকোটি জেলায় 3131 জন কারিগর ও শিল্পী এই কর্মসূচিতে যুক্ত রয়েছেন। এমএসএমইর সহকারী অধিকর্তা হর্ষবর্ধন কানকালা জানান, রাজ্যে বর্তমানে 20,474 জন মোট 18টি পেশার শিল্পী ও কারিগর এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। গত বছর স্বাক্ষরিত ভারত ব্রিটেন সমন্বিত বাণিজ্য সমঝোতা অবশেষে কার্যকর হয়েছে। গত 15 জুলাই থেকে সারা দেশের সঙ্গে ত্রিপুরার বুকেও নতুন সম্ভাবনার হিসেব চলছে সর্বস্তরে। সরকারি পর্যায়েও তরুণ প্রজন্মের জন্য পাওয়া গেল আশার বার্তা। একটি প্রতিবেদন,
1: ত্রিপুরা শিল্প ও বাণিজ্যে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে সাম্প্রতিক দুটি বড় উদ্যোগ। চলতি মাসে অনুষ্ঠিত ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এ দেশ বিদেশের 1,000-এরও বেশি বিনিয়োগকারীর অংশগ্রহণে স্বাক্ষরিত হয়েছে 300-এরও বেশি সমঝোতা স্মারক। প্রাথমিকভাবে প্রায় 90,000 কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে আরো বড় সুযোগ নিয়েছে ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক বাণিজ্য চুক্তি, সেটা যা 15 জুলাই থেকে কার্যকর হয়েছে। সামাজিক সুরক্ষা চুক্তিও চালু হওয়ায় দেশের বাণিজ্য সম্পর্ক আরো সহজ হয়েছে। কৃষকদের মধ্যে মাংস, আবার চা, আনারস, জৈব কৃষি পণ্য ও হস্তশিল্পের মতো ত্রিপুরা বিশেষ পণ্যের জন্য ব্রিটেনের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হবে। ইতিবাচক প্রত্যাশা বার্তা দিলেন রাজ্য শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে।
2: এই ট্রেড প্যাক্টের জন্য আমাদের ভারত দেশের কৃষক, এমএসএমই, এন্টারপ্রেনার, স্টার্টআপ, আমাদের স্টুডেন্ট আর যে আমাদের শিল্পী হিসাবে এটা অনেক লাভবান হবে।
1: সব মিলিয়ে নতুন কার্যকর পথ এটা ত্রিপুরা শিল্প বাণিজ্য জগতেও খুলে দিতে পারে সমৃদ্ধির নতুন দরজা। সংবাদপক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের এই পরীক্ষায় 11 লক্ষেরও বেশি পরীক্ষার্থী চিকিৎসা, দন্ত, আয়ুষ এবং সংশ্লিষ্ট স্নাতক কোর্সে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট nit.npa.nic.in থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। এবারে পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58%-এরও বেশি ছাত্রী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর এবং টুইটার, ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টস, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। জিন্দ সোনিপথ রুটে চালু হওয়া এই ট্রেন রেল পরিবহনে পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 10 কোচের এই ট্রেন প্রায় 2,600 যাত্রী বহনে সক্ষম। প্রধানমন্ত্রী আজ চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সহ 4,700 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, হাইড্রোজেন ট্রেন মেড ইন ইন্ডিয়ার সবথেকে বড় উদাহরণ। হাইড্রোজেন ট্রেনের জন্য ভারতে আগামী দিনে অনেক কারখানা হবে, তাতে কর্মসংস্থানও বাড়বে।
3: ভারতীয় হাইড্রোজেন ট্রেন ধোঁয়া রহিত তো হই, ইয়ে মেক ইন ইন্ডিয়া কা ভি এক বহুত সফল উদাহরণ হ্যায়। ইস হাইড্রোজেন ট্রেন কো ভারত কে হি ইঞ্জিনিয়ার্স নে ডিজাইন কিয়া হ্যায়, ভারত কি হি কম্পানি নে ইসকো বানায়া হ্যায়। साथियों, ये हाइड्रोजन ट्रेन बाकी ट्रेनों से बिल्कुल अलग है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন।

মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এসএমএস করা যাবে। ফোনলাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এরই স্বীকৃতি হিসেবে বিগত কয়েক বছর ধরে রাজ্যকে কেন্দ্রীয় স্তরে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হচ্ছে। আজ অরুন্ধতী নগরের গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত রাজ্যস্তরীয় পঞ্চায়েত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আজকের অনুষ্ঠানে মোট 51টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন থিমভিত্তিক বিশেষ উদ্যোগ, কর্মদক্ষ কর্মচারী এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ সিপাহীজলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জনগণনা 2027 কর্মসূচি। রাজ্যপাল ইন্দ্র সেন রেড্ডি নাইডু জনগণনা কর্মসূচিতে রাজ্যের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: عقل شبانی اگر بلا
1: এখন শুনবেন জনগণনা ২০২৭ উপলক্ষে ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর রাজ্যবাসীর প্রতি আবেদন বাংলায় এবং তারপর এর ককবরক অনুবাদ। অনুষ্ঠানটি একযোগে আকাশবাণী আগরতলা, এফএম উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং ত্রিপুরার অন্যান্য সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে।
2: নমস্কার, আমি রাজ্যের সমস্ত জনগণের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। জনগণনায় সেন্সার অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত আবশ্যক। কেন্দ্রীয় সরকারের আনা অসংখ্য কল্যাণমূলক প্রকল্পের কারণে আজ জনগণের বিশেষ উপকার হচ্ছে। কোন প্রকার দুর্নীতি ছাড়াই বৃত্তি ও বৃত্তি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। আগামী দিনে প্রত্যেক গ্রাম, জেলা বা রাজ্য বরাদ্দ আশা তহবিল প্রকল্প ও পরিকল্পনা সেখানকার বসবাসকারী জনসংখ্যার পরিসংখ্যানের ভিত্তিতেই গণনা করে দেওয়া হবে। বর্তমানে প্রত্যেক গ্রাম বা জনবসতিকে আলাদাভাবে তহবিল আছে, কারণ 2010-11 সালের জনগণনার সময় জনসংখ্যার পরিসংখ্যান সম্পূর্ণরূপে সঠিকভাবে হয়নি বলে ওই গ্রামগুলিতে আনুপাতিক হারে তহবিল আসছে না। সেই বুলটি আর যেন না হয়। 2027 সালে যে জনগণনা হবে তার আগে প্রথমবার এ পর্যায়ে শুধুমাত্র গৃহ ও পরিবারের হিসাব গ্রহণ করা হবে। তার জন্য আমরা অপেক্ষা না করে কম্পিউটার পোর্টালে গিয়ে নিজেরাই ফর্ম পূরণ করবে। প্রথমে নিজেদের বিবরণ পূরণ করে পরে বাকিদের সহায়তা করতে হবে। অন্যথায় 1 আগস্ট থেকে সরকারি কর্মীরা গড়ে গড়ে এসে গণনা এনিমেশন করবেন। তখন আমাদের সমস্ত বিবরণ জানিয়ে নিজেদের গ্রামের উন্নয়ন সহায়তা করতে হবে।

0: এই আমার আবেদন কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীরা 17 তারিখে নিজেদের বিবরণ অনলাইন পূরণ করে তারপরে বাইরে দিতে পারেন। বিকশিত ভারত অর্জনের জন্য এই জনগণনায় প্রত্যেকে নেতৃত্ব নিয়ে এগিয়ে এসে এই কর্মসূচি সফল করতে অনুরোধ জানাচ্ছি। জয় হিন্দ, জয় ত্রিপুরা।
1: বিশিনি বরক লেখামুঙ্গ লুকু বাংমারিনি লেখামুং খামকে খাইজাক লিয়া আবুন বাগৈ অকামিরগ সৈখে লুকু বাংমারি রগৈ রং বগজাক লিয়া আবহাই কর্মং তাই ইয়াতৈ নিশাই নৈজিশিনি বিশিও যে বরক লেখামুং গানো আবুনি সিকাং পৈলা বখাগ নক তাই নুখুনি লেখামুং সিমি নঙ্গানো আবুন বাগৈ চং নাসিংই টংয়ৈ কম্পিউটার পোর্টাল হাবৈ সাক বাইথং ফর্ম ফিল আপ মা খাইনাই পৈলা বাইথাংনি শিলমুরুই সপনা নাংনাই আবুলো গুণ সপনা নাংনাই উলো পৈলা আগু সিসিনি হাপাংনি সেবরক নক নক থাঙ্গি লেখানাই এবা এনিমেশন খাইনাই আবু চিন যত মানুনি শিলমুং রুই বাইথাং কামি হামকর সপনা নাংনাই আবুনো আনি কইমু পংফান ফরনাই তাই সেমের অপ্তিসিনি শালমারিও বাইথাংনি শিলমুং অনলাইন সপুঙ্গি ফাতর থাঙ্গি মানো কিয়কজাক ভারত নাই বাগৈ অ বরক লেখামুঙ্গ যতন লক্ষ্য ইংরেজি সেখানে অতান্তান চাষরানা বাকি কর্ম নারগ। জয় হিন্দ, জয় ত্রিপুরা।
2: এতক্ষণ শুনলেন জনগণনা 2027 উপলক্ষে ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসোনা রেড্ডি নাল্লুর রাজ্যবাসীর প্রতি আবেদন বাংলায় এবং তারপর এর ককবরক অনুবাদ। অনুষ্ঠানটি একযোগে আকাশবাণী আগরতলা, এফএম উচ্চান্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং ত্রিপুরার অন্যান্য সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হল।
3: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী শকুন্তলা বড়ুয়া।

গানটি শুনলেন সুচিত্রা মিত্রের কণ্ঠে। এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।

आकाशवाणी अगरतला আকাশবাণী আগরতলায় শুরু হচ্ছে অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে।

0: তোলার বাগানে একসাথে ফোটা ফুল,
1: সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল। কি সুন্দর কথা, এমন লাগে এই গাটি আপনাদের কানে এক্ষুনি ভেসে এলো না? তাকে গুণীজন বলবো না তো কি বলবো, গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। তিনি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন, আইআইটি খড়গপুর থেকে স্নাতকোত্তর করেছেন ফলিত অঙ্ক নিয়ে, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এই ফলিত অঙ্ক নিয়েই তিনি পিএইচডি করেছেন অঙ্ক। এবং আমি যখন এই কথাগুলো বলছি আর কি, আমার কিন্তু কোনটা মানে বাবা দেখুন মানে শিহরণ যাচ্ছে শরীরে, কারণ আমরা তো ওই ভুবন অঙ্কে তেরো পেয়েছে, শিশুন্দু সেই বিখ্যাত গল্প, সে তেরো পাওয়া ছেলে, অঙ্ক শুনলেই ভয় হবে। আর তিনি এই অঙ্ক নিয়ে এতটা দূর এগিয়ে যাওয়ার পরেও সঙ্গীতকেই বেছে নিয়েছেন তার মূল, বলা যায় যে তার জীবনের লক্ষ্য হিসেবে। তাকে প্রণাম জানাই ডক্টর রাজীব কর চৌধুরী। বলা যায় তিনি আমাদের আত্মীয়ই বটে, আমাদের আকাশবাণী দূরদর্শনের উনিও একজন কবি, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার হিসেবে তিনি কাজ করছেন এখনো কলকাতা দূরদর্শনে। সাধু জানি আপনাকে আমাদের স্টুডিওতে, আকাশবাণী আগরতলা স্টুডিওতে
2: নমস্কার।
1: আপনাকে পেয়েছি মানে এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য, কাজে এসেছেন আপনি, অনুষ্ঠান আপনার আছে, অনুষ্ঠানের সাফল্য কামনা করছি আমাদের সমস্ত শ্রোতাদের পক্ষ থেকে। প্রথমে যে কথাটা আপনাকে জিজ্ঞাসা করবো সেটা হলো যে এই যে বললাম যে অঙ্কের মতো এরকম একটা, অবশ্য আপনি বলবেন যে কে বলেছে অঙ্ক রসকর্ষী, অঙ্কের মতো মানে রসালো সাবজেক্ট আর আছে নাকি জানি, সেটা আপনাকে বলতে দেবো না। আমি শুধু বলতে চাইছি যে এই সঙ্গীতের প্রতি আপনার যে ভালোবাসা, এই যে টান, এই যে আকর্ষণ, সেটা কি করে এলো?
2: দেখুন, সেটা বলতে গেলে আমার একটু ছোটবেলার কথা বলতে হয়।
1: নিশ্চয়ই,
2: জন্মেছি আমি একটা সাংগীতিক পরিবারে। এই যে গান আমি দিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম, সবাই আমরা তোমার ব্যাপারে চালিয়ে গেছি সঙ্গীতের সাথে সাথেই।

0: চালিয়ে গেছি সঙ্গীতের সাথে সাথেই। এবং আপনি যেটা বললেন যে মিউজিক অ্যান্ড ম্যাথমেটিক্স দুটোই এম, কিন্তু দুটোই এম যদি বলি যে ম্যাথমেটিক্সটা হচ্ছে আমার প্রফেশন কিন্তু মিউজিকটা ইজ মাই প্যাশন, মিউজিকটা হচ্ছে আমার ভালো লাগার একটা ক্ষেত্র। আর যে অঙ্কশাস্ত্র বা গণিতশাস্ত্র যেটা নিয়ে আমি পড়াশোনা করেছি সেটা নিয়ে আমার প্রফেশনাল জগতে সেখানে আমি কাজ করে চলেছি, কিন্তু আমার অন্তর জিনিস, আমার প্রাণের জিনিস, আমার ভালোবাসার জিনিস সেটা হচ্ছে মিউজিক।
1: যাই হোক, আপনি আরেকটা অ্যাঙ্গেল দিলেন বা অ্যাঙ্গেল বলা যায় যে এম এবং এ মিউজিক, ভালো লাগলো। আপনি এগ্রেড শিল্পী
0: আকাশবাণী,
1: এবং আপনি যে গানটা দিয়ে শুরু করলেন, ইচ্ছে করে আমি একটা গান দিয়ে শুরু করলাম আমাদের অনুষ্ঠান, একজন এমন একজন মানুষ, এমন একজন গুরুজনকে আমরা পেয়েছি, তার গান দিয়ে অনুষ্ঠান শুরু হবে না তো কি দিয়ে হবে। তো এক্ষুনি কি আর কোনো ছোট্ট কোনো গান মনে পড়ছে যেটা আমরা শুনতে পারি?
0: হ্যাঁ নিশ্চয়।
1: তার আগে আমি একটু বলি, আপনার একটা সিডি বোধ এর মধ্যেই খুব সম্প্রতি
0: গত বছর 2024
1: সেটা রিলিজ হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি সুবিমল ভট্টাচার্যের কথায়ও একটা গান রয়েছে আপনার কণ্ঠে এবং সুরে।
0: আপনি যখন বললেন একটা গান শোনাতে, আমি এই প্রসঙ্গেই বলি যে আমি যখন এখানে 2000 সালে আকাশবাণী আগরতলায় ছিলাম, তখন এখানের এখানকার সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল,
1: স্বাভাবিক।
0: এবং অনেক পুরনো ইতিহাসও মনে পড়ছে, 1997 সালে যখন এখানে আমি আসলাম তখন আকাশবাণী কলকাতার মতোই এ মাসের গান একটা অনুষ্ঠান শুরু করার কথা হচ্ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এ মাসের গানের ঢঙেই এখানে প্রথম শুরু হলো 1997 সালে এ ঋতুর গান। অর্থাৎ আমাদের যেরকম ষড় ঋতু, ছটা ঋতু, সেরকম ছটা ঋতুকে কেন্দ্র করে 12টা গান না করে 6টা গান আমরা করব। তো এই যে এখন আমি যে গানটা একটু শোনাবো সেই এ ঋতুর গান কিন্তু আমার সুরে দিয়ে শুরু হয়েছিল, এবং গানটি গিয়েছিলেন এখানকার ত্রিপুরা রাজ্যের একজন বিখ্যাত শিল্পী শ্রীমতী রঞ্জনা বড়ুয়া।
1: আচ্ছা,
0: সে রঞ্জনা দিকে দিয়ে এই গানটি আমি করিয়েছিলাম, এবং এই গানটির কথা হচ্ছে সুবিমল ভট্টাচার্যের, এবং সুবিমল ভট্টাচার্য একজন ত্রিপুরা রাজ্যের একজন অত্যন্ত গুণী একজন গীতিকার, এবং উনি একজন সুলেখকও বটে। তো ওনার অনেক গান আমি সুরারোপিত করেছি, এবং এই সিডির মধ্যেও একটা গান আমি ওনার রেখেছি, এবং সেই গানটি 3 বার রেকর্ড হয়েছে। প্রথম যে গানটি আমি এখন করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রথমবার তো এ ঋতুর গান হিসেবে রঞ্জনাদি এখানে আকাশবাণী আগরতলা থেকে শুরু হয়েছিল এই গানটা দিয়ে। তারপরে হলো আরেকজন একজন সঙ্গীত শিল্পী, তিনি একটা প্রফেশনাল কোম্পানি থেকে এই গানটি রেকর্ড করেছিলেন, এবং তৃতীয়বার এই গানটি আমি 2024 আবার গানটির জনপ্রিয়তার জন্য গানটি আমি নিজে রেকর্ড করেছি। তো সেখান থেকে আমি একটু এক লাইন গানটি গিয়ে শোনাচ্ছি।
1: শুধু একটাই প্রশ্ন করেছিলাম, কিছু শোনাবেন কি? এর থেকে দেখুন এত সুন্দর একটা ইতিহাস বেরিয়ে এলো, যেগুলো আমাদের মানে আকাশবাণীর ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সম্পৃক্ত হয়ে আছে, এবং এটা অসাধারণ জিনিস। আজকে যারা অনুষ্ঠান শুনছেন, যারা আকাশবাণীকে ভালোবাসেন, এবং যারা আকাশবাণীর যারা কর্মীরা রয়েছেন আমাদের সঙ্গে যারা রয়েছেন, তারা কিন্তু একটা দারুণ জিনিস জানলেন। আমি নিজে আকাশবাণীর সঙ্গে এত বছর ধরে আছি, আমি কিন্তু এই জিনিসটা জানতাম না। এ মাসের গানটা জানতাম, এ ঋতুর গানটা আমি ঠিক আমার জানা ছিল না। দেখুন অসাধারণ, অসাধারণ। চলুন তাহলে গানটা শুনি।
0: তাহলে এই গানটা একটু মুক্ত একটু শোনা,
1: যেদিন হিমেল হাওয়া,
0: যেদিন হিমেল হাওয়া গেল পরবাস, গানটি লিখেছেন সুবিমল ভট্টাচার্য। হিমেল হাওয়াটা চলে যাচ্ছে আর বসন্ত আসছে, সেই সময়টাকে উনি ধরেছেন আর কি।
1: আচ্ছা।

0: বা এলো মধুমাস,
1: এলো মধুমাস,
0: মানে এই স্টুডিওর মধ্যে যেন মধুমাস খেলে বেড়াচ্ছে আর কি, অসাধারণ। সুবিমল ভট্টাচার্য নিঃসন্দেহে তিনি অত্যন্ত গুণী মানুষ এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যের একজন বলা যায় যে অন্যতম শ্রেষ্ঠ মানে গীতিকার, আমাদের আকাশবাণীর অ্যাপ্রুভড গীতিকারও বটে তিনি। এবং তার গান রজনাদির গাওয়া প্রথম গান, এবং তারপর আপনি এটা গিয়েছেন 2024 এই সিডিতেও সেটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা সেটা শুধু হয়ে গেল আপনার কাছ থেকে অল্প একটু শোনার, এবং লোক বেড়ে গেল যে পুরো গানটা কখন শুনবো আর কি। আপনার ছোটবেলার কথা জানা গেল, আপনি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন আর মূলত ভালোবেসেছেন গানটাকে, আর ভালোবাসবেন নাই বা কেন? অবলম্বু বিকাশ কর চৌধুরীর আপনি সুপুত্র এবং আপনার মা অনন্যা দিব্য সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, আপনি পালিয়ে যাবেন কোথায়? গান তো আপনার রক্তে রয়েছে। আপনাদের ভাই বোন আর মানে আপনার ছোট ভাই বোন?
1: না, আমি একমাত্র সন্তান।
0: একমাত্র সন্তান, তাহলে পুরোটাই আপনার দিকেই গেছে।
1: মানে ওনার যে বাংলা রাগ প্রধান গানের, আমি এখন যদিও অন্যান্য ধারায়
0: ওনার অবলেন্দু বিকাশ কর চৌধুরীর গান তো আমরা এখনো পাই।
1: হ্যাঁ, এবং বলতে হলে বাংলা রাগ প্রধান গানের ইতিহাস, ইতিহাসে ওনার কন্ট্রিবিউশনটাকে কিন্তু স্বীকার করতেই হবে বাংলা রাগ প্রধান গানের ইতিহাসে। যেমন ধরুন আমরা যদি ইভলিউশনটা দেখি, সেই শচীন দেব বর্মন, তারাপদ চক্রবর্তী, বিশ্বদেব চট্টোপাধ্যায়, তারপরে হচ্ছে চিন্ময় লাহিড়ী, জ্ঞানপ্রকাশ ঘোষ, এবং তারপরেই যে নামটা আসবে সেটা কিন্তু আমার পিতৃদেব অমলেন্দ্র বিকাশ কর চৌধুরী, বাংলা রাগ প্রধান গানের ক্ষেত্রে বিশেষত আর কি। সেই জন্য এখন আমার যেটা কাজ, যে এই ঐতিহ্যটাকে বহন করে নিয়ে যাওয়া, বিশেষ করে বাংলা রাগ প্রধান গানের ক্ষেত্রে ওনার সৃষ্টিকে আমি আমার মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্লাস আমার নিজেরও কিছু কম্পোজিশন রয়েছে আমি যেগুলো করছি, কিন্তু আমার নিজের যে কম্পোজিশনগুলো করি, যে ধারাটায় আমি আছি, সেগুলো অন্য ধরনের। কারণ একরকম তো উনি তো সৃষ্টি করে দিয়ে গেছেন, ঐতিহ্যকে রেখে আমার নিজস্বতাও তো কিছু রাখতে হবে, সেইটাকে নিজস্বতাকে
0: শিল্পীর সক্রিয়তা ছাড়া
1: এক্স্যাক্টলি
0: কোনো কিছু,
1: সাথে সাথে আমার ঐতিহ্যটাকেও বহন করে নিয়ে যেতে হবে। সেরকম আমি চেষ্টা করে চলেছি, মানে ঐতিহ্য প্লাস আধুনিকতা, ওনার ঐতিহ্য প্লাস আমার আধুনিকতা, দুটোর মিশেল করে আমি এখন আমার সৃষ্টি এবং আমার কর্মজীবনকে, মানে সাংগীতিক কর্মজীবনকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
0: সাংগীতিক নিশাকে,
1: সাংগীতিক নিশাকে, এক্স্যাক্টলি, দিশা বা দিশা যাই বলুন না কেন।
0: তো এই দিশার পথে চলতে চলতে আপনার কখনো কি নিজেকে খুব ক্লান্ত মনে হয়েছে? মনে হয়েছে কি যে যেটা আমি করতে চাইছি সেটা বোধ হয় শ্রোতারা ঠিকভাবে নিচ্ছে না, বা সেটা কমে যাচ্ছে
1: এরকম? দেখুন, যে শ্রোতার কথা আপনি যখন বললেন, প্রথম কথা যে গান বাজনাকে আমাকে কিন্তু আরো এনার্জাইজ করে, আমি আর উৎসাহিত হই। সারা দিনের ক্লান্তির পরে যখন আমি গান বাজনা নিয়ে বসি রাত্রিবেলা বা যে কোনো সময়, তখন কিন্তু আমি আরো এনার্জেটিক হয়ে যাই, আরো আমি উৎসাহিত হই। আর শ্রোতার কথা যখন বললেন, দর্শক শ্রোতার কথা যখন বললেন,
0: না না, একজন শিল্পীর জন্য তার প্রধান যেটা বলা যায়, শিল্পী তো শুধু অনেকেই আছেন যারা শুধু নিজের জন্য গান করেন, আপনি যদি সেরকম হন তাহলে কোনো কথা নেই, কিন্তু যদি মনে করেন যে শিল্পীদের একটা কি বলা যায় যে তাদের অ্যাপ্রুভেল আপনার পাওয়া হয়নি, বা সেই জনপ্রিয়তা বা সেই সেইভাবে গ্রহণযোগ্যতা সেইভাবে তৈরি,
1: সেটাতেই আমি আসছিলাম। যে দেখুন, আমার কাজ করে যাওয়া, সুর সৃষ্টি করা, সিনসিয়ারলি আমি যেটা করি গান বাজনা করা এবং সুর সৃষ্টি করে যাওয়া, এবং শ্রোতারা কি চায় সেগুলো আমার সবসময় হতো আমার ধ্যান ধারণার মধ্যে থাকে, সুর সৃষ্টি নিশ্চয়ই, নাহলে কি করে সমসাময়িকতা তো না মেনটেন করা যাবে না, যে ওনারা এখন কি ধরনের গান শ্রোতারা চাইছেন, দর্শকরা চাইছেন, সেগুলো আমার সুর সৃষ্টি করার সময় বা যখন কোনো সাংগীতিক আমি কোনো অনুষ্ঠানে যাই সেগুলো নিশ্চয়ই থাকে। কিন্তু তারপরও সেটা কতটা গ্রহণযোগ্য হলো বা হলো না, সেটা তো সম্পূর্ণ শ্রোতা বা দর্শকদের উপরে, কিন্তু আমার কাজটা আমি খুব নিষ্ঠাভরে সিনসিয়ারলি করার চেষ্টা করি।
0: সেটাই আমি জিজ্ঞেস করছি, সেভাবে গ্রহণযোগ্যতা কি আপনি পাচ্ছেন?
1: হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে এখন আমাদের মধ্যে একটা কিন্তু ধারণা আছে যে ভালো গানের কি আর কি কদর হয়তো আর নেই, লোকে শুনছে না, কিন্তু আমার ধারণা, কিন্তু আমার অভিজ্ঞতা এবং ধারণা কিন্তু সম্পূর্ণ বিপরীত। যদি ভালো গানকে শোনানো যায় মাধ্যম দিয়ে, এখন অনেকটা আমার সমাজ মাধ্যম চলে এসছে না, সোশ্যাল মিডিয়া চলে এসছে,
0: চয়েস চলে এসছে,
1: এবং এক্ষেত্রে

0: ভালো গানের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আকাশবাণী এবং দূরদর্শনের একটা খুব বিশেষ ভূমিকা রয়েছে।
1: এখনো আছে কি?
0: অবশ্যই আছে, বিশেষ করে গানের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে আকাশবাণীর। এবং আপনি যদি প্রোগ্রাম কম্পোজিশনটা যদি দেখেন, যেটাকে আমরা প্রোগ্রাম মিক্স বলি, তার মধ্যে শতকরা কিন্তু 60%-এর উপরে এখনও আকাশবাণীর কিন্তু সঙ্গীতের অনুষ্ঠান কিন্তু এখন প্রচারিত করে চলে, যেটা শুধুমাত্র আকাশবাণীর ক্ষেত্রে। অন্যান্য যেসব প্রাইভেট চ্যানেল আছে তাদের কিন্তু এই দায়বদ্ধতা নেই, যেহেতু পাবলিক সার্ভিস ব্রডকাস্টার হিসেবে আকাশবাণী কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে চলেছে এবং দূরদর্শনেরও আছে। কিন্তু বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে এই নতুন নতুন শিল্পীদের জনসমক্ষে নিয়ে আসার জন্য, নতুন নতুন ট্যালেন্টেড এবং যোগ্য শিল্পী সুরকারদের জনসমক্ষে নিয়ে আসার জন্য আকাশবাণী এবং দূরদর্শনের, বিশেষ করে আকাশবাণীর, কিন্তু একটা সবিশেষ একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে আমার নিজের ধারণা। এবং ভালো গান অন্য কোনো চ্যানেলে যদি না বাজলেও, কিন্তু আকাশবাণী কিন্তু ঠিক সেই ভালো গানকে মর্যাদা দিয়ে শ্রোতা দর্শকদের কাছে এখনও পৌঁছে দিচ্ছে এবং শ্রোতারা সেটা শুনছেও। বিশেষ করে এখন তো দেখুন, রেডিও তো আগের মতো, সেই আমি রেডিও সেটের কথা বলছি, সে আগের মতো চল নেই, তা রেডিও লোকে কিন্তু আর শোনেও না। কিন্তু এখন অনেক অ্যাপ চলে এসছে, আকাশবাণীর অ্যাপ চলে এসছে, সেগুলো লোকের মোবাইলে চলে এসছে, লোকে মোবাইলে আকাশবাণীর অ্যাপ শুনছে, গাড়িতে যেতে যেতে গাড়ির মধ্যে কিন্তু আকাশবাণীতে চলছে। কাজেই ফর্মটা ডিফারেন্ট হয়ে গেছে, লোকের কাছে পৌঁছানোর ফর্মগুলো ডিফারেন্ট হয়ে গেছে। সেই গতানুগতিক সেই রেডিও সেটের মধ্য দিয়ে হয়তো শুনছে না, কিন্তু বিভিন্ন রকম মাধ্যম দিয়ে লোকের কাছে ভালো গান পৌঁছে যাচ্ছে।
1: এখানে আমার একটা কথা আছে, আসলে আপনি বললেন না যে সময়ের সঙ্গে যাওয়া, এই সময়ের সঙ্গে যেতে যেতে আমাদের কিন্তু গতি অনেক বেড়ে গেছে। রেডিও এখন আর নেই, অর্থাৎ রেডিও মানে এমন একটা জিনিস বা এমন একটা যন্ত্রকে আমরা বোঝাই, যেটাকে আমরা দেখেছি কোনো একটা জায়গায় রেখে গোল হয়ে বসে সবাই শুনছি।
0: কমিউনিটি লিসনিং যেটা আমরা বলতাম,
1: কমিউনিটি লিসনিং কেন, বাড়িতেও আমরা শুনেছি, মা মাসিদের দেখেছি পাটির উপর রেখে ওনারা বসে বসে দুপুরবেলা নাটক শুনতেন, অনুরোধের আসর শুনতেন, রবীন্দ্রসঙ্গীত শুনতেন, জগন্মোহন মিত্র তাদের মানে সবারই মানে মুখস্থ ছিল। তো এই যে ব্যাপারগুলো থেকে আমরা কিন্তু এখন অনেকটা সরে এসেছি, আমরা এখন ছুটছি, গাড়ি চালাতে শুনছি। এই গতির মধ্যে একটা গান শোনা মানে একটা অবসরের শোনা, একটা গানের যে কথাগুলো রয়েছে এই কথাগুলোকে যদি আমরা কানের ভিতর দিয়ে আমরা মর্মে পৌঁছতে না পারি, তাহলে সেই গানের সেই যে আহ্বানটা রয়েছে, যে মেসেজটা রয়েছে, যে আবেদনটা রয়েছে, সেটা কি যথার্থভাবে আমাদের কাছে পৌঁছায়? একজন বিখ্যাত শিল্পী কলকাতার, উনিও রাগ প্রধান গান করেন, উনি এসেছিলেন এখানে, তো আমাকে বলছিলেন যে সুমন এখন তো গান কেউ শোনে না রে, গান এখন দেখে। তা আমি বললাম যে,
0: এবং আমি আরেকটু সেটাকে একটু আপডেট করছি, এখন গান ভেসে রয়েছে,
1: ভেসে রয়েছে।
0: আগে শুনতাম, এখন তো গান উনি বলে গেছেন দেখছে, এবং আমি বলছি গান এখন ভেসে রয়েছে। ভেসে রয়েছে কি সেন্সে বললাম তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ইউটিউবে গানগুলো এখন ভেসে রয়েছে, কারণ লোকে এখন গান যেমন শুনছে দেখছে প্লাস ভেসে রয়েছে গান। এখন তো একটা দুটো করে গান হচ্ছে, কভার হচ্ছে, এই যে আপনার সঙ্গে যে আলোচনা হচ্ছিল। হ্যাঁ, তবে ভালো গান কিন্তু আকাশবাণী প্রমোট করছে, এবং আমার মনে হয় ভালো গান আকাশবাণী প্রমোট করা উচিত। এবং এবং অন্য একটা প্রতিষ্ঠান হিসেবে এবং ঐতিহাসিক প্রতিষ্ঠান হিসেবে এবং নতুন নতুন এবং যোগ্য এবং ট্যালেন্টেড শিল্পী সুরকারদের আকাশবাণীর তুলে আনা উচিত।
1: অনেকক্ষণ কথা হয়ে গেল, আরেকটা গান শুনবো
0: নিশ্চয়ই,
1: গান বলছে একটা ভালো গান শুনছে।
0: হ্যাঁ, যে গানটি আমি করছি এবার, সেটা এতক্ষণ ধরে আমাদের সুমল বাবুর কথা নিয়ে আলোচনা হচ্ছিল, সুমল ভট্টাচার্য ত্রিপুরা রাজ্যের একজন
1: বিখ্যাত
0: মানুষ এবং গীতিকার। তো আমি কিছু এই অনুষ্ঠানের প্রথমে ওনার সুরে একটা গান আমি করি, ওনার কথা একটা আমি গান করেছি। তো এবার আরেকটি গান আমি করতে যাচ্ছি, এই গানটি আমি আকাশবাণী আগরতলার জন্য আমি সুরারোপ করেছিলাম এবছরই, এটা নারী দিবসের গান, 8th March এই উপলক্ষে আমি একটা গান করেছিলাম। তো সেই গানটা ওনারই লেখা, গানটির কথা হচ্ছে, ধরণীর কোলে তুমি অনন্যা, লোকে বলে নিরুপমা, কবির খেয়ালে তুমি মোহময়ী, কত যে দিয়েছ সুষমা। খুব সুন্দর লিখেছেন, এই গানটা আমি একটু করছি।

0: বাহ, যেমন কথা তেমন সুর।
1: এই গানটি সংকলিত হয়েছে আমার এবার 3 নম্বর তৃতীয় গ্রন্থ বেরোলো, সুরে সুরে গানে গানে 100। আমার সুর করা এবং আমার গান, এগুলো নির্বাচিত 100টি গান আমি সংকলন করেছি। এই বইটির মধ্যে এই গানটি এবার স্থান পেয়েছে।
0: আপনার প্রথম বই কি কিছু গান কিছু কথা?
1: হ্যাঁ, আমার প্রথম বই কিছু গান কিছু কথা, ওটা আমার মিউজিক্যাল জার্নির একটা ইতিহাস।
0: আর আরেকটা বই,
1: আরেকটা গান, সেটা বাংলাতে দ্বিতীয় আমার বইটি বেরিয়েছিল, অডিয়েন্স রিসার্চ দ্য আদার সাইড অফ ব্রডকাস্টিং, অর্থাৎ আমার কর্মক্ষেত্র, যে প্রথমে যেটা আলোচনা করছিলাম মিউজিক অ্যান্ড ম্যাথামেটিক্স, এটা ম্যাথামেটিক্সের একটা অঙ্গ। খুব সোজাভাবে বললে পড়লে আমাদের এখন সবকিছুই তো বিজনেস ইন্ডাস্ট্রিতে টিআরপি নির্ভর, কোন গানের কত টিআরপি, কোন সিরিয়ালের কত টিআরপি, তারপরে এর ব্যবসায়িক সাফল্যটা নির্ভর করছে। টিআরপিটা কী করে ক্যালকুলেশন করা হয়, হোয়াট ইজ টিআরপি, এবং টিআরপিটা কীভাবে লোকের কাছে পৌঁছে যাচ্ছে, এবং তার মাধ্যম দিয়ে
0: সংস্থা থাকে,
1: বার্ক বলে একটা সংস্থা আছে,
0: BARC,
1: ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল, ওটা ওদের বোম্বে থেকে ওরা করে, ওরা সারা ভারতবর্ষে এগুলো সার্কুলেট করে। মূলত সেই ব্যাপারটা নিয়ে আমি এটাতে আলোচনা করেছি, এবং তার সঙ্গে আনুষঙ্গিক নানা দর্শকদের রিয়াকশনগুলো কীভাবে মাপা হয়, দর্শকরা একটা গানকে বা শ্রোতারা একটা গানকে কীভাবে লাইক করছে, এরকম নানা রকম সব ব্যাপারটাই বইটার মধ্যে আলোচনা।
0: মজার জিনিস মনে হলো, বলেই ফেলে আমার খুব, মানে আপনি যে পেশার জন্য যে রাস্তাটা আপনি বেছে নিয়েছেন, এটাও কিন্তু আপনার নেশার সঙ্গে একটু
1: কিছুটা
0: মিল আছে, কারণ আপনি এই যে মানে শ্রোতারা কি ভালোবাসছে সেটা খুব মানে ম্যাথামেটিক্যালি আপনি কিন্তু প্রুভ করে দিতে,
1: হ্যাঁ হ্যাঁ প্রুভ করে দিতে পারি তো। এবং আপনি যেটা বলছিলেন সেটা থেকে আমি কিছুটা মানে আমার আইডিয়া হয়েছে যে ভালো গানে এখনো দর্শক শ্রোতারা নেয়, কারণ আমি তো
0: নিঃসন্দেহে
1: আমি ফিল্ডে যাই এবং দর্শক শ্রোতার কাছে আমি পৌঁছে যাই, এবং তাদের কি চাইছে, লাইকিংস এবং ডিসলাইকিংস গুলো আমি একদম সরাসরি তাদের কাছ থেকে জানতে পারি। সেখান থেকে আমি বুঝেছি যে তারা কিন্তু ভালো গানের চাইছে, নিশ্চয়ই তারা চাই,
0: এবং আপনি যেটা বলছিলেন
1: ব্যাপারটা তাদের কাছে পৌঁছে দিতে হবে।
0: হ্যাঁ, আমি আমি একটু বলি, ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বললেন, যোগ্য শিল্পী, যোগ্য গান এবং যোগ্য গীতিকার এবং সুরকার সবাইকে একটা জায়গায় এনে একটা একটা মহৎ সৃষ্টি হয়, এবং মহৎ সৃষ্টি হলেই তো হবে না, সেটাকে যোগ্য জায়গায় পৌঁছে দিতে হবে, এবং তার জন্য কিন্তু আকাশবাণী এবং দূরদর্শন সবচেয়ে ভালো জায়গা।
1: একদম।
0: এবং এই সবচেয়ে ভালো জায়গাটা থেকে যখন গানটা যাচ্ছে শ্রোতাদের কাছে, শ্রোতাদের কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনি যেটা বললেন ভেসে রয়েছে, সব এখানে ভেসে রয়েছে, ওখানে ভেসে রয়েছে, সেখানে ভেসে রয়েছে। তো যখন কেউ ঠোকর দেবে, ভালো জায়গাটা ভালো শুনবে, তাদের যদি ভালো লাগে তাহলে সেটা কিন্তু সার্থক হয়ে উঠে আসবে। সুতরাং এই ট্রায়াল এন্ড এরর এবং সেই চান্স ফ্যাক্টর তো আমাদের জীবনে সব ক্ষেত্রেই রয়েছে। আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের অনুষ্ঠান শেষ করার সময় হয়ে গেছে, ইচ্ছে করলে আরো 1 ঘন্টা আমরা কথা বলতে পারতাম, কিন্তু আপনি জানেন আপনি আকাশবাণী দূরদর্শনের সঙ্গে জড়িয়ে রয়েছেন, আমাদের সময়ের বাঁধনটা বড় কড়া। একটা ছোট্ট গান দিয়ে অনুষ্ঠান শেষ করি
1: আমি,
0: শ্রোতা বন্ধুরা, একটা গান দিয়ে শেষ করবো অনুষ্ঠান। তার আগে আমি একটু কথা বলে নিই, কারণ আমারও তো শেষ করার একটা ভূমিকা রয়েছে। যেহেতু আজকে যে গুণীজনের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম, তিনি ডক্টর রাজীব কর চৌধুরী, উনি কলকাতার দূরদর্শনে অডিয়েন্স রিসার্চ অফিসার হিসেবে কাজ করছেন, সেটা তার পরিচয় নয়, তার পরিচয় তিনি একজন

0: সঙ্গীত শিল্পী এবং গীতিকার এবং সুরকার, এবং আমরা অত্যন্ত আনন্দিত আজকে তাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার গান দিয়ে শুরু করেছিলাম, শেষও করবো আপনার গান দিয়ে।
1: শেষ করছি আমার জীবনের প্রথম গান দিয়ে। এই গানটি 1992 সালে আমি আমার সুরে কলকাতার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এই গানটি রেকর্ড করেছিলেন একটি উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে। তো সেই গানটি দিয়ে আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। গানটির গীতিকার বীরেন্দ্রনাথ ভট্টাচার্য।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন।

0: অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় পুলকারের দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যু, বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। রেল মন্ত্রকের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধরে পৌঁছানোর পরপরই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিঘাট ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের তিনি উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34 কোটি 80 লক্ষ টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রার তিনি সূচনা করেন। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালোয়ারা মুকেরিয়ার নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক কার্তলি নতুন রেললাইনের উদ্বোধন এবং কার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চার লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি 6 লেনের গ্রিনফিল্ড সাদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: কেন্দ্র কি ভাজপা সরকার কি ভি প্রাথমিকতা হ্যায় ভারত কে হর নাগরিক কি সেবা, ভারত কে হর নাগরিক কা জীবন আসান বানানা আর উসে আগে বড়নে কে লিয়ে নয়ে নয়ে অবসর উপলব্ধ করানা আর ইসলিয়ে হাম নাগরিক দেবো ভব ইস মন্ত্র পর চল রহে হ্যায়। গরিব হো, মিডল ক্লাস হো, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले ये हमारा प्रयास है।
0: সরকারের প্রতিটি কাজে নাগরিক দেব ভাব এই মানসিকতায় প্রতিফলিত হয়। শ্রী মোদী বলেন, এনডিএ সরকার পাঞ্জাবের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন প্রকল্প উন্নয়ন কর্মসূচির আওতায় রাজ্যটিকে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে সৈনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারের ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। ঘটনার পরে হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌরিগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন। পরে বাঁকুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে।
2: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস ভেরি পেইনফুল।
0: মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ

0: ইতিমধ্যে হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। পরে সমাজ মাধ্যমে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এই ঘটনার এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে, আজ সকালে আপ নবদ্বীপধাম এক্সপ্রেসওয়ে চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি খুলে দেওয়া হয়। পুরো অবসায় পুলকাটি রেলগেট পার হওয়ার সময় ওই লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুছে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 স্কুলপড়ুয়া সহ এক স্থানীয় বাসিন্দার। রেলের তরফে 3 জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা 5। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকার পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম বিভাগের সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। রোমানিয়াও 1994 সালের পর কোন ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর। এই সফর মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব ফলে আরো দৃঢ় হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের জন্য ভারত ও জাপানের মধ্যে আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমে এ বিষয়ে পোস্ট হওয়া এক সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি ব্যক্তিগত মতামত এবং তা কোনোভাবেই সঠিক নয়। ভারতকে জাপান E20 তেল সরবরাহ করবে, তবে তা পেতে পেতে 2030 সাল গড়িয়ে যাবে। মুম্বাই আহমেদাবাদ রেল প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই রেলপথের প্রথম অংশটি 2027 সালে চালু হয়ে যাবে এবং ভারতে উচ্চ গতি সম্পন্ন ট্রেন দিয়ে এই অংশে ট্রেন চলাচল শুরু হবে।
1: Construction work has rapidly progressed. First section will be opened in 2027 itself. Therefore, both sides agreed to start the operations with Indian high-speed train. Signaling equipment has been ordered accordingly and is in line with international specifications. No Japanese offer was received in this context. The project execution is in line with the common goal of starting the high-speed train project at the earliest.
0: চাবাহার বন্দরের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, মার্কিন পক্ষের দেওয়া ছাড়ের সময়সীমা কিছুদিন আগে পেরিয়ে গেছে। কিভাবে এই বিষয়টি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিদেশ মন্ত্রক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টের মুখ্য কার্যালয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমা চৌকিতে এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন মিডফিল্ডার সালিমা টেটে। গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন সবিতা ও বিচুদেবী খড়িবাম। রক্ষণভাগে রয়েছেন ঈশিকা চৌধুরী, সুশীলা চানু পুখরাবাম, লালথান লোয়াঙ্গি, জ্যোতি ও শিল্পী দাবাস। প্রয়াত স্যার গ্যারি সোবার্স 89 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। 2 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে 8,032 রান করেছেন তিনি। এছাড়া নিয়েছেন 235 উইকেট। ব্যাট হাতে যেমন ছিলেন বিধ্বংসী, তেমনি বল হাতেও ছিল সমান কার্যকর। স্পিন ও পেস দুই ধরনের বোলিংয়েই অসাধারণ দক্ষতা দেখিয়ে নিজেকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ অলরাউন্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন সোবার্স। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর খবর আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী আগরতলা কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরা

আধার সুপারভাইজার অপারেটর নিয়োগ 2026 সিএসসি ই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। পদের নাম আধার সুপারভাইজার অপারেটর। কর্মস্থল পশ্চিম ত্রিপুরা। আধার সেবা কেন্দ্র। নিয়োগের ধরন এক বছরের চুক্তিভিত্তিক। আবেদনের শেষ তারিখ 20 জুলাই 2026। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক ও তার সঙ্গে 2 বছরের আইটিআই অথবা মাধ্যমিক ও 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা হতে হবে। বয়স ন্যূনতম 18 বছর। অতিরিক্ত যোগ্যতা UIDAI অনুমোদিত আধার অপারেটর অথবা আধার সুপারভাইজার সার্টিফিকেট বাধ্যতামূলক। বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বেতনক্রম ত্রিপুরা সরকারের নির্ধারিত সেমি স্কিল্ড কর্মীদের বেতন অনুযায়ী। আবেদন করতে হলে সিএসসি এর অফিসিয়াল কেরিয়ার পোর্টালে অনলাইনে http://csc.gov.in এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আওতাধীন ওয়ার্কশপ ডিভিশন এবং ইউনিটগুলিতে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এর অধীনে নির্দিষ্ট ট্রেডগুলিতে প্রশিক্ষণ প্রদানের জন্য অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বিজ্ঞাপন নাম্বার NFR NAPS অ্যাক্ট APP 2026। পদের নাম ও শূন্য পদের সংখ্যা 6777টি। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট 2026, আর আবেদন শুরু হবে 20 জুলাই 2026 থেকে। বয়সীমা 15 বছর থেকে সর্বোচ্চ 24 বছর হতে হবে। প্রার্থীদের মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে। মেট্রিকুলেশনের প্রাপ্ত নম্বরের শতাংশ 50% হতে হবে ও যে ট্রেডে শিক্ষানবিশ করা হবে সে ট্রেডের আইটিআই নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। বেতনক্রম প্রতি মাসে 9600 টাকা প্রথম বছরের জন্য, দ্বিতীয় বছরের জন্য 10560 টাকা এবং তৃতীয় বছরের জন্য 11040 টাকা। প্রশিক্ষণকাল 1 বছর। আবেদন ফি 100 টাকা। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি প্রদান করতে হবে না। ওয়েবসাইট nfr.indianrailways.gov.in এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী মায়ের বাণী থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 কপ্পুরুক অনুষ্ঠান হায়ংনে খরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 কপ্পুরুক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 অনুষ্ঠান জায়নক। সকাল 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন নানা রঙের গান। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান কক্বরুক সংযোজনায়। সকাল 10:30 কক্বরুক হিন্দি গান। সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 কক্বরুক অনুষ্ঠান লীলা মণিজড়া। দুপুর 1:40 লোকগীতির শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:50 অতুল প্রসাদী গানের শিল্পী নীতা গোস্বামী। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 অনুষ্ঠান গজল শিল্পী ওস্তাদ গোলাম আলী। সন্ধ্যে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। সন্ধ্যে 6:30 জাগৃত অনুষ্ঠানে শিশু সুরক্ষায় আইনি দিকগুলি, এই প্রসঙ্গে রঞ্জিতাদের সাক্ষাৎকার। পরে শুনবেন অনুষ্ঠানে লোকগীতি শিল্পী কানাচাঁদ দরবেশ। সন্ধ্যে 7:00 কক্বরুক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 কক্বরুক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন বাংলা ও হিন্দি ভক্তিগীতি শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। রাত 8:30 অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। রাত 9:00 নজরুল গীতির শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রাত 9:30 শুনবেন নানা রঙের গান। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 67%। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে সিপাহী জলা, গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি।

আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32। জয় হিন্দ।